আকাশবাণী শিলচর, আজ সোমবার, 15ই আষাঢ় 1948 শকাব্দ, 21ই আষাঢ় 1433 বঙ্গাব্দ এবং 6ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টসে এবং FM 102.3 মেগা।

0: पहुंचने वाली नॉर्वे तीसरी टीम है। विंबलडन टेनिस में सर्बिया के नोवाक जोकोविच ने रूस के रोमन सफियुलिन को हराकर पुरुष एकल क्वार्टर फाइनल में जगह बना ली है। ऑल इंग्लैंड क्लब में जोकोविच की ये 106वीं एकल जीत है। उन्होंने विंबलडन पुरुष एकल में 105 जीत का रोजर फेडरर का कीर्तिमान भी तोड़ा। इस चैंपियनशिप में केवल मार्टिना नवरातिलोवा ने ही 120 एकल मैच जीते हैं। वहीं महिला एकल में कैरोलिना मुचोवा ने पूर्व चैंपियन बारबोरा क्रेस्चिकोवा को हराकर क्वार्टर फाइनल में जगह बनाई। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी शिलचर অমৃতবাণী অনুষ্ঠানে আজ শুনবেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ।
2: আমাদিগের আজীব আরাম ও সৌকর্ষার্থে যে সকল বস্তু আবশ্যক পৃথিবীতে তৎসমুদায়ের উৎপাদিকা শক্তি আছে, কিন্তু মনুষ্যের কায়িক পরিশ্রম ব্যতিরেকে ওই সমস্ত বস্তু কোনো মতেই পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন ও ব্যবহারযোগ্য হইতে পারে না। শ্রমসাধ্য কৃষি ব্যতিরেকে শস্য জন্মে না, ভূগর্ভ হইতে ধাতু খনন ও তদ্বারা গৃহ সামগ্রী নির্মাণ বিনা শ্রম সম্পন্ন হয় না। পরিশ্রম না করিলে শন, উড়না ও কার্পাস হইতে বস্ত্র হয় না। এই সমস্ত ব্যাপার দ্বারা অর্থলাভ হয়। অর্থ জীবিকা নির্বাহের একমাত্র উপায়। অতএব যে ব্যক্তি ইচ্ছানুরূপ অশন, বসন ও প্রয়োজনোপযোগী অন্যান্য দ্রব্যলাভের আকাঙ্ক্ষা করে, তাহার আলস্য ত্যাগ ও পরিশ্রম অবলম্বন করা উচিত। তদ্ব্যতিরেকে অর্থাগমের উপায়ন্তর নাই। কিন্তু যেখানকার লোকেরা পরিশ্রম করে, তত্রত্য লোকের অবস্থা অনেকাংশে উত্তম। পশুপালন, কৃষি, বাণিজ্য ইত্যাদি নানা উপায় দ্বারা তাহারা যেরূপ সুখ স্বচ্ছন্দে কালোযাপন করে, তাহা অসভ্য জাতির স্বপ্নের অগোচর। ফলত যে জাতি যেমন পরিশ্রম করে, তাহাদের অবস্থা তদনুসারে উত্তম হয়। পৃথিবীর মধ্যে জার্মান, সুইস, ফরাসি, ওলন্দাজ ও ইংরেজ এই কয়েক জাতি সর্বাপেক্ষা অধিক পরিশ্রমী। এই নিমিত্ত ইহাদিগের অবস্থাও সকল জাতির অপেক্ষা উৎকৃষ্ট। সংসারে যাবতীয় উত্তম বস্তু শ্রমলভ্য, সুতরাং শ্রম ব্যতিরেকে সকল বস্তু লাভ করিবার উপায়ন্তর নাই। পরিশ্রম না করিলে স্বাস্থ্য রক্ষা ও সুখলাভ হয় না, কিন্তু সাতিশয় পরিশ্রম করাও অবিধেয়, যেহেতু তদ্বারা শরীর অত্যন্ত দুর্বল হইয়া যায় ও রোগ জন্মে। যদি কেহ আপনি আপনার প্রশংসা করে, কিংবা আপনার কথা অধিক করিয়া বলে, অথবা কোনরূপে ইহা ব্যক্ত করে যে সে আপনি আপনাকে বড় জ্ঞান করে, তাহা হইলে সে নিঃসন্দেহে উপহাসাস্পদ হয়। আমাদিগের আপনাকে সামান্য জ্ঞান করা উচিত, এবং লোকেও যেন বুঝিতে পারে যে আমরা আপনাকে সামান্য জ্ঞান করি। আর অন্য যখন আমাদের প্রশংসা করে, তৎকালে বিনীত হওয়া কর্তব্য। ইহা অতি যথার্থ কথা যে বিনয় মদগুণের শোভা সম্পাদন করে, কিন্তু যথার্থ সদ্গুণ আত্মশ্লাঘা সহবত হইলে সকলের ঘৃণিত হয়। আর আমাদিগের যে সকল বিদ্যা, গুণ অথবা পদ নাই, যদি আমরা উহা আছে বলিয়া লোকের নিকট ভান করি, তাহা হইলে আমাদিগকে আরও উপহাসাস্পদ হইতে হয়, যেহেতু আমাদের ঐ সকল জ্ঞান অমূলক বলিয়া লোকে অনায়াসে বুঝিতে পারে। লোক নির্গুণ ব্যক্তিকে যত অবজ্ঞা ও ঘৃণা করে, নির্গুণ হইয়া গুণ আছে বলিয়া ভানকারী ব্যক্তিকে তাহা অপেক্ষা অধিক অবজ্ঞা ও অধিক ঘৃণা করে। অনেকের এরূপ রোগ আছে যে আপনার সিদ্ধান্তকে অখণ্ডনীয় ও অন্যের সিদ্ধান্তকে তুচ্ছ জ্ঞান করে। এই মহৎ রোগের প্রতিকারে সযত্ন হওয়া অতি কর্তব্য। আমরা অপসিদ্ধান্ত রোধ করিলেও তাহাদের সিদ্ধান্ত বস্তুত অভ্রান্ত হইতে পারে, আর আমাদিগের সিদ্ধান্ত আমরা অভ্রান্ত বোধ করিলেও বাস্তবিক ভ্রমাত্মক হইবার আটক কি? সকলেরই বিশেষ বিশেষ মত আছে, এবং সকলেই আপন আপন মত অভ্রান্ত বোধ করিতে পারে। অতএব সকলেরই

মত ভ্রান্তিমূলক, কেবল আমারই প্রামাণিক, ইহা কোনো ক্রমেই হইতে পারে না। আমার ভুল হইতে পারে, এরূপ ভাবিয়া কর্ম করা সকলের পক্ষেই বিশেষ আবশ্যক।

অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে প্রথম শিল্পী বাসুবী দত্ত।

আর কিছু না শুনতে পারি কানে, যেন আর কিছু না।

শাকসবজি চাষে বর্ণসংকর বা হাইব্রিড জাতের প্রচলন বহু বছর আগে থেকেই চলে আসছে। আমাদের কৃষক ভাইরা সংকর বা হাইব্রিড ফুলকপি, বাঁধাকপি, ঝিঙে, ভেন্ডি, রামাইশ ইত্যাদি চাষ করে অভ্যস্ত হয়ে উঠেছেন। এবার এসেছে সংকর জাতের ধান। প্রায় 20% অধিক উৎপাদনক্ষম এই সংকর ধান ভারতের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। হাইব্রিড ধান চাষের প্রথম বিশেষত্ব হচ্ছে মাত্র 1 কেজি বীজ দ্বারা 1 বিঘা মূল জমি রোপণ করা সম্ভব। উচ্চ ফলনশীল ধানের বীজের তুলনায় বহুগুণ বেশি মূল্যের হাইব্রিড ধান চাষে কিছু সাবধানতা অবলম্বন করলে অনেক বেশি ফলন পাওয়া সুনিশ্চিত। বরাক উপত্যকায় বীজ বপনের আদর্শ সময় হচ্ছে জুন মাসের শেষ সপ্তাহ থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহ। কৃষক ভাইদের একটা কথা খেয়াল রাখতে হবে, যাতে হাইব্রিড ধানের ফুল আসার সময়কাল ক্ষেতের অন্যান্য ধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। একসঙ্গে ফুল ফুটলে গান্ধীপোকার আক্রমণ এড়ানো সম্ভব। 1 কেজি হাইব্রিড ধান বপনের জন্য 40 বর্গমিটার হালিতলা প্রয়োজন। এই পরিমাণ প্রতিটি বীজতলায় 160 গ্রাম ইউরিয়া, 500 গ্রাম ডিএপি, 415 গ্রাম এমওপি প্রয়োগ করা বাঞ্ছনীয়। বীজ কীটনাশক ও ছত্রাকনাশক দ্বারা শোধিত থাকার ফলে নতুন করে শোধন করার প্রয়োজন নেই। বীজের প্যাকেট খুলে দেখা যেতে পারে যে অনেক ধানেরই খোসা নেই, চাল দেখা যাচ্ছে। এতে বিভ্রান্ত হবার প্রয়োজন নেই, কারণ প্রতিটি বীজ থেকেই অঙ্কুরোদ্গম হবে। বীজ 10 থেকে 12 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর প্রচলিত ধানের মতোই ঢেকে রাখতে হবে। স্থানীয় ভাষায় একে জাঁকে দেওয়া বলে। তবে হাইব্রিড ধানের ক্ষেত্রে 24 ঘন্টা পর থেকেই অঙ্কুরোদ্গমের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। হাইব্রিড ধানে অনেক

অঙ্কুরোদ্গম তাড়াতাড়ি হয়। 1 মিটার চওড়া এবং 10 মিটার দীর্ঘ বীজতলি, ফলে 1 কেজি বীজের জন্য 4টি বীজতলা প্রয়োজন। প্রতিটি বীজতলার মধ্যেই জলসেচের জন্য জায়গা রাখবেন। প্রতিটি বীজতলায় 250 গ্রাম করে বীজ বপন করবেন এবং এরপর শুকনো গোবর বা পচনসারের পাতলা একটি স্তর দিয়ে বীজগুলো ঢেকে দেবেন। বীজ বপনের 12 দিন ও 20 দিন পর 250 গ্রাম হিসেবে ইউরিয়া 40 বর্গমিটার বীজতলায় প্রয়োগ করুন। একটা কথা মনে রাখবেন, যে কোনো হাইব্রিড ফসলের মতোই হাইব্রিড ধান চাষেও অধিক যত্ন এবং রাসায়নিক সার প্রয়োগ করলে অধিক ফলন অবশ্যই পাওয়া যাবে। আর আরেকটি বিশেষ সতর্কতা, এই ধানের বীজ থেকে আগামী বছর আবার ফসল করার চিন্তা করবেন না, কারণ এতে কোনো ফসল হবে না এবং কৃষক ভাই ক্ষতিগ্রস্ত হবেন।

আকাশবাণী শিলচর, এবারে শুনবেন লোকগীতি, পরিবেশনায় রীতা নাথ।

0: এতক্ষণ লোকগীতি শুনলেন রীতানাথের পরিবেশনায়, আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যায় সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন। কাহানি নহি বদলি, স্টাইল গয়া হ্যায় বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে, আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস OTT অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।

এখন শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত সকাল 7:05, দেশবন্দনা সকাল 7:20। রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুবিনয় রায়ের কণ্ঠে সকাল 7:40 ও দুপুর 1টায়। আধুনিক গান শুনবেন সকাল 8:40 পূরবী দত্ত ও দুপুর 1:15 মভিনের কণ্ঠে। বাংলা ছবির গান শুনতে পাবেন সকাল 8:50 ও বেলা 10টায়। সকাল 9টায় অনুষ্ঠান আহরণ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 খেয়াল শুনবেন কুমুদ রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। হিন্দি ছবির গান শুনতে পাবেন বেলা 10:30, বেলা 12টায় ও রাত 7:15। বেলা 11টায় গজল শুনবেন নীলম সাহানি ও ব্রহ্মদেব নারায়ণ সিং এর কণ্ঠে। বেলা 11:30 শুনবেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন নন্দিনী মজুমদার। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন রীতানাথ ও জরিতা দাসের পরিবেশনায়। এছাড়া দুপুর 1:40 লোকগীতির শিল্পী নিজামুদ্দিন বড়ভূইয়া। বেলা 12:30 শুনবেন অনুষ্ঠান মহিলা মজলিস। দুপুর 2টায় ভজনের শিল্পী সুতপা বক্সি। দুপুর 2:30 অতুল প্রসাদের গান শুনবেন দীপান্বিতা সেনের কণ্ঠে। নজরুল গীতি শুনবেন অনুপম দেবের।

পরিবেশনায় দুপুর 2:45। বিকেল 5:05 শুনবেন মণিপুরি অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান শুনবেন বিকেল 5:35। যুবা বন্ধুদের জন্য অনুষ্ঠান যুববাণী সন্ধে 6:15। চাষ আবাদের কথা অনুষ্ঠানটি শুনবেন সন্ধে 6:45। এতে বরাক উপত্যকায় ভাস্কর্য শিল্প, এ নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর গণেশ নন্দী, ডক্টর সুমাদিত্য দত্ত ও রবীন্দ্র গবেষক ডক্টর বিনয় পালের সঙ্গে শুনবেন একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে মিতা শর্মা। রাত 8:00 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনতে পাবেন বাংলা গান। রাত 8:30 শুনবেন নিতাই দাসের দোতারা বাদন। দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত 9:15। রাত 9:30 শুনবেন নাটক। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী শিলচর। অল্প কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে শুনবেন প্রথমে সংস্কৃত ও পরে হিন্দিতে সংবাদ।

এই অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। প্রচারিত হচ্ছে একযোগে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্জে, এবং এফএম 102.3 মেগাহার্জে। শ্রোতাবন্ধুদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আজ সোমবার, 15ই আষাঢ় 1948 শকাব্দ, 21শে আষাঢ় 1433 বঙ্গাব্দ এবং 6ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। চলুন শ্রোতাবন্ধুরা, প্রথমে দেখে নেওয়া যাক ইতিহাসের পৃষ্ঠায় 6ই জুলাই, অর্থাৎ আজকের দিনটি। 1866 সালে আজকের দিনে বাংলায় বিশ্বকোষ এবং বঙ্গের জাতীয় ইতিহাস গ্রন্থের সংকলক প্রাচ্যবিদ্যা মহার্ণব নগেন্দ্রনাথ বসু হুগলির মাহেশে জন্মগ্রহণ করেন। আজকের দিনে 1893 সালে ফরাসি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ছোট গল্প রচয়িতা গি দ্য মোপাসা প্যারিসে জন্মগ্রহণ করেন। 1901 সালে আজকের দিনে ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। দেখে নেওয়া গেল ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি। এবারে আজকের প্রসঙ্গ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা বললে প্রথমে উল্লেখ করতে হয় তিনি ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা। অনেকের সঙ্গে রাজনৈতিক মতাদর্শগত সংঘাত থাকলেও এ কথা আজ সবাই স্বীকার করেন যে স্বাধীনতা প্রাপ্তির বছর চারেকের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে এমন একটি দল গঠন সহজ ব্যাপার ছিল না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1901 সালে আজকের মতো 6ই জুলাই তারিখে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বাবা আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন হাইকোর্টের বিচারপতি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শ্যামাপ্রসাদ ইংরেজিতে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে স্নাতক হন। স্নাতকোত্তরে বাবার পরামর্শ

ইংরেজি ছেড়ে বাংলা নেন, তাতেও প্রথম স্থান ধরে রাখেন তিনি। পরে আইনের ডিগ্রি নিয়ে কলকাতা হাইকোর্টে নাম লেখান। কিছুদিন ওকালতি করেই ইংল্যান্ড চলে যান, ফেরেন ব্যারিস্টার হয়ে। মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হয়ে রেকর্ড করেন। এ পর্যন্ত এত কম বয়সে আর কেউ উপাচার্য হননি। শ্যামাপ্রসাদের রাজনৈতিক জীবন শুরু হয় 1929 সালে। তিনি দুই দফায় বাংলার বিধান পরিষদের সদস্য ছিলেন। 1941-42 সালে বাংলার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। স্বাধীনতা লাভের পরে জওহরলাল নেহরু তাঁর প্রথম অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শিল্প ও সরবরাহ দপ্তরের দায়িত্ব দেন। কিন্তু 1950 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের সঙ্গে দিল্লি চুক্তি স্বাক্ষরের দরুন তিনি নেহরু মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন। 1951 সালের 21 অক্টোবর জনসংঘ প্রতিষ্ঠা হলে তিনি হন প্রথম সভাপতি। পরের বছর তার দল সংসদ নির্বাচনে 3টি আসন দখল করে, তিনি নিজেও সাংসদ নির্বাচিত হন। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদার তিনি ছিলেন ঘোর বিরোধী। 1953 সালের 11 মে প্রতিবাদী কার্যক্রম নিয়ে কাশ্মীরে প্রবেশ করলে তাঁকে গ্রেফতার করা হয়। কারাবন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়লে দেড় মাস মৃত্যুর সঙ্গে লড়ে 1953 সালের 23 জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

0: গানখানি শুনলেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। গল্পপাঠের আসরে আজ শুনবেন প্রমথ চৌধুরীর সহযাত্রী গল্প থেকে ধারাবাহিক পাঠ।
1: আমার পরনে ছিল ইংরেজি কাপড়, সুতরাং সন্ন্যাসী ঠাকুরের এ বিদ্রুপ নীরবে আমাকে সহ্য করতে হল। এরপরেই তিনি ধ্যান স্তিমিত লোচন আকাশের দিকে মুখ তুলে রইলেন। অন্যমনস্কভাবে খানিকক্ষণ চুপ করে থাকবার পর তিনি একদৃষ্টে কর্নেল সাহেবকে নিরীক্ষণ করতে লাগলেন। হঠাৎ তার চোখ পড়ল কর্নেল সাহেবের কামান প্রমাণ বন্দুকটির উপর। তিনি তৎক্ষণাৎ বলে উঠলেন, মে আই হ্যাভ এ লুক এট ইয়োর ওয়েপন স্যার? কর্নেল সাহেব উত্তর করলেন, সার্টেনলি, হিয়ার ইট ইজ। এই বলে তিনি বন্দুকটি স্বামীজির হাতে তুলে দিলেন। স্বামীজি থ্যাংক ইউ বলে সেটি করতলগত করলেন। তারপর সেটি নেড়ে চেড়ে বললেন, ইটস এ উইনচেস্টার রিপিটার, দ্যাটস রাইট, স্প্ল্যান্ডেড ওয়েপন, বাট নো ইউজ ফর আস শিকারিজ, নো ইটস নট এ স্পোর্টিং গান, উইড ইউ কেয়ার টু হ্যাভ এ লুক এট মাই গান, আই এম শিওর ইউ লাইক ইট। এই বলে তিনি বেঞ্চের নিচ থেকে একটি বন্দুকের বাক্স টেনে নিয়ে একটি রাইফেল বার করে, লেট মি টেক আউট দ্য বলস বলে তার ভেতর থেকে দুটি টোটা নিষ্কাশিত করে সাহেবের হাতে তুলে দিলেন। সাহেব সে বন্দুকটি দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলেন এবং দু তিনবার মৃদুস্বরে বললেন, ইটস এ বিউটি। তারপরে জিজ্ঞাসা করলেন, ডিড ইউ গেট ইট ইন ক্যালকাটা? নো, আই ব্রট ইট আউট ফ্রম ইংল্যান্ড। ইট মাস্ট হ্যাভ কস্ট ইউ এ লট অফ মানি, 250 pounds. এরপর সাহেব স্বামীতে যে কথোপকথন হল তা আমার অবোধ্য। মনে আছে শুধু দু চারটি ইংরেজি কথা, যথা 12 foot, 450 foot, হল্যান্ড ইন হল্যান্ড প্রভৃতি। আন্দাজ করলুম এসব হচ্ছে বন্দুক নামক বস্তুর নাম থাম রূপগুণ ইত্যাদি। তারপর সীতারামপুর স্টেশনে সাহেব নেমে গেলেন এবং যাবার সময় স্বামীজির করমর্দন করে বললেন, ওয়েল, গুড বাই, গ্ল্যাড টু হ্যাভ মিট ইউ। স্বামীজি উত্তর করলেন, ও রেফার। আমি এতক্ষণ অবাক হয়ে স্বামীজির কথাবার্তা শুনলুম এবং তার থেকে এই সার সংগ্রহ করলুম যে তিনি বাঙালি, ইংরেজি শিক্ষিত, ধনী ও শিকারী। এরকম লোকের সাক্ষাৎ জীবনে একবার ছাড়া দুবার পথে ঘাটে মেলে না। এরপর স্বামীজি যে ব্যবহার করলেন তা আমার আরও অদ্ভুত লাগল। সন্ন্যাসী হলেও দেখলাম তিনি আসন সিদ্ধ যোগী নন, এমন ছটফটে লোক এই বয়সের লোকের ভিতর দেখা যায় না। 5 মিনিট অন্তর তিনি এখান থেকে উঠে ওখানে বসতে লাগলেন, বিড়বিড় করে কি বকতে লাগলেন এবং মধ্যে মধ্যে গাড়ির ভিতরেই পায়চারি করতে লাগলেন। শুধু
0: চলুন শ্রোতা বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক স্থানীয় দৈনিক পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম। রাজ্যে এবার চালু হচ্ছে 24 ঘন্টার 112 পরিষেবা। এই নম্বরে ফোন করলেই তাৎক্ষণিকভাবে জরুরি সহায়তা পাওয়া যাবে। বরাক উপত্যকা থেকে অধিকাংশ বাংলা পত্রিকা। আজ মন্ত্রিসভার সিদ্ধান্তের খবরেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে। বার্তালিপি লিখেছে, ডায়াল 112, জরুরি 24 ঘন্টা, পরিষেবা চালু হচ্ছে রাজ্যে। সঙ্গে রয়েছে আজ শুরু বাজেট অধিবেশন, গুচ্ছ বিলে অনুমোদন দিল মন্ত্রিসভা। নববর্তা প্রসঙ্গে ছাপা হয়েছে, জরুরি পরিষেবা প্রদানে 112 নম্বর চালু অসমে, বাজেট অধিবেশনের আগে মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত। যুগসংখ্যের শিরোনাম, জরুরি পরিষেবা ব্যবসায়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের সিদ্ধান্ত মন্ত্রিসভার, 112 পরিষেবাকে আধুনিকীকরণে 100 কোটি। মোবাইল পুলিশ স্টেশন, আমুলকে 33 বিঘা জমি, পৃথক প্রতিবেদন, মুখ্যমন্ত্রী বক্তব্যে বাধা নয়, সর্বদলীয় বৈঠকে ঐকমত্য, 10টি বিল উত্থাপনের সম্ভাবনা। সাময়িক প্রসঙ্গ।

আজ সবচেয়ে গুরুত্ব দিয়েছে 2026-27 অর্থবর্ষের বাজেট শুধু এক বছরের আয় ব্যয়ের হিসেব নয়, বরং আগামী পাঁচ বছরের উন্নয়নের পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরবে। কাল বাজেট অধিবেশন শুরুর প্রাক্কালে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এই কথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমীয়া ইংরেজি বড় ভাষা তো রয়েছেই, এবার থেকে বিধানসভার ভেতরে প্রবর্তন হবে হিন্দি ভাষাও, জানিয়েছে সাময়িক প্রসঙ্গ। যুগসংখ্যের প্রতিবেদন, বিধানসভার লোগোয় থাকবে বড় ভাষা, অন্তর্ভুক্ত হবে হিন্দি। বিধানসভার কার্যক্রমণিকা থেকে বড় ভাষা সরানোর কোনো প্রস্তাব নেই বললেন মুখ্যমন্ত্রী। বার্তারবির সংবাদ, বিধানসভার ভাষা তালিকায় জুড়ছে হিন্দি, বহাল বড়। নববার্তা প্রসঙ্গে রয়েছে এই খবর। বার্তালিপি আরো জানাচ্ছে, রাজ্যে বজ্রপাতে এক দশকে মৃত 400, দ্বিতীয় স্থানে কাছাড়। এমবাপের পেনাল্টিতে শেষ আটে ফ্রান্স। সাময়িক প্রসঙ্গ লিখেছে, ঋণের জামানতে আটক দুই অসমবাসী উদ্ধার মণিপুরে। তিন মাসে 148 নবজাতকের মৃত্যু বরাকে শ্বাসকষ্ট ও রেফারের গেরোয় ছড়ছে প্রাণ। যুগসংখ্য লিখেছে, দুর্নীতির অভিযোগে সাসপেন্ড বন কর্মী। বিজেপি কোন সম্প্রদায়ের বিরোধী নয়, মন্তব্য গড়কারির। দৈনিক নববার্তা প্রসঙ্গের শিরোনাম, উপাধ্যক্ষ পদে ডাক্তার হাবে তেরন জমা দিলেন মনোনয়ন। দেখে নিলাম পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম, এবারে চোখ রাখছি পত্রিকাগুলোর সম্পাদকীয় শিরোনামে। নববর্তী প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম, দাবদাহ। বার্তালিপি লিখেছে, জনবিচ্ছিন্ন কংগ্রেস। সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম, পর্যটন শিল্পে পাঁচ বছরের মাস্টার প্ল্যান, সম্ভাবনার নতুন দিগন্ত। সবশেষে দৈনিক যুগসংখ্যের সম্পাদকীয় শিরোনাম, ভয়াবহ পরিবর্তন। দেখে নিলাম পত্রিকাগুলোর সম্পাদকীয় শিরোনাম। শ্রোতা বন্ধুদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ এখানেই শেষ করছি সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল এই অনুষ্ঠানটি শোনার আপনাদের কাছে আমন্ত্রণ রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। আকাশবাণী শিলচর, দেশ বন্দনা।

দেশবন্ধন অনুষ্ঠানে এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন ইন্দিরা শিল্পী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায়। আকাশবাণী শিলচর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24। শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ, এরপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফরে আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের 5ম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে আজ অসমের গুয়াহাটিতে ব্রিক্সভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির 2 দিনের সম্মেলন শুরু হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজও মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রায়গড় জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। মুম্বাইয়ে গতরাতে ভারী বৃষ্টির ফলে 3তলা একটি বাড়ির কিছু অংশ ভেঙে পড়ে কমপক্ষে 6 জন নিহত। ফিফা ফুটবল বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি নরওয়ের। ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া 7ম মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফরে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী আজ ইন্দোনেশিয়ায় পৌঁছবেন। 2018 সালের মে মাসে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে ভারত ইন্দোনেশিয়া সমঝোতা ও তার প্রথম দ্বিপাক্ষিক সফর ধরলে এটি প্রধানমন্ত্রীর 4র্থবার ইন্দোনেশিয়া যাত্রা। শ্রী মোদী সেদেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রীর মূল কর্মসূচি জাকার্তায়, এছাড়া তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগাকার্তায় যাবেন। জাকার্তায় শ্রী মোদীর অনাবাসী ভারতীয়দের সম্মেলনে ভাষণ দেওয়ারও কথা রয়েছে। 3 দিনের ইন্দোনেশিয়া সফর শেষ করে প্রধানমন্ত্রী দ্বিতীয় পর্যায়ে আগামী 8 তারিখে 3 দিনের সফরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন যাবেন। সফরের শেষ পর্যায়ে শ্রী মোদী যাবেন নিউজিল্যান্ড। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের 5ম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই অনুষ্ঠান সরকারের সহকার সে সমৃদ্ধি দৃষ্টিভঙ্গি অনুসারে আয়োজিত হবে। এই উপলক্ষে শ্রী শাহ বেশ কয়েকটি উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে 232টি শস্য সংরক্ষণ গুদাম, সহকার ভ্যানের ভূমিপূজা, এছাড়া মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের টিস্যু কালচারের ভূমিপূজা, জাতীয় সমবায় তথ্য ভাণ্ডার NCD 3.0 উদ্বোধন, জিওট্যাক মোবাইল অ্যাপ্লিকেশন ও ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের দুগ্ধ সরবরাহ পর্যালোচনা।

0: আলোচনার ড্যাশবোর্ড পোর্টালের সূচনা। এই অনুষ্ঠানে মন্ত্রকের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য সম্বলিত একটি গ্রন্থ প্রকাশ করা হবে। অনুষ্ঠানে পশুপালন, ডেয়ারি ও মৎস্য দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লাল্লন সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সমবায় প্রতিমন্ত্রী কৃষণ পাল গুজ্জর ও মুরলীধর মোহন উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা কলকাতায় আসছেন, তবে তার সফরসূচিতে কিছু পরিবর্তন করা হয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় এসে পৌঁছানোর পর তিনি নিউ টাউনে ইকো পার্কের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পূজা অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে এক অনুষ্ঠানে শ্রী শাহ ভারত কেশরীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। সব শেষে সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 চলতি মাসের 1 তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গতকাল শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। শ্রী চৌহান জানান, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প এমজি নারেগার উত্তরসূরি হিসেবে ভিবিজি রামজি প্রকল্প সফলভাবে যাত্রা শুরু করেছে। তিনি উল্লেখ করেন, এমজি নারেগা বাস্তবায়নে 3 বছরেরও বেশি সময় লেগেছিল, অথচ ভিবিজি রামজি সারা দেশে মাত্র একদিনেই কার্যকর করা সম্ভব হয়েছে।
1: मनरेगा को पूरे देश में लागू करने में 3 साल लगे थे, लेकिन मुझे आप सब पर गर्व है, 1 साल 2 साल नहीं, पहले दिन ही विकसित भारत जी राम जी योजना एक साथ पूरे देश में लागू हो गई। 100 दिन नहीं, अब 125 दिन रोजगार, 5 साल में 7.5 लाख करोड़ से ज्यादा की राशि 2,86,000 पंचायतों में ठीक से लग गई, तो गांव संपूर्ण विकसित हो जाएंगे, समृद्ध और विकसित गांव का निर्माण हो जाएगा।
0: অসম বিধানসভায় বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। গতকাল গুয়াহাটিতে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এবার বিধানসভা অধিবেশনে 1 গুচ্ছ বিল পেশ করা হবে। এই বিলগুলি ইতিমধ্যেই মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে অসম এমএসএমই বিল 2026, অসম জনবিশ্বাস বিল 2026, অসম পর্যটন উন্নয়ন ও নথিভুক্তিকরণ সংশোধনী বিল ও অসমে সহজে ব্যবসা করা সংক্রান্ত সংশোধনী বিল। বৈঠকে রাজ্য মন্ত্রিসভা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। অযোধ্যা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সংগঠনের সদস্যদের নিয়ে আজ বৈঠক ডেকেছে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা হবে। ট্রাস্টের প্রাপ্ত অনুদান গণনা সংক্রান্ত বিষয়ে তদন্তকারী স্পেশাল ইনভেস্টিগেশন টিমের রিপোর্টও পর্যালোচনা করা হবে। রাম মন্দির প্রাঙ্গণে বৈঠক শুরু হবে বিকেল 3টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে।

ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্সভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলি দুদিনের সম্মেলন আজ শুরু হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, এই সম্মেলন প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলিকে যেমন এক মঞ্চে নিয়ে আসবে, পাশাপাশি ব্রিক্সের সদস্য দেশের অভিজ্ঞ আধিকারিকরা মাদক চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা মজবুত করার বিষয়ে আলোচনা করবেন। সুইজারল্যান্ডের জেনেভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃসরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনে সভাপতিত্ব করবে ভারত। রাষ্ট্রসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা চলতি মাসের 6 থেকে 8 তারিখ পর্যন্ত এই অধিবেশনটির আয়োজন করছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, উপভোক্তা সুরক্ষা আইন ও নীতির ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য এই অধিবেশনে সদস্য রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা, উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ, শিক্ষাবিদ এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলি উপস্থিত থাকবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজও মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মুম্বাই, থানে, পালঘর, রত্নগিরি ও সিন্ধুদুর্গ জেলায় কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া রায়গড় জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

আবহাওয়ার এই দুর্যোগপূর্ণ পূর্বাভাসের প্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ মুম্বাই, থানে, পালঘর, রত্নগিরি ও রায়গড় জেলার সমস্ত সরকারি ও পৌর ও বেসরকারি স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুম্বাইয়ের মানখুর্দ জেলায় গতকাল ভারী বৃষ্টির ফলে তিনতলা একটি বাড়ির কিছু অংশ ভেঙে পড়লে কমপক্ষে ছজন নিহত ও একজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজনের আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাদের খুঁজে বের করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ অন্যান্য উদ্ধারকারী দল কাজ চালাচ্ছে। কেরালার কান্নুর ও কাসারগড় জেলায়

যে আরও কয়েকজনের আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাদের খুঁজে বের করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীসহ অন্যান্য উদ্ধারকারী দল কাজ চালাচ্ছে। কেরালার কান্নুর ও কাসারগড় জেলায় বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে, অন্য ছটি জেলায় দেওয়া হয়েছে হলুদ সতর্কতা। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ সিক্সটিনে ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে প্রথমার্ধের শেষে ইংল্যান্ড 2-1 গোলে এগিয়ে রয়েছে। অন্যদিকে গত রাতের খেলায় ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল নরওয়ে। নরওয়ের হয়ে 79 ও 90 মিনিটে আর্লিং হালান্ড জোড়া গোল করেন। ব্রাজিলের হয়ে দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন। হালান্ডের জোড়া গোলের ফলে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে যুগ্মভাবে তিনি প্রথম স্থানে উঠে এলেন। চলতি বিশ্বকাপে তিনজনেরই গোল সংখ্যা 7। ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া সপ্তমবার মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। লর্ডসে গতকাল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ড নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 150 রান তুলে অধিনায়ক ন্যাট স্কিভার ব্রান্ড 58 রানে, ফ্রেয়া কেম 44 রানে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া 3 উইকেট হারিয়ে 17 ওভার 1 বলে লক্ষ্যে পৌঁছে যায়। বেথমুনি 64, ফিবি লিচফিল্ড 48 রান করেন। বেথমুনি ম্যাচের টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফরে আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের 5ম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। ষোড়শ আসাম বিধানসভার বাজেট অধিবেশন আজ থেকে দিশপুরে শুরু হচ্ছে। এই অধিবেশনে অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া আগামী 10ই জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। এই অধিবেশনে মোট 16টি বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী 31শে জুলাই পর্যন্ত বাজেট অধিবেশন চলবে। আসাম বিধানসভার বাজেট অধিবেশন শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে বিধানসভার বিভিন্ন প্রশ্নের উত্তর যথাসময়ে এবং সময়মতো জমা দেওয়া সুনিশ্চিত করার লক্ষ্যে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে একটি বিশেষ নির্দেশ জারি করা হয়েছে। এতে জেলা আয়ুক্ত জেলার সব সরকারি বিভাগীয় প্রধানদের এই অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নিজ নিজ সদর দপ্তর ত্যাগ না করতে নির্দেশ দিয়েছেন। বিধানসভার বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব আধিকারিকদের এই নির্দেশ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন। রাজ্যের যুব প্রজন্মকে সরকারি চাকুরির জন্য না ঘুরে এবং চাকুরির জন্য বহির্রাজ্যে যাওয়ার পরিবর্তে নিজ এলাকায় বাণিজ্যিক কৃষিকে গ্রহণ করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। কৃষিমন্ত্রী পীযূষ হাজারিকা গতকাল গুয়াহাটির কাহিকুচির আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান শস্য গবেষণা কেন্দ্রে গাছের চারা এবং ডালজাতীয় শস্যের বীজ বিতরণ করে একথা জানান। কৃষিমন্ত্রী শ্রী হাজারিকা বলেন যে একই জমিতে পরিকল্পিতভাবে নারকেল, আনারস, ড্রাগন ফ্রুটের চাষ করলে কৃষক পরিবারগুলি অর্থনৈতিকভাবে লাভান্বিত হবে। মন্ত্রী শ্রী হাজারিকা এবছর সঠিক সময়ে ধানের বীজ বিতরণ করার ফলে স্থানীয় কৃষকরা উপকৃত হয়েছেন বলে মন্তব্য করেন। অনুষ্ঠানে মন্ত্রী শ্রী হাজারিকা 100 জন কৃষকের মধ্যে গাছের চারা, বীজ, স্প্রে মেশিন বিতরণ করেন। উল্লেখ্য, রাজ্যের কৃষি বিভাগ সমগ্র রাজ্যে 1 কোটি উচ্চ উৎপাদনক্ষম উদ্যান শস্যের চারা বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে। মন্ত্রী শ্রী হাজারিকা আরও জানান,
1: আজি আমার এগ্রিকালচার ইউনিভার্সিটিয়ে প্রায় 2 লাখ পুলি আর 1100 কুইন্টল মা জাতীয় শস্য বিলুয়ার কাম আজি আরম্ভ করলে। আমি 100 কৃষকক এলাকে মাতি আনি কেবাখনো জেলার পৰা এই নারিকল, তামোল, ড্রাগন ফ্রুট এইবিলাকর পুলি দিলু আর 2 লাখ সেপ্লিং খেতলোকে দিব পারিব আজি পৰা আরম্ভনি হল। মই অসমৰ প্রত্যেকগৰাকী ব্যক্তিক অনুরোধ করছো, আপনাদেরকে আজি সকলে কৃষি কর্মৰ লগত জড়িত, তেওঁলোকে কৃষি কর্মৰ লগত ভালকে জড়িত হোক। আর যার ঘৰৰ মাটি এনেই পড়ে আছে, তেওঁলোকে এখন এখন ফল মূলের বাগান করুক, বাগিচা করুক, আমি সহায় করি। সরকার ফলৰ পৰা, ডিপার্টমেন্টৰ ফলৰ পৰা আপনাদেরকে কাম কৰিবলৈকে সাজু হোক, অনুরোধ করছো, আহ্বান জানাইছো।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার উদ্যোগে আজ থেকে গুয়াহাটিতে 2 দিনের ব্রিক্স

দেশগুলির মাদকদ্রব্য বিরোধী সংস্থাগুলির প্রধানদের বৈঠক অনুষ্ঠিত হবে। আয়োজিত এই বৈঠকে নেশাযুক্ত সামগ্রী সরবরাহ এবং এর অপব্যবহার প্রতিরোধ করার বিষয় নিয়ে ব্রিকস সদস্য দেশের মাদকদ্রব্য বিরোধী সংস্থাগুলির প্রবীণ আধিকারিকরা মত বিনিময় করবেন। এই আলোচনায় মাদকদ্রব্য সরবরাহের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য বিনিময় এবং কার্যকরী সমন্বয় শক্তিশালী করার সামর্থ্য বৃদ্ধি এবং প্রতিষ্ঠানগত সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। বৈঠকে নেশাজাতীয় সামগ্রী সরবরাহের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সহ নতুন নতুন প্রত্যাহ্বান দূর করার বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হবে। রাজ্যে সিএম ফ্লাইট পাঠ্যক্রমে জাপানি ভাষায় প্রশিক্ষণ গ্রহণ করা শিক্ষার্থীদের রাজ্য সরকার পরীক্ষার আগে 1,00,000 টাকা করে প্রদান করবে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল গুয়াহাটিতে জাপানি ভাষার উপর শিক্ষা গ্রহণ করা শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করে একথা জানান। মুখ্যমন্ত্রী বলেন যে প্রশিক্ষার্থীরা রাজ্যসহ দেশের বিভিন্ন প্রান্তে নিযুক্তির সুবিধা লাভ করবে। দেশে বর্তমানে 1,500 বেশি প্রশিক্ষার্থী জাপানি প্রতিষ্ঠানে কাজ করছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে আগামী 2-3 বছরে আসামে জাপানি প্রতিষ্ঠানের কাজ আরম্ভ হবে। মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যের গ্রামাঞ্চল থেকে আসা বহু প্রশিক্ষার্থী আজ পর্যন্ত বিদেশে যায়নি, কিন্তু এই পদক্ষেপের মাধ্যমে তারা আন্তর্জাতিক যাত্রার সুযোগ লাভ করবে। বর্তমানে 140 জন শিক্ষার্থী এই প্রকল্পের অধীনে প্রশিক্ষণ গ্রহণ করছে। আসাম রাজ্য নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে শিলচর পৌর নিগমের ফটোযুক্ত খসড়া ভোটার তালিকার উপর দাবি ও আপত্তি আজ পর্যন্ত জানানো যাবে। যোগ্য ভোটাররা নিবন্ধীকৃত আধিকারিক বা জেলা প্রশাসনের কার্যালয়ে নির্ধারিত প্রপত্র পূরণ করে বা সরকারি ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। খসড়া ভোটার তালিকা জনসাধারণের দেখার জন্য শিলচর পৌর নিগমের কার্যালয়, সংশ্লিষ্ট পুলিশ থানা সহ সরকারি ওয়েবসাইটে দেখতে পাওয়া যাচ্ছে। শিলচর পৌর নিগমের খসড়া ভোটার তালিকা নিগমের 42টি ওয়ার্ডের নতুন সীমানা নির্ধারণ করে প্রস্তুত করা হয়েছে। খসড়া তালিকায় শিলচর পৌর নিগমের ভোটার তালিকায় মোট 2,69,146 জন ভোটার রয়েছেন। এর মধ্যে 1,29,109 জন পুরুষ ভোটার, 1,40,026 জন মহিলা ভোটার এবং 11 জন অন্য ক্যাটাগরির ভোটার রয়েছেন। লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব শিলচর সিগনেচারের ব্যবস্থাপনায় আজ জালালপুর চা বাগানে বিনামূল্যে চোখের ছানি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে। শিবির সকাল 10টায় শুরু হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AINews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।

আকাশবাণী শিলচর রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকের শিল্পী সুবিনয় রায়।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন সুবিনয় রায়ের কণ্ঠে, আকাশবাণী শিলচর।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: জানিয়ে দিচ্ছি আপনাদের আবারও আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে। আধুনিক গান শুনবেন সকাল 8:40, পূরবী দত্ত ও দুপুর 1:15 মাভিনের কণ্ঠে। বাংলা ছবির গান শুনতে পাবেন সকাল 8:50 ও বেলা 10:00। সকাল 9:00 শুনবেন অনুষ্ঠান আহরণ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 খেয়াল শুনবেন কুমুদ রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। বেলা 11:00 গজল শুনবেন নীলম সাহানি ও ব্রহ্মদেব নারায়ণ সিং এর কণ্ঠে। বেলা 11:30 শুনবেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন নন্দিনী মজুমদার। এর অব্যবহিত পরে লোকগীতি শুনবেন রীতানাথ ও জরিতা দাসের পরিবেশনায়। এছাড়া দুপুর 1:40 লোকগীতির শিল্পী নিজামুদ্দিন বড়ভূঁইয়া। বেলা 12:30 শুনবেন অনুষ্ঠান মহিলা মজলিশ। দুপুর 1:00 আবারও রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন সুবিনয় রায়ের কণ্ঠে। দুপুর 2:00 ভজনের শিল্পী সুতপা বক্সী। অতুল প্রসাদের গান শুনবেন দীপান্বিতা সেনের কণ্ঠে দুপুর 2:30। দুপুর 2:45 নজরুল গীতি শুনবেন অনুপম দেবের পরিবেশনায়। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। যুবা বন্ধুদের জন্য অনুষ্ঠান যুববাণী সন্ধে 6:15। সন্ধে 6:45 চাষ আবাদের কথা, এতে বরাক উপত্যকায় ভাস্কর্য শিল্প, এ নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ড. গণেশ

মন্দির ডক্টর সুমাদিত্য দত্ত ও রবীন্দ্র বিষয়ক রবীন্দ্র গবেষক ডক্টর বিনয় পালের সঙ্গে শুনবেন একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে মিতা শর্মা। রাত আটটায় বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন বাংলা গান। রাত আটটা তিরিশ মিনিটে লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন নিতাই দাসের দোতারা বাদন। দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত নটা পনের মিনিটে। রাত নটা তিরিশ মিনিটে শুনবেন নাটক। আপনাদের আবারও জানিয়ে দিলাম আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে।

আকাশবাণী শিলচর। অল্প কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ইংরেজিতে প্রভাতী সংবাদ, এরপর শিলং কেন্দ্র থেকে শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন পূরবী দত্তের কণ্ঠে, আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও গান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আর

এখন শুনবেন বাংলা ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন তিন ভুবনের পারে ছবি থেকে মান্না দের কণ্ঠে।

0: এই গানটির সাথে শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
4: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
0: এখন শুনবেন অনুষ্ঠান আহরণ।
5: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ।

0: 2017 সালের পয়লা জুলাই সমগ্র দেশে পণ্য ও পরিষেবা কর জিএসটি ব্যবস্থা চালু হয়। এই ঐতিহাসিক কর সংস্কারের বার্ষিকী স্মরণে এবং অর্থনীতিতে এর রূপান্তরমূলক প্রভাব কী, এ নিয়ে প্রতি বছর এই দিনটিতে পর্যালোচনা করা হয়। গত পয়লা জুলাই শিলচরে কেন্দ্রীয় শুল্ক বিভাগে ব্যবসায়ীদের সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভা শেষে জিএসটির অ্যাসিস্ট্যান্ট কমিশনার পার্থ সারথী দাস আকাশবাণীকে বলেন,
1: 1 জুলাই 2017 জিএসটি আমাদের দেশে চালু হয়। তো সেই হিসেবে আজকে বলতে গেলে এটা জিএসটির জন্মদিন। তো প্রতি বছরেই এটা দেখা হয়, যাতে 1 জুলাই 2017 আমরা জিএসটি দিবস হিসেবে যাতে এটাকে উদযাপিত যাতে এটা হয়। এখন ব্যাপারটা হচ্ছে যে জিএসটি যদিও প্রায় 9 বছর হতে চললো, মানে সে এখন আর শিশু নেই, কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স, সুতরাং অনেকে কিন্তু এর মধ্যে ইনভলভড আছেন। অথচ আমাদের দেশে সবাই এই জিএসটির সাথে অতটা ওয়াকিবহাল নন, মানে জিএসটি ঠিক কী জিনিস সেই ব্যাপারটা ওয়াকিবহাল নন। তো সেই দিকে মাথায় রেখেই মূলত পাবলিক অ্যাওয়ারনেস হিসেবে, যাতে লোকেরা আরও সচেতন হন এবং জিএসটিতে যে একটা জিনিস থাকে, যে অনেক ক্ষেত্রে আমরা ফাঁকির ব্যাপারটা শুনি, তো সেই ফাঁকিটা কিন্তু অনেক রকমভাবে, প্রায় আমি বলবো যে অ্যাটলিস্ট 90-95% কেসেই

0: এখন রোখা সম্ভবপর হয়েছে, কিন্তু প্রত্যেকটা ট্রানজ্যাকশনের মধ্যেই যাতে প্রপারলি সেটা ক্যাপচার্ড হয় সেই সংক্রান্ত বিষয়ে জনগণকে সচেতন রাখবার জন্য আজকের এই দিনটা সারা ভারতেই পালিত হচ্ছে। আর সাফল্যের ব্যাপারটা অনেকটাই এই মুহূর্তে জিএসটি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং যত স্টেট গভর্নমেন্ট আছেন তাদের মেন সোর্স অফ রেভিনিউ। আগে হয়তো আমরা এক নম্বর সোর্স অফ রেভিনিউ বলতে অন্যান্য ট্যাক্সেশনকে বুঝতাম, কিন্তু এই মুহূর্তে যখন কিনা সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল এক্সাইজ বা সার্ভিস ট্যাক্স, তার সাথে স্টেট গভর্নমেন্টের এন্ট্রি ট্যাক্স, ভ্যাট, এইগুলো যখন মার্জ হয়ে গিয়েছে, তখন এটাই পুরো দেশের এখানে এক নম্বর রেভিনিউয়ের সোর্স। সুতরাং সেই দিকে তাকিয়ে সাফল্য কিন্তু অনেকটাই। আপনি আমি ছোট যদি একটা ফিগার আপনাকে দিই, এখন প্রতি মাসে সারা ভারতে 2 লাখ করোড় রুপিস শুধু জিএসটি বাবদ সংগৃহীত হচ্ছে। প্রথম যখন আরম্ভ হয় 2017-তে তখন ফিগারটা অনেক অনেক কম ছিল। সুতরাং জিএসটি স্প্যান ক্রমশ বিস্তৃত হচ্ছে, ট্যাক্সের কালেকশন বেশি হচ্ছে, এটাই হচ্ছে মেন সাফল্য। আর আসাম তথা বরাক ভ্যালির ক্ষেত্রে কিন্তু জিএসটির নানা রকম সিগনিফিকেন্স আছে, যেহেতু এটা ট্যাক্স এবং সেই ট্যাক্সটা যেহেতু সেন্টার এবং স্টেটের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়, সুতরাং গভর্নমেন্টের যত উন্নয়নমূলক অ্যাক্টিভিটি এখানে আছে, সেটা স্কুল বা হসপিটাল বা রাস্তাঘাট বা আইন শৃঙ্খলা, সবই কিন্তু একটা ফান্ডের উপরে ডিপেন্ডেন্ট, আর ওই ফান্ডটাই এখন মেইন যোগাচ্ছে জিএসটি। সুতরাং বরাক ভ্যালিতে যত উন্নয়নমুখী গভর্নমেন্টের সব স্কিম আছে, সেইগুলো প্রপারলি ইমপ্লিমেন্টেশনের জন্য কিন্তু এই জিএসটি মেকানিজমটাকে স্বচ্ছন্দ, সাবলীল, স্মুথ, এটা আমাদের রাখতেই হবে। হ্যাঁ, একটু আগেই যে জিনিসটা হলো, এখানে ট্রেডের থেকে লোকেরা এসেছিলেন, তো তাদের আমরা বললাম যে যদি কিছু অসুবিধা থাকে, ওটা পুরোপুরি একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন ছিল, সুতরাং সেখানে থেকে বিভিন্ন বক্তা তাদের এই এই অসুবিধা আছে, হাউ টু ইম্প্রুভ, সেই সংক্রান্ত বিষয়ে ওনাদের বক্তব্যটা রেখেছেন, সেটা আমরাও শুনেছি এবং নোটিং হয়েছে। আমরা এখন এটা আমাদের উপরের যে অফিস আছে অ্যাট গুয়াহাটি সেখানে পাঠিয়ে দেব, সো দ্যাট দিল্লিতে আলটিমেটলি যেখান থেকে কিনা ডিসিশন মেকিং জিনিসগুলো হয়, সেখানে যেন এইগুলো প্রপার পার্সপেক্টিভে যাতে রাখা হয় সেই ব্যাপারটা আমরা দেখব। তো এই পার্টটা তো হয়ে গিয়েছে। সেকেন্ড কাজ আছে বিকেলের দিকে, আজকে বিকেলবেলাতেই এখানকার বেশ কিছু স্কুলকে, যেহেতু বাচ্চারাও অন্তত অন্যান্য দেশে যেটা আমরা দেখি, একদম স্কুল লেভেল থেকেই কিন্তু ট্যাক্সেশনের বেসিক ব্যাপারগুলো সেখানে ঢুকিয়ে দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে এখনো যেহেতু সেই জিনিসটা হচ্ছে না, সুতরাং জিএসটির প্রতি ছেলেরা মেয়েরা কতটা অ্যাওয়্যার আছে সেই দিকে তাকিয়েই এখানকার যে সরকারি কাছাড় গার্লস হাই স্কুল আছে, সেখানে স্লোগান রাইটিং, এসে কম্পিটিশান, এগুলোর সব ব্যবস্থা হয়েছে। তো তারা আজকে বিকেলবেলায় আসবেন, সন্ধ্যাবেলায় আসবেন, এবং সেই একটা ইভেন্ট এখানে আছে, সেটাও আমরা দেখব। আর এছাড়া অনেকেই ওভার ফোন আজকের দিনটায়, তার এই সমস্যা হচ্ছে, তার এই সমস্যা হচ্ছে, কেননা জিএসটি এখন হাইলি মেকানাইজড হয়ে গেছে, সুতরাং ব্যক্তিগত ক্ষমতার দক্ষতার ঊর্ধ্বে উঠেও ওই সিস্টেম সংক্রান্ত বেশ কিছু ইস্যু থাকেই, তো সেইগুলো যাতে সলভ হয় তো সেইগুলো আজকে দেখা হবে।
1: প্রতি বছর দেশজুড়ে 1 জুলাই ডক্টরস ডে বা জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়। চিকিৎসকদের নিঃস্বার্থ সেবা ও অবদানের প্রতি সম্মান জানাতে এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কিংবদন্তী চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই দিনটি পালিত হয়। এদিন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কাছাড় শাখা বিভিন্ন কার্যসূচির মাধ্যমে দিনটি উদযাপন করে। এ নিয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কাছাড় শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মনিকা দেব জানান,
2: আজ 1 জুলাই প্রত্যেক বছর

0: এই দিনেই আমরা আন্তর্জাতিক চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয়। এই দিনটি ডক্টর বিশ্বের রায় কে স্মৃতি ও সম্মান জানিয়ে ওনার উদ্দেশ্যে পালন করা হয়, কারণ ওনার জন্ম এবং মৃত্যু দুটোই 1 জুলাই ছিল। উনি কলকাতার একজন মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন এবং রাজনীতিক হিসেবেও উনি চিফ মিনিস্টার ফ্রম অফ কলকাতা 1950 until 1962, that is until his death, উনি একজন চিফ মিনিস্টার হিসেবেও কলকাতাতে কাজ করেছেন। আজকে আমরা আইএমএ চিকিৎসকরা সবাই সকাল ধরুন 6টার থেকে আমসা হাউস সিভিল হসপিটাল যেটা রয়েছে ওখান থেকে আমরা একটা র্যালি নিয়ে রাস্তায় বেরিয়েছিলাম। প্রতি বছর আমরা সেটা করে থাকি। এবারে চিকিৎসক দিবসের মূল্য বিষয়বস্তুটা রয়েছে বিহাইন্ড দ্য মাস্ক, হু হিলস দ্য হিলার্স। এটার মাধ্যমে আমরা জনসাধারণকে এই বার্তাটা রাখতে চাই যে আমরা যারা জনসাধারণকে সবসময় সুস্থ করে রাখার চেষ্টা করি যতটুকু প্রাণ দিয়ে আমরা পারি, তথাপি অনেক সময় জনসাধারণ আমাদেরকে হয়তো বা যদি সুস্থ না রাখে তাহলে আমরা কিন্তু সুস্থ মস্তিষ্কে বা সুস্থ শরীরে কাজ করার সুযোগটা আমরা সবসময় চাই। তো এইটা যেন আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে উইথ জনসাধারণ, যে আমরা আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে সুস্থ রাখার জন্য, যদি আপনারাও আমাদের সাথে মিলে চলুন এবং আমরা যেন সারা বছর আপনাদের সেবা করতে পারি।
1: একটা কথা উঠে আসে যে ডক্টর পেশেন্ট ফ্রেন্ডলি, যারা রোগীরা চিকিৎসকের কাছে যান তারা একটু ভয়ে ভয়ে থাকেন কি বলবো কি না, ডাক্তার কি বলবেন, এবং বলে পরে যদি বলেন তুমি আমার থেকে বেশি জানো কেন, এরকম ধরনের কিছু অভিজ্ঞতার আমরা সম্মুখীন হই।
0: না না, এইটা আমি বলছি একটা কথা, ফার্স্ট অফ অল এটা আমি আমার ব্যক্তিগত ব্যাপার বলছি, ফার্স্ট যখন একটা পেশেন্ট আসে ফার্স্ট থিং দ্যাট আমরা জিজ্ঞেস করি পেশেন্টের নামটা কি, কেন জিজ্ঞেস করি, সো দ্যাট আই ক্যান অ্যাড্রেস হার উইথ দ্য নেম। একবার যখন আমরা পেশেন্টকে হাই হুই না বলে অ্যাড্রেস করি নেমে, তখন পেশেন্ট অনেকটা অনেকটা অ্যাট হোম ফিল করে যে বেশ। তারপরে আমরা কিন্তু জাম, আমি তো একদমই জাম করি না, তারপর হচ্ছে গিয়ে যে ওকে শোনার তো ডেফিনেটলি আমাদের কর্তব্য, বসে ওকে ওর যাই প্রবলেম থাকে আগে শোনার কর্তব্য। কিন্তু অনেক সময় দেখা গেছে ওয়েন উই স্টার্ট আওয়ার ট্রিটমেন্ট বা আমরা কিছু বোঝাতে চেষ্টা করি, অনেকজন কিন্তু দে গো স্ট্রেইট অ্যাওয়ে টু গুগল, বলবে আমরা গুগলে এটা আছে গুগলে ওটা আছে। যেমন ধরুন রিসেন্ট একটা পেশেন্ট আমাকে বলছিল যে ম্যাডাম ওটা হলে ভালো হয় নাকি, ওটা হলে ভালো হয় নাকি, আমরা কোথা থেকে তুমি জেনেছো, বলছি আমি গুগল থেকে, আমরা গুগল কি তোমাকে এসে ডেলিভারিটুকু করে দেবে, যদি করে দেয় দেন ইউ ফলো গুগল, আমি না করব না। তখন উঠে আমাকে বলে আমার হাজবেন্ডকে এই কথাটা বলবেন না, বুঝতে পারছেন তো। ওটাই ওটাই হয়েছে গিয়ে যে গুগল আমাদেরকে ডেফিনেটলি হেল্প করে। এখন যেটা রয়েছে নতুন এআই, এআই তে তো আরো আরো প্রবলেম ক্রিয়েট করবে, কারণ মানে কিছু জিনিস হয়েছে। দেখেন অল পেশেন্টস, আমরা সবসময় বলি যে অল পেশেন্টস আর নট ইকুয়াল, কারোর হাইপারটেনশন রয়েছে, কারোর ডায়াবেটিস রয়েছে, কারোর হয়তো কোনো প্রবলেম নেই, কারোর হয়তো ভেরি প্রেশিয়াস প্রেগনেন্সি। তো এক একটা কেসকে আমাদের এক একভাবে, এইজ, ইভেন এইজ ম্যাটার্স আ লট। তো প্রত্যেকটা জিনিস যদি আমরা কনসিডার করি, আমাদের অল প্রেগনেন্ট, আমি জাস্ট প্রেগনেন্সি নিয়ে বলছি, অল প্রেগনেন্ট মাদার্স আর নট সেম, এভরিবডি ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট ইয়ে। গাইনি কেসে যদি আমরা, এই গাইনিকোলজিক্যাল কেসে যদি আমরা বলি, সেটা অনেক সময় এরকম হয় যে আমরা একটা কিছু একটা ধরা পড়েছে যেটা আমরা জানি এটা হয়তোবা নর্মাল ট্রিটমেন্ট নিয়ে একটা অপারেশন লাগবে। যখনই আমরা বলবো যে এটা তো অপারেশন দরকার, ফার্স্ট কথাই ওদের থেকে আসে পেশেন্ট থেকে, ম্যাডাম ওষুধে হবে নাকি, হ্যাঁ জিজ্ঞেস করতে পারে একশো বার, দে মাইট টার্ন টু নো, কিন্তু সবসময় যার কারণে আমরা এখন ডিরেক্ট অপারেশন না লিখে আই রাইট সাজেস্ট অপারেশন, তারপরে আমরা বোঝানোর চেষ্টা করি, যদি বোঝে তো তো করলো, যারা বোঝানো হয়তো ওয়েট করলো। রিসেন্ট পাস্ট একটা ফিমেল বাচ্চা মেয়ে যে অনেক ইনিশিয়ালি জানতো আর কিছু একটা প্রবলেম আছে কিন্তু ওয়েটেড, কিন্তু আলটিমেটলি যখন খুব বিশাল হয়ে গেল তখন চারদিক দিয়ে ফোন অ্যান্ড অল দিস থিং, মানে এখনই মেয়েটাকে অ্যাটেনশন দিতে হয়, আমি দিয়েছি করেছি, কিন্তু জিনিসটা আজকে দেবের হয়তো মাস হিসাবে খুব লেট না, টিউমার গ্রোথে গিয়ে অনেক লেট হয়ে গেছে, মানে অনেকটা বেড়ে গেছে।
1: তো যে জায়গাটা দাঁড়াচ্ছে যে রোগীদের কিছু সচেতনতাও রোগীকে অনেকটা সুস্থ করে তুলতে পারে।
0: ইয়েস ইয়েস,

0: আমরা তো এটাই অ্যালার্ট করার চেষ্টা করি আজকালকে, আমরা কেন প্রি কনসেপশন, আর যারা আসে উই আর ভেরি হ্যাপি হ্যাপি, আমরা ওদেরকে বলতে পারি যে কি করলো, কি করে লাইক দে ক্যান প্ল্যান হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে, তারপরে কোনটা লাইক হোয়াট দে শুড ফলো, গুড হেলথ, গুড আন্টারলেস, একটা হেলথ যদি প্রপার হয় হাউ ক্যান আই মিন লেডি ক্যারিয়ার বেবি। তো হেলথ ইজ দ্য আটপোস্ট, যেটা আমরা প্রি কনসেপশন আজকাল ফিমেলস আর ভেরি কনসার্ন, আসে আসলে পরে আজকে একটা সিম্পল একটা মেডিসিন আছে ফলিক অ্যাসিড, আমরা এজ ওয়াইজ আমরা যদি একটু এল্ডারলি, আজকালকে সব মেয়েরাই একটু এজ হয়ে বিয়ে করছে কারণ অল আর ক্যারিয়ার স্টেট, নিজের ক্যারিয়ার শেষ করে করতে, দ্যাট ইজ ভেরি গুড, আমরাও চাই যে সব মেয়েরা ক্যারিয়ার শিখুক, কিন্তু ওখানে আমাদের একটা সাপোর্টিভ মেডিসিন আমরা দিই, ফলিক অ্যাসিড কিছু না, সিম্পল মেডিসিন আমরা দিয়ে তারপরে রেখে দিই, অনেক পেশেন্ট ভাবে এটা ভিটামিন, কিন্তু আমরা দিয়ে রাখি এটা নিয়ে এগোলে ইভেন আপনার আই মিন ফর বেবি ইজ ভেরি গুড টু অ্যাভয়েড এনি সর্ট অফ কনজেনিটাল অ্যানোমালি, তো ওগুলো জিনিসের দরকার আছে। সো সচেতনতা ডেফিনেটলি আমরা দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি, তারপরে সাইকোলজি, আজকে সবচেয়ে বড় কথা সাইকোলজিক্যাল ব্যাকআপ ইজ ভেরি ভেরি ভেরি নেসেসারি ইন আ আই মিন ডক্টর পেশেন্ট রিলেশনশিপ। প্রচুর মেয়েদের এত প্রবলেম, এত ঝামেলা, যেখানে আমাদের সাইকোলজিক্যাল ব্যাকআপ ইজ দ্য মেইন থিং উইচ উই হ্যাভ টু গিভ দ্যাম, আদারওয়াইজ দে উইল টার্ন, কারণ কিছু থাকতে পারে, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি, ফিমেল টু ফিমেল ভ্যারি করতে থাকে সবারই, এটা কিছু কিছু ফ্যামিলিয়াল প্রবলেম থাকে সবার, আই মিন মাইন্ড সেট আপ অনেক সময় ঠিক থাকে না, এখানে আমরাও তো বোঝাতে চেষ্টা করি যে এই প্রেগনেন্সি টাইমে, যে প্রেগনেন্সিতে অনেকটা দরকার আছে ফিমেল মাইন্ড অ্যান্ড ব্রেইন শুড বি হেলদি, শুড বি কুল, যেটা দরকার থাকে প্রেগনেন্সি, তো ওইগুলো জিনিস হচ্ছে গিয়ে যতটা পারা যায় উই ট্রাই টু কন্ট্যাক্ট দ্যাম। আর ডেফিনেটলি ইফ আ পেশেন্ট ইজ ওরকম বসে যদি শোনার চেষ্টা করে টু আর ডক্টর, ডেফিনেটলি আই থিঙ্ক সো এখান থেকে অনেক কিছু হেল্প হয়।
1: সীমান্ত শহর শ্রীভূমিতে জমাজল সমস্যায় জনজীবন বিপর্যস্ত, এরই পরিপ্রেক্ষিতে বেআইনি নির্মাণ, খাস জমি বেদখলমুক্ত করতে অভিভাবক মন্ত্রী কৌশিক রায় শ্রীভূমি জেলা কমিশনারের কার্যালয়ে গত 29 জুন এক পর্যালোচনা সভায় অংশ নেন। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানালেন,
2: এবং শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছেন এবং বিশেষভাবে প্রত্যেকটা জেলায় গিয়ে ফ্লাড প্রিপেয়ারনেস সহ অন্যান্য যে সমস্ত কাজ আছে সেটার অগ্রগতি দেখার জন্য, পর্যালোচনা করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল। তার উদ্দেশ্যে আজকে আমরা এখানে শ্রীভূমি জেলার আগামী দিনের ফ্লাডের জন্য কি প্রস্তুতি আছে, বিভিন্ন বিভাগের কাজকর্ম যেটা আছে সেই কাজকর্ম নিয়ে আমরা আলোচনা করেছি। কিছু কিছু বিভাগের কাজকর্মের জন্য আমি আজকে বলেছি যে কয়েকটা বিভাগ, যে বিভাগে একটু ডিটেলস আরও আলোচনা করার প্রয়োজন আছে, এই জন্য আলাদাভাবে একটা ডিপার্টমেন্টকে নিয়ে আরও আগামী কয়েকদিনের মধ্যে বাজেট অধিবেশন শুরু হওয়ার পরে এই মাঝপথে আমরা একবার এসে আমরা আবার পর্যালোচনা করব। আমি এবং আমার চতুর্থ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দুজনে রাস্তাঘাটের বিষয়ে, এখানে পিডব্লিউডির বিষয়ে, ইলেকট্রিসিটি, এডুকেশন, হেলথ এগুলো এবং পঞ্চায়েতের কাজকর্ম, পৌরসভার কাজকর্ম নিয়ে মোটামুটি একটা আলোচনা করেছি। গত কয়েকদিন আগে বরাক উপত্যকার যে সাতটা পৌরসভা একটা পৌর নিগম সবাইকে নিয়ে আমরা শিলচরে দিনজুড়া সভা করেছিলাম, আলো পর্যালোচনা সভা করেছিলাম এবং আগামী দিনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নির্দেশে এবং উনি যেভাবে আসামকে গড়তে চেয়েছেন সেই উদ্দেশ্যে আমরা যাতে আমাদের শ্রীভূমিকেও এগিয়ে নিয়ে যেতে পারি সেই বিষয়ে আলোচনা করেছি। প্রত্যেক আধিকারিকদেরকে আমরা সেভাবে নির্দেশ দিয়েছি এবং আপনাদেরও সাহায্য সহযোগিতা কামনা করি। রাস্তার অবস্থা খুবই খারাপ, আমি দেখলাম আমি আসার সময় আপনি ভিডিও করছিলেন ভালো, এবং সেই জন্য আমরা NHDCLকেও এখানে ডেকেছিলাম এবং কৃষ্ণেন্দু পাল মহাশয় মাননীয় মন্ত্রী উনি পিএইচই ডিপার্টমেন্টকেও এখানে ডেকেছিলেন, পিএইচই ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার দুজন এখানে উপস্থিত ছিলেন এবং আমরা আজকে DCকে চেয়ারম্যান করে একটা PWD পিএইচই আমাদের পৌরসভা APDCL সবাইকে নিয়ে একটা টিম একটা তৈরি করা হয়েছে, পুলিশের সেখানে থাকবে একটা টিম তৈরি করা হয়েছে জয়েন্ট টিম, এবং উদ্দেশ্য এটাই যে যে পৌরসভাতে বা যে রাস্তাতে কোনো কাজ হবে সেই APDCL কাজ করুক, PEC কাজ করুক, সিডব্লিউডি কাজ করুক, তাদের মধ্যে যাতে একটা কোঅর্ডিনেশন করে কাজগুলো হয়। অনেক সময় আমরা দেখি

0: যে পিএইচসি পাইপলাইন করার সময় পিডব্লিউডি রাস্তাটা করে দেয়, পিডব্লিউডি অনেক সময় রাস্তা করার সময় পিএইচসি পাইপগুলোকে তুলে দেয়, যেন কোঅর্ডিনেশন না থাকায় অনেক সমস্যা হয়। এই সমস্যাগুলো যাতে ভবিষ্যতে না হয় সেটার জন্য আমরা একটা টিম একটা তৈরি করে দিয়েছি এবং ডিসি মহাশয়কে বলেছি যে আগামী দিনে সেই কাজগুলোকে এগিয়ে নেওয়া।
1: আচ্ছা, অন্য সময় কিন্তু মশলিয়া আসলে রাস্তাগুলো মেরামত শুরু, আমরা যা দেখেছি এখন কিন্তু সেগুলো আর
0: সেই নিয়মটা পরিবর্তন করতে হবে। সেই নিয়মগুলো আগের দিনে ছিল, আজকের দিনে প্রত্যেকটা বিভাগকে আমরা বলা হয়েছে কি অ্যাকচুয়াল পিকচার যেটা আছে সেই পিকচারগুলো যাতে থাকে। আমরা আজকের দিনে বলেছি, হেলথকেও আমরা বলেছি যে মন্ত্রীর ভিজিট এবং হসপিটালে হবে, সেই সময় শুধু ব্লিচিং মারা না, বারো মাসে সেই ব্লিচিংটা যাতে প্রত্যেক দিন মারা হয়। রাস্তা রিপেয়ারিংটাই কেউ আসছেন তার জন্য রাস্তা রিপেয়ারিং, এই সমস্ত জিনিস আগে ছিল এবং এগুলা মানুষ খুব খারাপ পান, এটার ফলে আমরা প্র্যাকটিক্যাল জিনিস যেটা আছে সেই প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমরা উপলব্ধি করতে পারি না। সেই জন্য সেই যে সিস্টেম, সেই সিস্টেমগুলি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় ইতিমধ্যে পুরো আসামে পরিবর্তন করার জন্য উনি নির্দেশ দিয়েছে এবং সেই মধ্যে আমরা ওই জেলাতে এগিয়ে দিচ্ছি। কাদার উপরে ব্ল্যাক টপিং হচ্ছে সেটা আমার জানা নেই, একটা ভিডিও আমি আপনাকে অনুরোধ করবো দেওয়ার জন্য, কিন্তু আজকের দিনে আমরা একটা নির্দেশ দিয়েছি যে বর্ষা চলাকালীন, এ বছরের নয় প্রত্যেক বছরের জন্য বর্ষা চলাকালীন সেটা পিডব্লিউডি হোক আর আমাদের এনএইচএডিসিএল হোক, কেউ যাতে ব্ল্যাক টপিংয়ের কাজ হাতে না নেয়। এখানে স্যান্ড গ্রাভেলিংয়ের কাজ আছে, অন্য কাজ আছে, যদি ব্লক বসানোর কাজ আছে সেই কাজ করুন, কিন্তু বর্ষার এই সময়ের মধ্যে যাতে ব্ল্যাক টপিংয়ের কাজ কোনো জায়গাতে না হয় এই জন্য সব বিভাগকে আমরা নির্দেশ দিয়েছি আজকে সবাই। কিন্তু যদি স্পেসিফিক কোনো জায়গাতে হয়েছে এরকম একটু সেটা ভিডিও বা কিছু যদি পাই লোকেশন নিয়ে আমরা
1: জমাজলের সমস্যা সিভিংতে দেখা যাচ্ছে, এটা নিয়ে লোকাল মিনিস্টার অনেক চেষ্টা করছে কিন্তু জমাজল কিছু হচ্ছে না।
0: সেটা নিয়ে একদিনে সমস্যার সমাধান হবে না, মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দ্র পাল মহাশয়ের নেতৃত্বে একটা এখানে আলোচনা হয়েছিল এবং আমি মনে করি আজকে আমরা আলোচনা করেছি এবং যখন একটা আলোচনা করে সার্কেল অফিসারদেরকে আমরা এখানে রেখেছিলাম। শ্রীভূমি শহরে এটা একটা বড় সমস্যা জমা জলের, তো আমি মনে করি এই ড্রেন খাল এইগুলাকে যদি আমরা একটা প্রপার ওয়েতে কাজ করতে পারি তো কিছুটা হয়তো সমস্যার সমাধান।
2: শুক্রবার লালা রুরাল কলেজের মিটিং হলে হেল্প ফাউন্ডেশনের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মুবিন লস্কর বলেন,
3: আমাদের হেল্প ফাউন্ডেশনে গত দশই মহরম 26 তারিখে আমাদের সেই ক্যাম্পে মহরম, দেখুন আমাদের তো মহরমের যে চিরাচরিত যে প্রথা সেই প্রথার ঊর্ধ্বে উঠে আমরা একটা ব্যতিক্রমী প্রয়াস আর বছর থেকে বছরে আমাদের এখানে রয়েছে 96 নাম্বার অফ পিপুল ব্লাড ডোনেশন করেছিলেন, আর এই বছরে আমরা 90 জন লোকের ব্লাড সংগ্রহ করেছি। সেই ব্লাডটা গত বছর আমরা হসপিটালকে করেছিলাম সেই ব্লাডগুলো, আর এই বছর আমরা রাহেলাকান্দি সিভিল হসপিটালে দান করেছি। এর আগের বছর আমরা ক্যান্সার হসপিটালে দিয়েছিলাম 45 নাম্বার অফ ব্লাড বোতল, আর এর আগের বছরে হয়েছিল 35 নাম্বার বছর। আস্তে আস্তে আমাদের এটা ইনক্রিজ করছে, আর দেখুন আমাদের তো ব্লাড ব্যাংকের ভরাটবিলিতে ব্লাড ব্যাংকের যে অবস্থা সেখানে দু অর্থ মানুষ যারা দুস্থ মানুষ আছেন ব্লাডের জন্য হাহাকার করতে হয়, এক বোতল ব্লাডের বাড়ির জন্য মানুষ হন্য হয়ে ঘুরে, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের হেলথ ফাউন্ডেশন এই ক্ষুদ্র একটা প্রয়াস চালিয়ে যাচ্ছে আর্থ মানুষের সাহায্যার্থে। আমরা চাই সবাই যেন ব্লাড দিতে এগিয়ে আসে, সেই প্রয়াসটা চালিয়ে যাচ্ছি। কতটুকু সফল হতে পারছি সেটা জনগণের উপর ছেড়ে দিচ্ছি, আর আমরা আগামী দিনে আমাদের যেমন আমাদের রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম, ওনার মৃত্যু বার্ষিকীতে আমরা করবো।

0: বিহারী বাজপেয়ীজি ওনার মৃত্যুবার্ষিকীতে আমরা ব্লাড ডোনেশনের এরকম একটা ক্যাম্প করব। যত আমাদের ভারতের যত মুনিঋষিরা আছেন ওদের জন্মদিনে বা মৃত্যুদিনে আমরা ব্লাড ডোনেশন করতে যাচ্ছি। আমাদের ফাউন্ডেশনের মুখ্য উদ্দেশ্য আমাদের ফাউন্ডেশন থেকেই ব্লাড ডোনেশন ক্যাম্পটাও শুরু করা হয়, কারণ দেখেন আমাদের বরাক ভ্যালিতে প্রায় 50 লক্ষ মানুষের বসবাস, সেখান থেকে যদি 2% লোক ব্লাড ডোনেশন করতে চলে আসে তাহলে আমাদের বরাক ভ্যালিতে ব্লাডের সমস্যা আর থাকবে না সেটা ভাবি। আমাদের এখানে অ্যাওয়ারনেসের অভাব, আমি সরকারের কাছে আবেদন রাখতে চাই আমাদের যে এনজিও গুলো আছে সেই এনজিও গুলোকে আমরা নিজেদের পয়সায় এই অ্যাওয়ারনেসটা করে থাকি এবং নিজেদের পয়সায় ব্লাড কানেকশন ওই দিন যারা ব্লাড দিতে আসে তাদেরকে আমরা মিষ্টি এবং বিরিয়ানি এইগুলা দিয়ে থাকি খাওয়ার জন্য। সেটা আমাদের এনজিওর নিজস্ব পয়সায়, আমরা যে এনজিওর আমাদের 40 জন মেম্বার আছেন ওই 40 জনের অর্থাৎ ওদের দিয়ে আমরা সাহায্য এইগুলো চালিয়ে যাই। আমি সরকার বাহাদুরের কাছে এটাই আবেদন রাখতে চাই, আমাদেরকে আর কিছু করতে হবে না, যেটা গ্রামে গ্রামে যদি ব্লাডের অ্যাওয়ারনেসটা করা হয় মানুষকে ব্লাড দিলে কি হয় আর ব্লাড দেওয়া মানুষের জন্য স্বাস্থ্যের জন্য মানুষের কি উপকারে আছে, ব্লাড দিলে অনেক রোগ থেকে আমরা রক্ষা পাই, ওই আওয়াজটা যদি আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে আমাদের ব্লাডের কোনো অসুবিধা থাকবে না। সরকার যদি আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প আয়োজন করে থাকি সেটা আমাদের নিজস্ব পয়সায় অর্জন করে, আমি সরকার আমি এলাকার দৃষ্টি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলাম, ওনাকে বলেছিলাম স্যার আমাদের এনজিওটা ব্ল্যাকবেরি ব্লাড ডোনার্স ফোরাম আছে, স্মাইল আছে, হেলথ ফাউন্ডেশন আছে, এইরকম যেগুলা বরাকবেলিতে ব্লাডের জন্য কাজ করছে সেইগুলো সেই অর্গানাইজেশন গুলোকে যদি একটু বেশি না একটু একটু অর্থ দিয়ে যদি সাহায্য করে অ্যাওয়ারনেস করার জন্য যদি অর্থ দিয়ে সাহায্য করা হয় তাহলে আমি ভাবি যে বরাকবেলিতে অন্তত আমরা ব্লাডের এই যেটা শর্টেজ আছে সেটা সংকুলন করতে পারবো।
1: আপনাদের সংগঠনটা
0: আপাতত জেলা ভিত্তিক সম্ভবত? না না না, আমাদের সংগঠনটা গত 27 তারিখে আমি কাঠমান্ডু যাওয়ার পথে সেখানে গুয়াহাটি থেকে গুয়াহাটি বিবরুয়া ক্যান্সার হসপিটালে একটা মেয়ে এসেছিল যার ক্যান্সার রয়েছে 5 বছরের মেয়ে, ওকেও তো আমরা এই গুয়াহাটি থেকে অ্যারেঞ্জ করে দিয়েছি ব্লাড। এরকম যারা গুয়াহাটি থেকে আসে যারা গুয়াহাটিতে আমাদের একটা টিম বানিয়েছি 12 জনের একটা গ্রুপ আছে, ওরা যারা বরাক ভ্যালির লোক যারা আসে এখানে এসে রক্তের জন্য সাহায্য চায় তাদেরকে আমরা সাহায্য করে থাকি। আর ক্যান্সার হাসপাতাল শিলচর মেডিকেল কলেজ এবং শিলচর ক্যান্সার হাসপাতাল ওখানে গিয়ে যদি কোনো রোগী ব্লাডের জন্য ওদেরকে আমরা সাহায্য করি, ভিত্তিক কাজ করছি আমরা,
1: প্রয়োজনে আপনাদের সঙ্গে যোগাযোগ করা যাবে।
0: হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা একটা ইয়ে আছে যে হাইলাকান্দি ব্লাড ব্যাংকে যে আগে গেলে আমরা ব্লাড যেটা ডোনেট করতাম, যে ব্লাড ডোনেট করার পর যখন যখন দেখুন একটা মানুষ যখন একটা রুগীকে নিয়ে মেডিকেলে গেল ডাক্তার যখন বললো ওকে আপনার এক বোতল ব্লাড লাগবে তখন এই মানুষটা যে ব্লাড কোথায় পাবে ওর মাথায় আকাশ ভেঙে পড়ে। তা আমাদের কথা হলো যে ব্লাডটা ওদের ওকে এই সময় না বলে সাথে সাথে ওকে ব্লাড দিয়ে সাহায্য করা হোক এবং পরে ওর কাছে অ্যাপিল রাখা হোক, যদি ও দিতে পারে তো দিল আর না হয় যে অনেকে এই আমাদের দান করা যেগুলো ব্লাড ওই ব্লাড থেকে বিনিময়ের কথা ছেড়ে আনি ওকে ফ্রি অফ কস্ট ওই যে প্রসেসিং করার যে ফিস 450 টাকা লাগে ওইটা দিয়ে ব্লাডটা দিয়ে দিলে হবে। ওই জন্য আমরা কাজ করে দেখি কি হয়, তা অ্যাওয়ারনেস আপনাদের সাহায্য সহযোগিতা লাগবে যদি আপনার অল ইন্ডিয়া রেডিওতে সেটা যদি বহুল প্রকারে প্রচার করেন তাহলে আমরা অনেক উপকৃত হই।

শ্রোতা বন্ধুরা, আহরণ অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দিই, উপস্থাপনায় ছিলাম বিপ্লব বিশ্বাস, শব্দগ্রহণ করেছেন রাহুলকান্তি দেব, জসীমউদ্দিন লস্কর এবং নবেন্দু দাস, অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।

শুনলেন অনুষ্ঠান আহরণ আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বৈরাগীর আগে এখন খেয়াল শুনবেন কুমুদরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বৈরাগী রাগে এতক্ষণ খেয়াল শুনলেন কুমুদরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলচর।
1: প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা কেওয়াইসি পেপার, যদি একটাই চাবি হতো।
2: আছে তো বাবা, সিকেওয়াইসি আইডি।
1: সিকেওয়াইসি মানে
2: ব্যাংক আমার কেওয়াইসি রেকর্ড গুলো সিকেওয়াইসি রেজিস্টারে আপলোড করে, যার জন্য তুমি পাও একটা ইউনিক 14 ডিজিট সিকেওয়াইসি আইডি, যা সমস্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রেই কার্যকর। এক জায়গায় কেওয়াইসি আপডেট করালে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানেও তা আপডেট হয়ে যায়।
1: আরবিআই এই কথা বলে,
2: কেওয়াইসি নিরাপদ ব্যাংকিং এর দিকে প্রথম পদক্ষেপ।
3: আপনার চা ইএমআই বাড়ি ভাড়া কিভাবে যে ম্যানেজ করব?
1: একটা উপায় আছে, ভালো টাকা পাবে।
3: কি উপায়?
1: নিজের ব্যাংক ডিটেইলস দাও, কয়েকজন টাকা পাঠাবে, সেটা তাদের বলা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও, কমিশন পাবে। এতই সোজা?
4: আরে সোজা আবার কি, এটা তো মানি মিউল হচ্ছে, ইললিগাল পয়সা ঘোরায় অন্য অ্যাকাউন্ট থেকে, এটা কিন্তু অপরাধ, জেলে যেতে হবে দাদা।
1: না ভাই না, জেল যেতে চাই না ভাই।
3: নিজের ব্যাংক অ্যাকাউন্টকে নিরাপদ রাখুন, কাউকে ব্যবহার করতে দেবেন না।
1: আরবিআই এই কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। এতে প্রথম গানখানি শুনবেন মহাজন ছবি থেকে অলকা ইয়াগনিকের কণ্ঠে।

অনুষ্ঠানে এবারের ছবি পারবো না আমি ছাড়তে তোকে, গিয়েছেন নকাশ আজিজ, মোনালি ঠাকুর ও সহশিল্পীরা।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছবির গান। অনুষ্ঠানে এবারের ছবি ধূমকেতু, শিল্পী ঈশান মিত্র।

অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন দুই পৃথিবীর ছবি থেকে, গিয়েছেন কুনাল গাঞ্জাওয়ালা ও মোনালি ঠাকুর।

0: এই গানটির সাথে শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।
1: প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা কেওয়াইসি পেপার, যদি একটাই চাবি হতো।
2: আছে তো বাবা, সিকেওয়াইসি আইডি।
1: সিকেওয়াইসি মানে?
2: ব্যাংক তোমার কেওয়াইসি রেকর্ড গুলো সিকেওয়াইসি রেজিস্টারে আপলোড করে, যার জন্য তুমি পাও একটা ইউনিক 14 ডিজিট সিকেওয়াইসি আইডি, যা সমস্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রেই কার্যকর। এক জায়গা কেওয়াইসি আপডেট করালে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানেও তা আপডেট হয়ে যায়।
1: বাহ, আরবিআই এই কথা বলে।
2: কেওয়াইসি নিরাপদ ব্যাংকিং এর দিকে প্রথম পদক্ষেপ।
3: আপনার চা, ইএমআই, বাড়ি ভাড়া কিভাবে যে ম্যানেজ করব?
1: একটা উপায় আছে, ভালো টাকা পাবে।
3: কি উপায়?
1: নিজের ব্যাংক ডিটেইলস দাও, কয়েকজন টাকা পাঠাবে, সেটা তাদের বলা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও, কমিশন পাবে।
3: এতই সোজা?
4: আরে সোজা আবার কি, এটা তো মানি মিউল হচ্ছে, ইললিগাল পয়সা ঘোরায় অন্যর অ্যাকাউন্ট থেকে, এটা কিন্তু অপরাধ, জেলে যেতে হবে দাদা।
1: না ভাই না, জেল যেতে চাই না ভাই।
3: নিজের ব্যাংক অ্যাকাউন্টকে নিরাপদ রাখুন, কাউকে ব্যবহার করতে দেবেন না।
1: আরবিআই এ কথা বলে।
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলচর, এখন শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন জাবুই মেট ছবি থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

0: শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি শুনবেন বরসাত ছবি থেকে অভিজিৎ ও অলকা ইয়াগনিকের কণ্ঠে।
1: He loves me. He loves me not. He loves me.

0: শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি শুনবেন থ্রি ইডিয়টস ছবি থেকে সোনু নিগমের কণ্ঠে।
1: জানে নহি দেঙ্গে তুঝে

গানটি শুনলেন অনামিকা ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। এরই সাথে শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর, এখন শুনবেন গজল, শিল্পী নীলম সাহানি এবং ব্রহ্মদেব নারায়ণ সিং। প্রথমে গজল শুনবেন শিল্পী নীলম সাহানির কণ্ঠে।

0: এতক্ষণ শুনলেন গজল নীলম সাহানি ও ব্রহ্মদেব নারায়ণ সিং এর কণ্ঠে।
1: এক জমানে সে কাহানি হ্যায় সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যায় বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি ভেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
0: আকাশবাণী শিলচর, আমার কথা অনুষ্ঠানে শুনবেন নন্দিনী মজুমদারের নিজের কথা।
3: নমস্কার, আমি নন্দিনী মজুমদার, আমি একজন শিক্ষিকা। ছোট থেকেই আমার স্বপ্ন ছিল যে আমি একজন স্কুলের টিচার হব। এই অনুপ্রেরণা হয়তোবা আমি আমার মার কাছ থেকে পেয়েছি, কারণ আমার মাও স্কুলের শিক্ষিকা ছিলেন। কিন্তু বাড়ির বড় মেয়ে ছিলাম আমি, তাই পড়াশোনা শেষ হওয়ার পরই আমার বিয়ে হয়ে যায়। আমার ছোট মেয়ে যখন ক্লাস সিক্সে পড়ে, তখন আমি ভাবলাম কি আমার যে সেই ইচ্ছেটা সেটা কি আমি এখন পূরণ করতে পারি। তাই আমি আমার হাজব্যান্ডের সাথে আমার মেয়েদের সাথে এই ব্যাপারে আলাপ করলাম। ওরা আমাকে খুব উৎসাহ দিল, আর ব্যাস ওদের উৎসাহে ওদের সহযোগিতায় আমি আমার ইচ্ছেটা পূরণ করার পথে এগিয়ে গেলাম। আমি স্কুলে জয়েন করলাম, আর এখন সারাটা দিন আমার সকাল থেকে সেই দুপুর পর্যন্ত কিভাবে যে কাটে সেটা কল্পনাতীত। খুব আনন্দের মুহূর্তগুলো কাটাই আমি ছেলে মেয়েদের সাথে, খুব ভালো লাগে। গান বাজনাও আমি খুব পছন্দ করি, খুব ভালোবাসি, একসময় নিজে গানের চর্চাও করেছি, কিন্তু এখন সময়ের অভাবে সেটা আর হয়ে ওঠে না। কিন্তু যেহেতু আমি স্কুলে আছি, নানাবিধ প্রোগ্রাম হতেই থাকে, তো এই গান নাচের প্রোগ্রামের সঙ্গে স্কুলেই নিজেকে জড়িয়ে রেখেছি। আমি ঘুরতে ভালোবাসি, একসময় ফ্যামিলির সাথে ঘুরতে গেছি, ছোটবেলা মা বাবার সাথে বোনেদের সাথে ঘুরতে গেছি, তারপর আমার হাজব্যান্ডের সাথে আমার মেয়েদের সাথে ঘুরতে গেছি, এখন আমি আমার স্কুলের বন্ধুদের সাথে, মানে যারা আমার কলিগ, আমরা কজন বেশ ক্লোজ আমার বন্ধুরা, ওদের সাথে ঘুরতে যাই। সে যে কী আনন্দ সেটা মানে বলে বোঝানো যাবে না। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, আনন্দ করা, মানে সেটা একটা আলাদাই ব্যাপার। তো আমি আমার জীবন থেকে এটাই বুঝতে পারলাম যে মানুষের জীবনে রং টাইম আর রাইট টাইম বলে কিছুই থাকে না। যখনই আমরা শুরু করি কিছু, সেটাই আমাদের সঠিক সময়। ব্যাস আমাদের ইচ্ছে পূরণ করার ইচ্ছেটুকু থাকতে হবে, আগ্রহটা থাকতে হবে।
0: আমার কথা অনুষ্ঠানে শুনলেন নন্দিনী মজুমদারের নিজের কথা। এখন শুনবেন লোকগীতি রীতানাথ ও জড়িতা দাসের পরিবেশনায়। প্রথমে রীতানাথ।

0: এতক্ষণ শুনলেন লোকগীতি রীতানাথ ও জরিতা দাসের পরিবেশনায়। আকাশবাণী শিলচর।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার

0: সবচাইতে সহজ সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
1: আকাশবাণী শিলচর, এখন শুনবেন হিন্দি ছবির গান। প্রথম গানটি রেস ছবি থেকে আতিফ আসলামের কণ্ঠে।

শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি মঞ্জিল ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: কি সুন্দর হাতের কাজ!
1: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
2: বিজ্ঞাপন কোথায় দেব?
0: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
2: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
3: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
4: হিন্দি ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, এখন প্রচারিত হচ্ছে অনুষ্ঠান মহিলা মজলিশ।

0: সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আসর। আসরের শুরুতেই আমরা শুনব ডক্টর শ্যামলী করের কথিকা, কবি জিতেন নাগ ও তার কবিতার বিশ্লেষণ।
1: পৌঁছে যাব বলেই পথে নেমেছিলাম, তর্জনী তুলে শাসায় প্রতিদ্বন্দ্বী পৌরুষ অন্ধকারে, সন্ধানী

আমূল বিদ্ধ করে মায়া ও যৌতুক, তারি চিনি জন্ম থেকে নিশাচর। কবি জিতেন্দ্র কুমার নাগের এই কবিতা দিয়েই আজকে শুরু করলাম। কবি জিতেন্দ্র কুমার নাগের জন্ম হয়েছিল 1940-এর অক্টোবরে সুনামগঞ্জের জাঙ্গাইল গ্রামে। পরবর্তী সময়ে এই জিতেন্দ্র কুমার নাগ জিতেন নাগ এই নামেই সুপরিচিত হয়েছিলেন এবং তার সঙ্গে আমার পরিচয় ছিল সেই কৈশোর অবস্থা থেকেই। আমার বাবা এবং মা দুজনেই বলতেন, জিতেন বড় ভালো কবিতা লেখে। আর আমি ভাবতাম, কবি সে কি? আমার কেন জানি সেই সময় একটা বদ্ধমূল ধারণা ছিল যে কবি মানেই একজন অসাধারণ কিছু, যাকে দেখতে অসাধারণ লাগবে, যার বেশভূষা সব কিছুই হবে ভীষণ অসাধারণ, সবার থেকে আলাদা। কিন্তু জিতেন নাগ একজন ছোটোখাটো অবয়বের একজন মানুষ ছিলেন, খুব সাধারণ পোশাক পরিচ্ছদ পরতেন উনি কবি, সেটা এই ব্যাপারটা নিয়ে আমার একটু সংশয় ছিল সব সময়। কখন যেন আনমনে হেঁটে ভিড়ের মধ্যে মিশে যেতেন রোজ রোজ, উনি কবি হতে যাবেন কোন দুঃখে, আমার এটাই খালি মনে হতো বারবার। এরপর অনেকগুলো বছর কেটে গেছে, জিতেন্দ্রার সঙ্গে আমার তেমন দেখা সাক্ষাৎ আর হয়নি তখন। তবে পরিণত বয়সে এসে আবার আমি কবি জিতেন নাগের সঙ্গে আমার যোগাযোগ হলো এবং এক্ষেত্রে অনুঘটক ছিলেন গল্পকার মিথিলেশ ভট্টাচার্য। মিথিলেশ ভট্টাচার্যের বাড়িতে জিতেন্দ্রার সঙ্গে আমার বহু বছর পরে আবার দেখা হলো, কিন্তু বিস্মিত হয়ে দেখলাম যে এত বছর পরেও জিতেন্দ্রা আগের মতন সেই সহজ সরল এবং কিছুটা শিশুদের মতন অভিমানী, একেবারে অপরিবর্তিত আছেন আগের মতোই, দেখে খুব ভালো লাগলো। একদিন এমনই একটি সাহিত্য বাসরের পরে, মিথিলেশ দার বাড়িতেই ছিল সেই সাহিত্য বাসরটা, সেখানে মিথিলেশ দা সাহিত্য বাসরের পরে আমার হাতে জিতেন্দ্রার কিছু কবিতা তুলে দিয়ে বললেন যে কবিতাগুলো তুমি বাড়িতে নিয়ে পড়বে এবং পড়ে আমাকে জানিও। আমি তো নিজের ভেতর পুষে রেখেছি আততায়ী, আত্মজ যন্ত্রণা যখন খাপের ভেতর ঝলসে ওঠে তরবারি। প্রথম কবিতাটি পড়েই আমি চমকে উঠলাম, এত গভীর অথচ নির্ভার কথনেও যাপনের কথা বলা যায়। এক নিঃশ্বাসে তারপর আমি প্রত্যেকটা কবিতা পড়ে নিলাম এবং সেই পুলক আবার টের পেলাম আমার অন্তরে। এমন মৌলিক একটি কণ্ঠস্বরই তো শুনতে চেয়েছি বরাবর আমরা, যে কণ্ঠ হবে শূন্যতা অতিক্রমী। এই প্রথম আমার আক্ষেপ হল, কেন আরও আগে জিতেন্দ্রার কবিতা আমি পড়লাম না ভালো করে? 1950 অথবা 1951-তে ওপার বাংলা থেকে সপরিবারে জিতেন্দ্রা শিলচরে এসে গেছিলেন এবং পরবর্তী সময়ে অতন্দ্র গোষ্ঠীর একজন অন্যতম সদস্য হিসেবে নিজেকে তিনি নিয়োজিত করেছিলেন। মনতোষ চক্রবর্তী, উদয়ন ঘোষ, শক্তিপদ ব্রহ্মচারী, রণজিৎ দাস, শান্তনু ঘোষ প্রমুখদের এই কবিগোষ্ঠীকে অনেকেই 60-এর দশকের কবি বলে অভিহিত করে থাকেন। এই প্রসঙ্গে কবি শক্তিপদ ব্রহ্মচারী কিন্তু একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, কেউ 50-এর কবি, কেউ 60-এর কবি, আমরা 50-এরও নই, 60-এরও নই, আমরা কাছাড়ের কবি। এই কাছাড়ের কবি এবং কবিতার ক্ষেত্রে নির্ণায়ক বিষয়টি তাহলে কি ছিল? এর উত্তরে আমি বলব, ঐতিহাসিক পট পরিবর্তন, স্থানান্তর এবং পরিচয়ের সংকট, যা সেই সময়ে পাঞ্জাব এবং সিন্ধ প্রদেশের মানুষ ছাড়া ভারতবর্ষের আর কাউকে প্রত্যক্ষ করতে হয়নি। এই স্থানান্তর বা ডিসপ্লেসমেন্ট থেকে উদ্ভূত গৃহহীনতা এবং পরিচয় সংকট বিভিন্ন জনগোষ্ঠীর লক্ষ লক্ষ মানুষের জীবনকে বিপর্যস্ত করেছে। এই বিষয়টিকে নিয়ে লক্ষ কোটিবার অনেক কথা লেখাও হয়েছে, এই গভীর ক্ষত সহজে যাবার নয় সেটা আমরা সকলেই জানি। এই প্রসঙ্গে এই মুহূর্তে আমার একটা ঘটনার কথা মনে পড়ছে। অমর্ত্য সেন যখন ক্যামব্রিজে ছিলেন তখন বিবিসি থেকে তার একটি সাক্ষাৎকার নেওয়া হয়। তাকে প্রশ্ন করা হয় তার

আদি বাড়ি কোথায়? অমর্ত্য তখন ঢাকা শান্তিনিকেতন, এই গুচ্ছের বাসাবদল নিয়ে, নিবাস বদল নিয়ে খুব একটা কিছু বলতে চাইছিলেন না হয়তো, কিন্তু পরিশেষে যিনি সঞ্চালক তিনি বললেন যে তার মানে এটাই দাঁড়ায় যে হোম, বাড়ি, সেই সম্পর্কে আপনার কোনো কনসেপ্টই নেই। তো এই যে ব্যথা, এই যে বেদনা, আজকে অমর্ত্য সেনের মতন একজন বিশ্ব নাগরিককেও যখন ফেস করতে হয়, মোকাবেলা করতে হয় বারে বারে, সেখানে

এই যে ব্যথা, এই যে বেদনা, আজকে অমর্ত্য সেনের মতন একজন বিশ্ব নাগরিককেও যখন ফেস করতে হয়, মোকাবিলা করতে হয় বারে বারে, সেখানে আমাদের মতন সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হবে, সেটাতে তো কোনো সন্দেহই নেই। কাজেই কাছাড়ের কবিগোষ্ঠীর লেখায়ও সেই অবস্থান্তরের বেদনা ছাপ ফেলেছিল ভীষণভাবে। সেই সঙ্গে এই উপত্যকায় আধুনিক কবিতা প্রবাহেরও সূচনা হয়েছিল অতন্দ্র গোষ্ঠীর কবিদের হাত ধরে, একথা অনস্বীকার্য। অতন্দ্র গোষ্ঠীর কবিতার এই মৌলিক ধারাকে আত্মস্থ করেছিলেন কবি জিতেন নাগ। কিন্তু অতন্দ্র বৃত্তের আধুনিকতার সঙ্গে জিতেন নাগের নিজস্ব শৈলীও ভীষণভাবে উপস্থিত ছিল তার কবিতায়। একেবারে নিজস্ব ঘরানা যাকে বলা যায়, এই ঘরানার একটি অন্যতম গুণ ছিল জিতেন নাগের কবিতার সহজবোধ্যতা। বাস্তুভিটে হারিয়ে এপারে এসে সকলের মতো জিতেন নাগের জীবনেও ছিল সমস্যাসংকুল, এবং এটা জিতেন দার সঙ্গে কথোপকথনে হোক বা জিতেন দার লেখা দেখেই হোক, এটা আমরা বুঝতে পারতাম যে জিতেন দার জীবনে বুকের একটা বিরাট অংশ জুড়ে ছিল জাঙ্গাইল গ্রামের বৃক্ষ, তরুলতা, হাওয়া। আবার বুকের অন্য অংশ জুড়ে ছিল নতুন ভূখণ্ডে এসে আশ্রয় গ্রহণ করার পর যে পরাজয়, যে যন্ত্রণা, সেই সবগুলো জিনিস তারপরে মিলে মিশে কবির মনের কোনো একটা অংশে একটা নির্জন গভীরতা সৃষ্টি করেছিল। কিন্তু তবুও এই কঠিন বাস্তবের পরিসরেও কি সহজ বিচরণ ছিল জিতেন্দার। মনে হয় যেন অজস্র মানুষের ভিড়ে আনমনা হেঁটে যেতে যেতে অমুক শব্দগুলো আওড়ে যাচ্ছেন আপন মনে, বলছেন, তুমি তো একাকী আছো, জন্ম থেকে নিতান্ত একাকী, জলের স্রোতের মতো ধারাভাষ্যে একাকার স্বেচ্ছাচারী কবি সেও তো একাকী। অথবা আমি প্রাণপণ চেষ্টায় দুহাতে সরাতে চেয়েছি ঘন অন্ধকার, কি যেন আমাকে একটুকরো সূর্য দিতে চেয়েছিল কিন্তু দেয়নি, তঞ্চকতা করেছে, শেষমেশ অন্ধকারকেই চিনেছে আনাড়ি। যন্ত্রণার, বিষণ্নতার এমন কাব্যময় উচ্চারণ সচরাচর চোখে পড়ে না। অত্যুক্তি হবে না যদি বলি শুরু থেকেই কবির চেতনা এবং ভাষা যেন নির্ধারিত হয়েই ছিল একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে। ফলত জিতেন্দার প্রায় প্রতিটি কবিতায় প্রত্যক্ষ করা যায় এক আশ্চর্য কবিকণ্ঠ, যার চিত্রকল্প নির্মাণেও সমান সুদক্ষ ছিল। কাব্য কথ্য ভাষাধর্মী অভিব্যক্তিকেও জিতেন নাগের লেখনীতে কি অসাধারণ কাব্যগন্ধী হয়ে ওঠে সেটা একবার দেখে নেওয়া যাক। যেমন, রা কাড়ে না হাওয়া, ঠায়ে দাঁড়িয়ে কাঠ, চরাচরে বিস্ময় ভয়। এই হল জিতেন্দার লেখার বাঁধুনি। আপাত সহজ সরল শব্দবন্ধ দিয়ে জিতেন্দা এভাবে প্রেম লিখেছেন, মৃত্যু লিখেছেন, সময় দুঃসময় সব কিছু নিয়ে লিখেছেন। সমকালীন কবি এবং কবিতার সঙ্গে এখানেই ছিল জিতেন্দার মৌলিক প্রভেদ। তার একটি বহুল পঠিত কবিতার কথা এখানে উল্লেখ না করে পারছি না। কবিতাটির নাম মা। যখন তুমি ছিলে আমার দুই ভ্রুর মাঝখানে আগুন, কে আর ভ্রুক্ষেপ করে প্রবেশ প্রস্থান। গোটা কবিতার কোথাও কোনো সাজগোজ নেই, বাড়তি কোনো অলঙ্করণ নেই, শুধু কবি শুধু এখানে অনুভবে জানিয়ে দিয়ে গেলেন মা ছিলেন তার জীবনের শ্রেষ্ঠ অর্জন। মা চলে গেলে শুধু ঢেউ ওঠে নির্জন বিলাপের। কবিতাটি শেষ হল এইভাবে, তুমি যখন গেলে একেবারেই গেলে, আগুন নিভল, আমার দুই ভ্রুর মাঝখানে এখন অতলান্ত জল। এই প্রসঙ্গে যা প্রবলভাবে স্বীকৃত তা হল, কবি কতটা সার্থকভাবে শব্দ প্রয়োগ করেন এবং প্রায়োগিক দিক থেকে কতটা ব্যঞ্জনা সৃষ্টি হয় তার কবিতায় সেটাই দেখার। কবি জিতেন নাগ কিন্তু এখানে 100% সফল, এ আমি হলফ করে বলতে পারি।

স্টাইল এবং ক্রাফটসম্যানশিপ নিয়ে অতিমাত্রায় যত্নশীল কোনো কোনো কবির কবিতা যখন অনেকটাই দুর্বোধ্য এবং আরোপিত মনে হয় আজকাল, তখন কবি শক্তি চট্টোপাধ্যায় কিন্তু তার ধর্মীয় আছো জিরাফেও আছো এই কাব্যগ্রন্থটিতে এই তত্ত্বটিকে খণ্ডন করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে কবিতা দুর্বোধ্য নয়, দুর্বোধ্য হচ্ছে পাঠকের কবিতা পড়ার অনীহা। তো এ নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে অবশ্যই, তবে অন্য পরিসরে। অনেক সময় মনে হয় আজকালকার আধুনিক কবিতায় কবি কি বলছি তার থেকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন কেমন করে বলছি, এবং সেই জিনিসটাই ঘুরে ফিরে আবার সেই আগের কথাটাতে আমি ফিরে আসছি। এতে করে এই ক্রাফটসম্যানশিপ এবং এই স্টাইলের অতি স্টাইলের প্রতি অতি বেশি যত্নশীলতায় ওদের অনেকেরই কবিতা দুর্বোধ্য হয়ে যায়, অনেকের কবিতাই মনে হয় কিছুটা হলেও আরোপিত। কিন্তু জিতেন্দার কবিতা নিয়ে পাঠকের মনে কিন্তু এরকম কোনো অভিযোগ আগেও শুনিনি, এখনও শুনি না। আজীবন যাপনে এবং সৃষ্টিতে হৃদয়ের প্রতি সত্যনিষ্ঠ ছিলেন বলেই বোধহয় এই পুরস্কার জিতেন্দার প্রাপ্য ছিল। পাঠক হিসেবে সম্মোহিত হয়ে যাই যখন পড়ি, আমি যে তোর জন্য খুইয়েছি এক লক্ষ আকাশের রোদ, ভালোবাসা কাকে দিয়ে যাব, বালামচির মতো অন্ধকারে আজন্ম দুঃখিনী তুই। শুধু কবিতায় নয়, গদ্যে এবং অনুবাদেও বিস্ময়কর দক্ষতা ছিল জিতেন্দার। জিতেন্দাকে সবসময় দেখতাম বদলেয়ারে নিমজ্জিত হয়ে আছেন। আমার কিছু অনুবাদ ছিল, আমার কিছু লেখা ছিল বদলেয়ারকে নিয়ে, সে নিয়ে জিতেন্দা খুব উচ্ছ্বসিত প্রশংসা করতেন। জিতেন্দাকে দেখেছি দস্তয়েভস্কিকে স্মৃতি থেকে অনর্গল মুখস্থ বলে যেতে পারতেন। দেশি বিদেশি সাহিত্যের বিপুল সম্ভার ছিল জিতেন্দার ব্যক্তিগত সংগ্রহে। তবে মজার কথা হলো এটাই যে সেই সংগ্রহ থেকে চেয়ে চিনতে কেউ যদি আমরা পড়বার জন্য কোনো বই ধার চেয়ে আনতাম, জিতেন্দা দুদিন পরেই ফোন করে জিজ্ঞেস করতেন, বইটা পড়া হয়ে গেছে, তাহলে ফেরত দিয়ে দাও। তো আজীবন প্রচার বিমুখ ছিলেন এই মানুষটি। আক্ষেপ হয় এখন কেন আরও বেশি করে উনি পরিচিতি লাভ করলেন না কবি হিসেবে, কেন আমরাই ওর কবিতা আরও অনেক বেশি করে পড়লাম না, আলোচনা করলাম না, এই আক্ষেপটা আমাদের আছে। কারণ এই সুপরিচিতিটা কিন্তু জিতেন্দার প্রাপ্য ছিল কবি হিসেবে। যদিও জিতেন্দার নিজের মনে কিন্তু এমন কোনো প্রত্যাশা বা আক্ষেপ কোনোটাই ছিল না। একবার একটি সাক্ষাৎকারে বলেওছিলেন তিনি, আমি যথেষ্ট পেয়েছি জীবনে, কারণ পৃথিবীতে শীর্ষবিন্দু সবার জন্য নয়। এই কথাটা এত সুন্দর করে এত সরলভাবে কজন আমরা বলতে পারি? 16 ডিসেম্বর 2022 ঈশান পত্রিকার একটি ঘরোয়া সাহিত্য বাসরে আমরা সবাই ছিলাম সেদিন, জিতেন্দাও উপস্থিত ছিলেন। তিনি বললেন তিনি স্মৃতি থেকে তার একটি নিজের লেখা কবিতা পাঠ করবেন, যেটা তিনি সবসময় প্রায় করতেন। তোমাকে দিলেম অন্ধ সময়ে অভিমানী ফুলহার, গোলাপ শরীরে অকাল আয়তি ভীরু কম্পিত হাত। পুরবীনাথ, সেও লেখালেখি করে, সে তখন সযত্নে কবিকণ্ঠের এই কবির কবিতাটা ভিডিও করছিল। হঠাৎ জিতেন্দা ঝরঝড় করে কেঁদে ফেললেন, আমাদের সবার চোখেও তখন জল। তিনি কি তবে কোনো সংকেত পেয়েছিলেন যে এটাই তার জীবনের শেষ অনুষ্ঠান? জানি না, সত্যি জানি না, কারণ পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যায় যার কোনো ব্যাখ্যা হয় না। 2 জানুয়ারি 2023 জিতেন্দা অসুস্থ শুনে ছুটে গেলাম হাসপাতালে, আইসিইউতে অনুমতি নিয়ে ঢুকলাম। জিতেন্দা তখন জীর্ণ আচ্ছন্ন শয্যায় শুয়ে আছেন। আমাকে দেখেই বলতে লাগলেন, আমার তো কোনো অসুখ নেই, কোনো অসুখ নেই, তাহলে আমি এখানে কেন? সত্যিই তো, গোটা পৃথিবীটা যখন ঘৃণা আর বিদ্বেষের অসুখে ভুগছে, জিতেন্দার মতো সৎ এবং ঋজু স্বভাবের একজন মানুষই শুধু বলতে পারেন এই কথা যে তার কোনো অসুখ নেই। অবশেষে 10 জানুয়ারি 2023 অবসান হলো একটি যুগের, চলে গেলেন জিতেন্দা। যাবার আগে অবশ্য বলে গেলেন, চলে যাব একদিন খুব একা একা, মধ্যরাতে অথবা প্রত্যুষে, দিন দুপুরে হয়তো বা কোনো দিন ভেঙে যাবে হাট। আজ দিগন্তের ওপারে দাঁড়িয়ে তিনি মৃদু হাসছেন, জানি কতখানি কত দূর গেলে পরে ঠিক যাওয়া হয়।

0: হয় কতখানি? পাঠক হিসেবে এই প্রশ্নের কোনো উত্তর আমার জানা নেই, কারণ কবি জিতেন নাগ আছেন কথাটা যেমন মিথ্যে, আবার তিনি নেই এই কথাটাও কিন্তু অংশত মিথ্যে।
1: শুনলেন কবি জিতেন নাগ ও তার কবিতার বিশ্লেষণ নিয়ে ডক্টর শ্যামলী করের কথিকা। আজকাল পত্রপত্রিকা খুললেই কিংবা রাস্তায় হাঁটলেই বিশাল বিশাল ব্যানার চোখে পড়ে, যেখানে লেখা থাকে আপনার রয়েছে তথ্য জানার অধিকার, অর্থাৎ রাইট টু ইনফরমেশন। এই রাইট টু ইনফরমেশন কিংবা তথ্য জানার অধিকার কি এবং এর প্রয়োজনীয়তা, তার সীমাবদ্ধতা কি, এ নিয়েই আমাদের আজকের আলোচনা। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আইনজীবী তুহিনা শর্মা, আমরা এ ব্যাপারে বিশদ জানব তার কাছ থেকে। নমস্কার তুহিনা শর্মা, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। যেটা বলছিলাম যে রাইট টু ইনফরমেশন কিংবা তথ্য জানার অধিকার, এটা কি এবং সেটা কবে এই বিল পাস হয়েছে?
2: আমারও নমস্কার। তথ্য জানার অধিকার যে বলছেন সেটা একটা আইন, এটাকে ইংলিশে বলা হয় রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005। তার মানে 2005 সালের মে মাসে আমাদের পার্লামেন্ট এই আইনটা পাশ করলো। এই আইনের দেখেন প্রথম প্রয়োজনীয়তা হলো, সব থেকে বেশি এটার প্রয়োজনীয়তা কেন আমি যদি বলতে চাই, তাই আমি এটাই প্রথমে বলি আপনাদেরকে। আমাদের দেশে যখন দেখা যায় সব ব্যাপারে খুব বেশি করাপশন, বিশেষ করে সরকারি দপ্তরগুলো, সেই করাপশনের অনেক সময় দেখা যায় অনেক ডিপার্টমেন্টে অনেক টাকা এসছে, অনেক ফান্ড রিলিজ হয়েছে অনেক কাজের জন্য, তারপরে আমরা কিন্তু সেটার হিসাবে পাই না। যখন দেখা গেল এরকম, তখন এটার প্রয়োজনীয়তা দেশবাসীরা অনুভব করলো যে না, আমাদের এমন কিছু আইনের প্রয়োজন যে আইনের দ্বারা আমরা সরকারকে বা সরকারের যে কর্মচারী বলেন অফিসার বলেন, যাদেরকে আমরা জিজ্ঞেস করতে পারি যে কেন কিভাবে এই ব্যাপারটার আপনারা সম্পূর্ণ ইনফরমেশন আমাদেরকে দেন।
1: আচ্ছা, আপনি যখন বললেন যে সরকার এ মানে আইন সম্পর্কে তার প্রয়োজনীয়তা সম্পর্কে অনুভবটা করার পর থেকে এটা আইনটাই পাস হলো, কিন্তু এই যে আইনটা সেটা তো সবার ক্ষেত্রে সবসময় সম্ভব হয়ে ওঠে না, তো আমরা কি কি ক্ষেত্রে এই আইনটা আমরা জানতে পারবো যে কোন কোন ক্ষেত্রে সেটা মানে অ্যাপ্লিকেবল যেটাকে বলে?
2: আচ্ছা আচ্ছা, ঠিক বলেছেন, আপনি ভালো প্রশ্ন করেছেন। এই আইনটার প্রথম অ্যাপ্লিকেবিলিটি বলতে বোঝা যায় শুধু সরকারি, সেটা আপনাদের স্টেট গভর্নমেন্ট হতে পারে এবং সেন্ট্রাল গভর্নমেন্টও হতে পারে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ব্যাপারে আমরা এটা প্রয়োগ করতে পারি। কেন্দ্রীয় সরকারের কোনো তথ্য জানতে হলে এবং রাজ্য সরকারের কোনো তথ্য জানতে হলে, প্রথম রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তথ্য জানতে হলে সেটা প্রত্যেক ডিপার্টমেন্টে পাবলিক অথরিটি বলে একটা কথা আছে। অথরিটি বললে বোঝায় দেখুন, আমাদের যদি আমি শিলচরের কথা বলি বা কাছাড়ের কথা বলি, রাজ্য সরকারের কোনো কিছু তথ্য জানতে চান, রাজ্য সরকারের বলতে স্টেট গভর্নমেন্টের, সেখানে আমাদেরকে ডিসি হলেন গিয়ে পাবলিক অথরিটি।
1: আচ্ছা,
2: সরাসরি ডিসিকে কিন্তু আমরা, ডেপুটি কমিশনারকে কিন্তু আমরা প্রশ্ন করতে পারি না। সেই ক্ষেত্রে প্রতিটা ডিপার্টমেন্টে পাবলিক রিলেশন অফিসার বা পাবলিক ইনফরমেশন অফিসার বলে একটা পোস্ট আছে।
1: আচ্ছা আচ্ছা, তো এগুলো হচ্ছে আপনি সরকারি ক্ষেত্রে যেগুলো বলছেন। হ্যাঁ, আচ্ছা, এটা কি বেসরকারি ক্ষেত্রেও প্রযোজ্য?
2: না, বেসরকারি ক্ষেত্রে শুধু বললাম আন্ডারটেকিং যেটা বলে, সরকারি আন্ডারটেকিং সেই কথাটার এক্সাক্ট মিনিং হবে, ধরুন আপনার ইয়ে যে আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেটাও একটা আন্ডারটেকিং। এভাবে যেগুলো আন্ডারটেকিং আছে, হ্যাঁ, সেই আন্ডারটেকিং গুলোকে আমরা প্রশ্ন করতে পারি, সরকারি, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং আন্ডারটেকিং, এই তিন ক্ষেত্রে এটা প্রযোজ্য এই আইনটা, এটার বাইরে আমরা যেতে পারি না।
1: আচ্ছা, তো মানে অর্থাৎ জনস্বার্থ সম্পর্কিত যেগুলো অ্যাসোসিয়েশন কিংবা অর্গানাইজেশন কিংবা এগুলো রয়েছে, অফিস রয়েছে, আদালত কার্যালয় রয়েছে, সেখানে সে সম্পর্কিত যেগুলো আমরা জানতে পারি, তাতে পাবলিক অথরিটি হিসেবে রয়েছেন আমাদের ডিসি, অর্থাৎ জেলা শাসক, এবং ওনাকে আমরা সরাসরি প্রশ্ন করতে পারবো না বলে আমরা কার থ্রু, কার মাধ্যমে আমরা যেতে পারছি, সেটা হচ্ছে প্রত্যেক ডিপার্টমেন্টে, মানে প্রত্যেক বিভাগে,
2: প্রতিটা বিভাগে একজন ইনফরমেশন অফিসার থাকে।
1: আচ্ছা, জনসংযোগকারী, যিনি
2: জনসংযোগকারী একজন থাকেন, যার কাছে আমরা, এখানে একটা প্রেসক্রাইবড ফর্ম আছে, সেই ফর্মে আমরা অ্যাপ্লাই করব, যে জানতে চান, হ্যাঁ, অ্যাপ্লাই করে, এবং এটার একটা প্রযোজ্য ফিজ আছে।
1: আচ্ছা,
2: সেই ফিজটা দেব, যে ওনার কাছে আমরা অ্যাপ্লিকেশন করব, করে সেটার সময়সীমা থাকে 30 দিন।
1: আচ্ছা,
2: সেই 30 দিনের মধ্যে উনি আমাদেরকে ইনফরমেশন দেবেন। সেই ইনফরমেশনটা যে কোনোভাবে কোনো আমরা কোনো রেকর্ড চাইতে পারি, কোনো ক্যাসেট চাইতে পারি, ফ্লপি চাইতে পারি, যে কোনো ধরনের মানে তথ্য জানার জন্য, এই পার্টিকুলার যে ব্যাপারটার তথ্যর জন্য যা যা আছে সব জানার জন্য আমাদের

0: সরকারি আইনটাই বলে দিয়েছে যে আপনারা জানতে পারেন, সেটার জন্য যে বললাম আমি অ্যাপ্লিকেশন করে ওনারা আমাদেরকে ইনফরমেশন দেবেন।
1: আচ্ছা, সেটা হচ্ছে 30 দিনের ভিতরে সেই সংশ্লিষ্ট যিনি অফিসার রয়েছেন উনাকে জানাতে হবে,
0: জানাতে হবে,
1: জানাতেই হবে না?
0: হ্যাঁ হ্যাঁ, জানাতেই হবে।
1: তো এই যে তথ্য জানার অধিকার, এটা তো আমরা জানি যে তথ্য জানার অধিকারের জন্য আমরা আজকাল দেখতে পাই যে অনেক জায়গায় রয়েছে ওয়েবসাইট রয়েছে, আমরা ইন্টারনেটের থ্রু যেতে পারি। হ্যাঁ, যখন হয়তো আমাদের এই অঞ্চলে কোনো অফিস কিংবা কোনো কার্যালয় নেই, সেটা হয়তো দিল্লিতে রয়েছে, তো সেটা আমরা ইন্টারনেটের থ্রু আমরা যেতে পারি।
0: হ্যাঁ, আমরা ইলেকট্রনিক মিডিয়া যে হেল্প নেব না সেটাও মানে এই আইনে বলছে আমরা ইলেকট্রনিক মিডিয়ার এনি সর্ট অফ ইলেকট্রনিক মিডিয়ার আমাদের হেল্প নিতে পারি, সেটার জন্য কোনো বাধা নেই। আর আমি আগেই বলে দিয়েছি তিনটা আলাদা ভাগ করে দিয়েছিলাম, স্টেট গভর্নমেন্টের মানে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার
1: এবং যেসব অধিগ্রহণ করা হয়েছে সরকার অধিকৃত,
0: সেগুলো তিনটা আলাদা আলাদা। এখন আমি যদি কোনো কেন্দ্রীয় সরকারের কোনো তথ্য জানতে চাই সেভাবেই আমাকে এগোতে হবে, কেন্দ্রীয় সরকারের সেই পার্টিকুলার বিভাগটার ওনাদের যে ইনফরমেশন অফিসার আছেন ওইখানে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর যদি কোনো মানুষের শুধু তথ্য যদি হয় তখন 30 দিন, কিন্তু সেই তথ্যর মধ্যে যদি কারোর জীবন সংশয় থাকে, জীবন সংশয়ে জড়িত থাকে, তাহলে কিন্তু আমাদেরকে 48 ঘন্টার মধ্যে তথ্য দিতে হবে।
1: আচ্ছা, এখানে যদি স্বাস্থ্য সম্পর্কিত কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কেন হয়েছে কিংবা কিসের খাতে সেটা খরচ হয়েছে, কি চাই, মানে অনেক ধরনের তথ্য প্রচুর জানার জন্য যারা পেশেন্টের
0: মানে যারা কেন আপনি যে কোনো সরকারি আজকে ডিআরডিএই বলুন আজকে যে কোনো সরকারি
1: বিভাগে না তখন তো তার অধিকার রয়েছে তিনিও জানতে পারবেন।
0: হ্যাঁ হ্যাঁ, সেটা সবার ক্ষেত্রে যে কোনো ভারতীয় নাগরিকই জানতে পারবে, সেটার জন্য যে জানতে হলে আমাকে খুব বড় একজন পোস্টের অধিকারী হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, এখানে আমি আরেকটা কথা বলে রাখি, তথ্যর মধ্যে কিছু তথ্য আছে যেগুলো তো জানানো যায় না, যেগুলো আইনের বহির্ভূত।
1: আচ্ছা,
0: যেমন যে তথ্যতে আমাদের ভারতবর্ষের সিকিউরিটির কোয়েশ্চেন আছে, যে যে কোয়েশ্চেনে আমাদের পার্লামেন্টের ইন্টারনাল ম্যাটার সেগুলো আমরা
1: কিংবা সামরিক ক্ষেত্রেও আমাদের অনেক ডিফেন্স গোপন রাখার প্রয়োজন রয়েছে,
0: হ্যাঁ সেখানেও আমরা জিজ্ঞেস করতে পারবো না, এগুলোকে বহির্ভূত করা হয়েছে। স্পেশালি দেশের সিকিউরিটি, সভরেনটি, এইসব ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতেও পারবো না, আমাদেরকে জানানো হবে না।
1: আচ্ছা, এই জায়গাটাকে একটু বলুন যে কোন কোন ক্ষেত্রে আমাদের তথ্যকে গোপন রাখা হয়।
0: প্রথমে তো আমাদের দেশের সুরক্ষার ব্যাপারে, সুরক্ষা সম্পর্কে আমরা কোনো কিছুই জানতে পারবো না। আজকে যদি আমরা প্রশ্ন করি সুরক্ষার খাতে কোন টাকাটা কিভাবে খরচ হলো, কোন ট্যাঙ্ক কেনা হলো আর কত বন্ধু কেনা হলো, সেটার তথ্য আমাদেরকে দেওয়া হবে না।
1: আচ্ছা,
0: এটা আমাদের সুরক্ষার ব্যাপার, দেশের সুরক্ষার ব্যাপার, কেন কি এই তথ্যটা যদি অন্য দেশে চলে যায় সেটার জন্য আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটি, এক্সটারনাল সিকিউরিটি আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, এইসব দেওয়া হবে না।
1: দেশের নিরাপত্তার প্রশ্ন রয়েছে,
0: নিরাপত্তার প্রশ্ন রয়েছে, পার্লামেন্টারি অ্যাফেয়ার যেগুলো, সংসদীয় যেগুলো বিষয়, ধরেন আজকে কোনো একটা আইন হবে, আইন হওয়ার আগে অনেকগুলো আছে, স্টেপস আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা জানতে পারবো না। তারপরে ধরেন দেখেন আজকে দেশের, প্রথমে তো বললাম এইগুলোই মেইনলি সিকিউরিটিটাই মেইনলি, সেগুলো ক্ষেত্রে আমাদেরকে জানতে দেওয়া হবে না বা আমরা জানতে চাইতেও পারবো না।
1: আর বিশেষ করে আমরা সাধারণ মানুষ, আমরা যখন একটা জিনিস আপনি বলেছিলেন যে
0: সব ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতেও পারবো না, আমাদেরকে জানানো হবে না।
1: আচ্ছা, এই জায়গাটাকে একটু বলুন যে কোন কোন ক্ষেত্রে আমাদের তথ্যকে গোপন রাখা হয়।
0: প্রথমে তো আমাদের দেশের সুরক্ষার ব্যাপারে, সুরক্ষা সম্পর্কে আমরা কোনো কিছুই জানতে পারবো না। আজকে যদি আমরা প্রশ্ন করি সুরক্ষার খাতে কোন টাকাটা কিভাবে খরচ হলো, কোন ট্যাঙ্ক কেনা হলো আর কত বন্ধু কেনা হলো, সেটার তথ্য আমাদেরকে দেওয়া হবে না।
1: আচ্ছা,
0: এটা আমাদের সুরক্ষার ব্যাপার, দেশের সুরক্ষার ব্যাপার, কেন কি এই তথ্যটা যদি অন্য দেশে চলে যায় সেটার জন্য আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটি, এক্সটারনাল সিকিউরিটি আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, এইসব দেওয়া হবে না।
1: দেশের নিরাপত্তার প্রশ্ন রয়েছে,
0: পার্লামেন্টারি অ্যাফেয়ার যেগুলো, সংসদীয় যেগুলো বিষয়, ধরেন আজকে কোনো একটা আইন হবে, আইন হওয়ার আগে অনেকগুলো আছে, স্টেপস আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা জানতে পারবো না। তারপরে ধরেন দেখেন আজকে দেশের, প্রথমে তো বললাম এইগুলোই মেইনলি সিকিউরিটিটাই মেইনলি, সেগুলো ক্ষেত্রে আমাদেরকে জানতে দেওয়া হবে না বা আমরা জানতে চাইতেও পারবো না।
1: আর বিশেষ করে আমরা সাধারণ মানুষ, আমরা যখন একটা জিনিস আপনি বলেছিলেন যে কারচুপি করা হয়, অর্থনৈতিক কারচুপি রয়েছে বিভিন্ন বিভাগে।
0: হ্যাঁ।

গান শুনলেন অনুসূয়া চৌধুরীর কণ্ঠে। শ্রোত বন্ধুরা, আসরের সময় শেষ হয়ে এলো, আজ এখানেই বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইলো।

শুনলেন সুবিনয় রায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী শিলচর, আমাদের অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্জে এবং FM 102.3 মেগাহার্জে। এবারে শুনবেন মাভিনের কণ্ঠে আধুনিক গান।

শুনলেন মাভিনের কণ্ঠে আধুনিক গান। আকাশবাণী শিলচর স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 1:29:50। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন আজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে তিনটি শূন্য রাজ্যসভা আসনে আগামী 24 জুলাই উপনির্বাচন, বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি। দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুইজারল্যান্ডের জেনিভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃসরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনে ভারত সভাপতিত্ব করবে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে, শেষ 8 ইংল্যান্ড ও নরওয়ে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিদায়ী বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর আমন্ত্রণে চলতি মাসের 8 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। তিনি বলেন, এই সফর দুদেশের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে। তিনি প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মত বিনিময় করবেন এবং রাষ্ট্রপতি প্রাবোর সঙ্গে ইয়ার্গি কার্তার প্রামানান মন্দির চত্বর পরিদর্শন করবেন বলে জানান। ইন্দোনেশিয়া থেকে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আন্তনি আলবানিজের আমন্ত্রণে মেলবোর্ন যাবেন। এরপর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের আমন্ত্রণে অকল্যান্ড সফর করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেদেশ সফরে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা সহ ইন্দোনেশিয়ার মানুষ বিশেষ উৎসাহী বলে আকাশবাণী সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তকে জানিয়েছেন বিজেপির বিদেশ বিভাগের পক্ষ থেকে শিশির বাজরিয়া।
1: চারদিকে বিশেষ করে আমাদের ভারতীয়, শুধু ভারতীয় না, ইন্দোনেশিয়ানদের মধ্যে রক্ত নতুন করে আমি দেখতে পাচ্ছি। লোকেরা একেবারে, ইংরেজিতে একটা শব্দ আছে, এক্সাইটেড। মোদিজি আসছেন, মোদিজি 3 বছর আগেও এসেছিলেন। এটা বিশ্বের সব থেকে বড় মুসলিম দেশ জনসংখ্যার দিক থেকে। এদের এখানে এরা সংস্কৃত ছেড়ে দেয়নি মনেই হচ্ছে না। আমাদের যে ইতিহাস, সংস্কৃতি, আর এই দেশে কি তফাত।
0: ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত সেদেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন আজ শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর মহানির্দেশক অনুরাগ গর্গ বলেন, মাদক চোরাচালান প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মাদক পাচার রোধের ক্ষেত্রে সমন্বয়, তথ্য আদান প্রদান, সম্মিলিত যোগদান এই সম্মেলনে আলোচিত হবে। তিনি বলেন, বর্তমান সময়ে মাদক পাচার চক্র সীমান্ত পারের ডার্কনেট প্ল্যাটফর্ম, সিনথেটিক ড্রাগ, নতুন মানসিক বিষয়বস্তু এবং সমুদ্রপথে পাচারের মতন ঘটনা ঘটছে। সেক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত আজ কেরালামের কোচিতে

দুদিনব্যাপী ব্রিক্স উইমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠকের আয়োজন করছে। কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলির ঊর্ধ্বতন সরকারি আধিকারিকরা এই বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। পশ্চিমবঙ্গের তিনটি শূন্য রাজ্যসভা আসনে আগামী ২৪শে জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই মর্মে আজ বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক এই পদত্যাগের ফলে আসনগুলি শূন্য হয়েছে। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী ৭ই জুলাই বিজ্ঞপ্তি জারি হবে। ১৪ই জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, ১৫ই জুলাই মনোনয়নপত্র যাচাই এবং ১৭ই জুলাই প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ হবে ২৪শে জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। একই দিন বিকেল ৫টা থেকে ভোট গণনা শুরু হবে। ২৭শে জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে কমিশন। নির্বাচন কমিশন আজ বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। বিহারের বাকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রেই উপনির্বাচন হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ১৩ই জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং ১৪ই জুলাই তা পরীক্ষা করে দেখা হবে। এই আসনগুলিতে ৩০শে জুলাই ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। বিহারের বাকিপুরের বিধায়ক নীতিন নবীন পদত্যাগ করায় ওই আসনে উপনির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়। গুজরাটের মঞ্জলপুর বিধানসভা কেন্দ্রে আসনটি শূন্য হয় যোগেশভাই নরম দাস প্যাটেলের মৃত্যুর কারণে। অন্যদিকে রাজেন্দ্র ভারতীর সদস্যপদ বাতিল বা অযোগ্য ঘোষিত হওয়ায় মধ্যপ্রদেশের দাতিয়া আসনটি শূন্য হয়। বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলি বিক্ষোভের মধ্যেই আজ ষোড়শ আসাম বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে। আগামী ১০ই জুলাই ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করা হবে। ১৬ থেকে ২১শে জুলাই পর্যন্ত অধিবেশন মুলতবি থাকবে এবং ৩১শে জুলাই অধিবেশন সমাপ্ত হওয়ার কথা রয়েছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যদের নিয়ে আজ একটি বৈঠক বসবে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা হবে। ট্রাস্টের প্রাপ্ত অনুদান হিসেবের বিষয়টি নিয়ে বিশেষ তদন্তকারী দল সিটের কাজকর্ম নিয়েও আলোচনা হওয়ার কথা। ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টি ডক্টর অনিল মিশ্রের পদত্যাগপত্র নিয়েও আলোচনা হবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইআইআর নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশজুড়ে আজ যথোচিত মর্যাদায় রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। সমাজ মাধ্যমের একাধিক বার্তায় তাকে শ্রদ্ধা জানিয়েছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রমুখ। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার আজ ছুটি ঘোষণা করেছে। রাজ্যজুড়ে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ অবদানকে সামনে রেখে নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার মুরলীধর সেন লেনে ভারতীয় জনতা পার্টির রাজ্য সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠান

0: কাছে ইতিহাস তুলে ধরার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার মুরলীধর সেন লেনে ভারতীয় জনতা পার্টির রাজ্য সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে বর্তমান সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা এবং স্বামী প্রণবানন্দের আদর্শ অনুসরণ করে।
1: এই সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিচারধারার উপরে, এই সরকার পরিচালিত হবে, তার কার্যপদ্ধতি হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণের মধ্য দিয়ে। বিদ্যালয়গুলিতে যেভাবে প্রার্থনায় বন্দে মাতরম মন্ত্র উচ্চারিত হচ্ছে, একইভাবে ঘরে ঘরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পূজিত হবে, এটাই আমাদের লক্ষ্য এবং স্বপ্ন।
0: এর আগে রেট্রোড এক অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এই উপলক্ষে আজ পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগ দেবেন বিভিন্ন অনুষ্ঠানে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তার প্রতি শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে অমিত শাহ যোগ দেবার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত 5 বছরে সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি মন্ত্র অনুসরণ করে লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য সমবায় মন্ত্রকের ভূয়সী প্রশংসা করেছেন। সমবায় মন্ত্রকের 5ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, সমবায় খাতের সঙ্গে যুক্ত 30 কোটি মানুষ এবং সারা দেশের 8,50,000-এরও বেশি সমবায় প্রতিষ্ঠানের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। সুইজারল্যান্ডের জেনেভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃ সরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনে ভারত সভাপতিত্ব করবে। রাষ্ট্রসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থা ইউএনটিডি এর উদ্যোগে এই অধিবেশন চলবে বুধবার পর্যন্ত। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এদিকে রাউন্ড অফ 16 খেলায় আজ ইংল্যান্ড 3-2 গোলে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। অন্যদিকে গতরাতে খেলায় ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল নরওয়ে। কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ভারতের মাদক নিয়ন্ত্রণ বোর্ডের আয়োজনে অসমে গুয়াহাটিতে ব্রিক গোষ্ঠীভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির 2 দিনের সম্মেলন আজ শুরু হয়েছে। খবর এখনকার মতো শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
2: প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা কেওয়াইসি পেপার, যদি একটাই চাবি হতো।
3: আছে তো বাবা, সিকেওয়াইসি আইডি।
2: সিকেওয়াইসি মানে?
3: ব্যাংক তোমার কেওয়াইসি রেকর্ড গুলো সিকেওয়াইসি রেজিস্টারে আপলোড করে, যার জন্য তুমি পাও একটা ইউনিক 14-ডিজিট সিকেওয়াইসি আইডি, যা সমস্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রেই কার্যকর। এক জায়গায় কেওয়াইসি আপডেট করালে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানেও তা আপডেট হয়ে যায়।
2: আরবিআই এ কথা বলে,
3: কেওয়াইসি নিরাপদ ব্যাংকিং এর দিকে প্রথম পদক্ষেপ।
4: আপনার চা EMI বাড়ি ভাড়া কিভাবে যে ম্যানেজ করব?
2: একটা উপায় আছে, ভালো টাকা পাবে।
4: কি উপায়?
2: নিজের ব্যাংক ডিটেইলস দাও, কয়েকজন টাকা পাঠাবে, সেটা তাদের বলা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও, কমিশন পাবে।
4: এতই সোজা?
5: আরে সোজা আবার কি, এটা তো মানি মিউল হচ্ছে, ইললিগাল পয়সা ঘোরায় অন্য অ্যাকাউন্ট থেকে, এটা কিন্তু অপরাধ, জেলে যেতে হবে দাদা।
2: না ভাই না, জেল যেতে চাই না ভাই।
4: নিজের ব্যাংক অ্যাকাউন্টকে নিরাপদ রাখুন, কাউকে ব্যবহার করতে দেবেন না।
2: আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: আকাশবাণী শিলচর, এখন শুনবেন লোকগীতি, পরিবেশনায় নজিমুদ্দিন বড়বুইয়া।

এতক্ষণ শুনলেন লোকগীতি, পরিবেশনায় ছিলেন নিজামুদ্দিন বড়ভূইয়া, আকাশবাণী শিলচর। এবারে ভজন শুনবেন সুতপা বক্সির কণ্ঠে।

অতুল প্রসাদই শুনলেন দীপান্বিতা সেনের কণ্ঠে। আকাশবাণী শিলচর। এবারে অনুপম দেবীর পরিবেশনায় শুনবেন নজরুল গীতি।

শুনলেন অনুপম দেবের পরিবেশনায় নজরুল গীতি। আকাশবাণী শিলচর, আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন যথারীতি শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে বেজে 26 সেকেন্ড।

আকাশবাণী শিলচর শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্জে এবং FM 102.3 মেগাহার্জে। এবারই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

0: এতক্ষণ শুনলেন মণিপুরী অনুষ্ঠান।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: আকাশবাণী শিলচর শুরু হচ্ছে ডিমাশা অনুষ্ঠান।

এব আকাশবাণী শিলচর প্রোগ্রাম খানাইরা সিনি হামজামা আকাশমা খানারিহি সাইসিনী জিনী ডিমাসা প্রোগ্রাম জেন্দু মিডিয়াম ওয়েবনি মিটার রেজাটাম বিশাটাম মাগনি পোয়েন মাকটাম মাগনি গ্রাউডে রেজা যায় মাখন যায় কিলো হারসা ওদেহে এফএমনি রেজাশি মাগনি পোয়েন মাকটাম মেগা হারসা দিনে সিমবাড়ি বসায় জুলাই বটাইনি সাইন্দ ইংরেজি মাইটাইনি রিজিংনি মাইটাই কন্দ যিনি ডিমাসা প্রোগ্রামা দিনে খানারি নাং সিকাং টহা রেজাবটাই হাকজেরা রেজাব হাগং ওদে এখন টহা সাইসিনী গ্রাউ জামা দু সিকাং টহা রেজাবটাই এবহা দিনী রেজাইয়া প্রনীল বর্মনী কুরাংহা রেজাবটাই খানারি নাং

0: lattice work surrounding the shrine of an imam. They were killed in an airstrike on the 28th of February at the outset of the war launched by Israel and the United States. The massive turnout was encouraged by Iran's theocratic leadership to as a show of national unity and strength. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন অনুষ্ঠান পরিচিতি। প্রথমে আজকে, ওপরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সন্ধে 6:15 যুববাণী, সন্ধে 6:45 চাষাবাদের কথা, এতে বরাক উপত্যকায় ভাস্কর্য শিল্প, এ নিয়ে অসম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক গণেশ নন্দী, ডক্টর সোমাদিত্য দত্ত এবং রবীন্দ্র গবেষক ডক্টর বিনয় পালের সঙ্গে সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকার গ্রহণে থাকবেন মিতা শর্মা। হিন্দি ছবির গান শুনবেন সন্ধে 7:15। রাত 8:00 শুনবেন বাংলা গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 8:30 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন নিতাই দাসের দোতারা বাদন। রাত 9:15 দিল্লি কেন্দ্রের প্রচারিত স্পটলাইট। রাত 9:30 শুনবেন নাটক সোনার হরিণ। এবারে শুনবেন আগামীকালকের অনুষ্ঠান পরিচিতি। অমৃতবাণী সকাল 6:05, সকাল 6:10 বন্দনা, খেতে খামারে সকাল 6:30, লোকগীতি শুনবেন সুস্মিতা হোম চৌধুরীর পরিবেশনায় সকাল 6:35, তাছাড়াও দুপুর 1:40 লোকগীতি শোনা যাবে পরশমণি লোকসংস্থার পরিবেশনায়। সুপ্রভাত সকাল 7:05, দেশবন্দনা সকাল 7:20, রবীন্দ্রসঙ্গীত শুনবেন প্রসাদ সেনের কণ্ঠে সকাল 7:40। এছাড়াও আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর 12:30 ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলায়। সকাল 7:40 নজরুল গীতি শুনবেন অন্তরা দেয়ের পরিবেশনায়। বাংলা ছবির গান শোনা যাবে সকাল 8:50, সকাল 10:00 এবং সন্ধে 6:15। সকাল 9:00 শুনবেন গীতি আলেখ্য এই যাত্রা জয় যাত্রা। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শুনবেন নীলাদ্রি কুমারের সেতার বাদন। হিন্দি ছবির গান শুনবেন সকাল 10:30, বেলা 12:00 এবং সন্ধে 7:15। বেলা 11:00 জগন্ময় মিত্র ও প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন আধুনিক গান। এছাড়াও দুপুর 1:15 আধুনিক গান শোনা যাবে গীতা দত্তের কণ্ঠে। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে বেলারানী দত্তে নিজের কথা শুনবেন। ঠিক তার অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন সুস্মিতা হোম চৌধুরী ও উর্মিলা কুমারীর পরিবেশনায়। লঘু শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে টুলটুল পালের গিটার বাদন শুনবেন দুপুর 2:00 এবং রাত 8:15 গিটার বাদন শুনবেন অনিমা সিনহার। সন্ধে দাসের পরিবেশনায় ভজন শুনবেন দুপুর 2:30। দুপুর 2:45 শুনবেন আলোক গাঙ্গুলির কণ্ঠে গীত। বিকেল 5:05 শুনবেন মণিপুরী অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান শোনা যাবে বিকেল 5:35। চাষাবাদের কথা সন্ধে 6:45। এতে এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে বলবেন শেখর ভট্টাচার্য, শুনবেন এর দ্বিতীয় পর্ব। রাত 8:00 হিন্দি অনুষ্ঠানে শুনবেন ডক্টর পি এম মিশ্রের কথিকা রাজভাষা হিন্দি কি স্থিতি। লঘুশাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 ঠুমরি শুনবেন শ্রীকান্ত বাকরের কণ্ঠে। দিল্লি কেন্দ্র প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 কীর্তন শোনা যাবে রামেশ্বর গাঙ্গুলির কণ্ঠে। রাত 10:00 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন জিতেন্দ্র অভিষেকের কণ্ঠে।

0: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে।
1: বলছি বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
3: আকাশবাণী শিলচর, এবারের অনুষ্ঠান যুববাণী।

0: যুববাণী অনুষ্ঠানে প্রত্যেক যুবা বন্ধুদের স্বাগত। ভালো আছেন নিশ্চয় বন্ধুরা? কথা না বাড়িয়ে সরাসরি অনুষ্ঠানের দিকেই চলে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই এত অঞ্চলের আধুনিক লেখকদের নিয়ে বলছেন শর্মিলা দত্ত।
1: বরাক উপত্যকার বর্তমান প্রজন্মের কবিতা চর্চা নিয়ে দু একটি কথা বলতে গিয়ে বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবির কবিতার একটি পংক্তি উল্লেখ করছি, যিনি সৌভাগ্যক্রমে আমাদের এ অঞ্চলেরই লোক। যেমন সাপের বিষ সূক্ষ্ম মাপে অসুখ সারায়, কবি রণজিৎ দাসের কবিতার এই পংক্তিখানা বর্তমান আধুনিক জীবন চর্চায় এক আশ্চর্য নিরাময় বার্তা নিয়ে আসে। জীবন যাপন করার বিভিন্ন বাঁকে সুস্থ পরিণতি বোধ সঠিক সৃষ্টিতে অসামান্য অগ্রগতির জন্ম দেয়, যদি সত্যি অর্থে সেই সূক্ষ্ম মাপ কারুর মগজের চৌখুপিতে ধরা থাকে। জীবনে পরিণতি বোধ সকল চর্চাতেই উত্তরণের পথকে প্রশস্ত করে। নিজস্ব ইচ্ছের স্বাধীনতা বজায় রেখে খাদ্যাভ্যাসে, চলনে, বলনে, শিল্পে, পোশাক পরিচ্ছদে, কথা কুশলিতে, মানবিক চাষাবাদে, মননের গভীরতায়, সবকিছুতেই এই পরিণতি বোধ এক অন্য পৃথিবীর আলো দেখায়। তবে কবির এই লাইনটি খুব সুন্দরভাবে অন্য প্রসঙ্গেও কিন্তু খাপ খেয়ে যায়। আমরা যারা এই প্রান্তিক বাংলায় রয়েছি, তাদের নানাবিধ সমস্যার মধ্যে আমাদের বাংলা ভাষা চর্চা নিয়ে বিজ্ঞজনেরা বা প্রাজ্ঞজনেরা সবসময় নানা কথা, ভালো কথা, মন্দ কথাও বলে আসছেন। নবীনরা শুনে যায় আর প্রহর গুণে উত্তর দেবার। অনেক সময়ই শিক্ষা দীক্ষা, সাহিত্য চর্চা, সভ্যতা চর্চার স্তর ভেদে নবীনরা কিন্তু আক্রান্ত। সভায় মঞ্চে বাংলা ভাষার চর্চার অভাব, অভিভাবকের উচ্চাকাঙ্ক্ষা, বাংলা বই না পড়ার প্রবণতা ইত্যাদি নিয়ে আংশিক দৃশ্যমান উদাহরণ সহ বক্তৃতায় আকাশ বাতাস কাগজে সমস্ত কিছু আলোড়িত হয়ে ওঠে। যারা মঞ্চে বসেছেন তারা কিন্তু সব জেনে বুঝে যেন মনে বলেছে চলেছেন এগুলি, আর যারা শুনছেন তারা যেন আসামির কাঠগড়ায়। যদি কবিতা লেখা হয়, দুর্ভাগ্যক্রমে ছাপা হয়ে যায়, আরো দুর্ভাগ্যক্রমে দু একটি সভায় তারা যদি ডাক পেয়ে যায়, তবে শুরু হয় এই অকবিতা, ছন্দের মৃত্যু, পয়সার জোরে বই ছাপা, সমস্ত চর্চার দুয়োরানি যেন আমাদের নবীন প্রজন্মের ঘাড়ে দীর্ঘশ্বাস ফেলে। কিন্তু এখানে সত্যি অর্থে অবধারিতভাবে মেধার প্রশ্ন এসেই যায়। তবে সবাই তো আর সব রকম মেধার অধিকারী হয় না। কেউ পারিবারিক পরিমণ্ডলে মেধাবী হয়, কেউ উত্তরাধিকার সূত্রে মেধা নিয়ে জন্মায়, কেউ ক্রমাগত আন্তরিক চর্চায় মেধাবী হয়ে ওঠে। এখানে

হয়ে ওঠার সময়টুকু অত্যন্ত মূল্যবান। এই হয়ে ওঠার সময়টুকু যারা আন্তরিকভাবে যে কোনো চর্চায় সার্থকভাবে কাটাতে পারে, তারা হয়তো জয়ের পথে এগিয়ে যেতে পারে। যে প্রবীণ, অভিজ্ঞ এবং বিজ্ঞজনেরা নবীনদের জন্য পথ ছেড়ে দিতে প্রস্তুত, নবীনদের সবুজ উদ্ভাসের মধ্যে যারা যোগ্য পূর্বসূরির অনায়াস আখ্যা গ্রহণ করতে প্রস্তুত, তাদের কাছে জীবন চর্চা, পরিবার চর্চা, সাহিত্য চর্চা, ভাষা চর্চা, এমনকি রাজনৈতিক চর্চা সবকিছুই এক সহজ সুন্দর জীবনী ছন্দে লীলায়িত অনায়াস অভ্যাস মাত্র হয়ে দাঁড়ায়। এই অভ্যাসে কোনো দুঃখ নেই, কোনো হারিয়ে যাওয়ার ভয় নেই, থাকে এক অনন্য সব পেয়েছে দেশের খবর। মাটির উর্বরতায় ভালো ফসল আশা করা যায়, এই ভালো ফসলে বীজের মাহাত্ম্য ও মাটির গ্রহিতা মূল্য একই সুরে মাথা। সাহিত্য চর্চায় নবীনদের সত্যিকারের সম্ভাবনাকে স্বাগত জানিয়ে তাদের নতুন লেখনী শিল্পকে সূক্ষ্ম মাপে সমালোচনা করে তাদের অন্ধকার দিককে আলোকিত করা উচিত। তাদের লেখনী শিল্পের উজ্জ্বল দিকগুলি প্রবীণদের, বিজ্ঞজনদের প্রাণ ভরা আশীর্বাদ ধন্য হোক। অন্ধকার দিকগুলোকে সূক্ষ্ম মাপে সাপের বিষের মতো জোনাকির আলো জেলে দেওয়া যায় না। একদিন সবাইকে তো ফ্রেমেই বাঁচতে হবে। ফটো ফ্রেমে জমা ধুলো চূড়ান্ত মৃত্যু প্রমাণ করে, এ হল মৃত্যু পরবর্তী মৃত্যু। মনের ক্ষোভ অবহেলার উত্তর ফটো ফ্রেমে ধুলো জমতে সাহায্য করে। কে চায় এমন মৃত্যু? বৎসরান্তে মালা বদল, অযত্নের নেতায় মোছা ফটো চেয়ে চলার প্রতিটি পদক্ষেপে, চলন্ত মানবিক বোধের আয়নায় জ্বলন্ত উদাহরণ নিক্ষেপে উজ্জ্বল লেখনীতে বেঁচে থাকা অনেক বেশি সম্মানজনক, নয় কি? আমাদের বরাক উপত্যকার নবীন প্রজন্ম, আমাদের আধুনিক প্রজন্ম, প্রজন্মের মধ্যে আমি উল্লেখ করছি রাজেশ শর্মা এবং বিশ্বরাজ ভট্টাচার্যের, তারা বলছেন অভ্যাসের চোখ সরিয়ে দিলে নতুন প্রজাতির সৃষ্টি হয়। দারুণ কথা বলছেন। তারা বলছেন পাল্টা হাওয়া বইছে জোরে, খুব জোরে, এই হাওয়া লেগেছে উত্তর পূর্বের কবিতায়, এতে কবিতা দিশা পাল্টেছে, পাল্টেছে খোল নলচেও, সেই সঙ্গে হুট করে খুলে গেছে বহুদিনের বন্ধ জানালাটা। আজকের যুগে সিলেবাসের বাইরে স্বপ্ন দেখা মানা, ভীষণ মানা, তবে তারা গদভাদা স্রোতের বিরুদ্ধে, প্রতিযোগিতার সেই চেনা ভিড়ে মিশতে তারা নারাজ। বরং এ বেখাপ্পা যুগে দাঁড়িয়ে শুধু কবিতার জন্য সুমনের ভাষায় তারা বলে ওঠেন, কার তাতে কি, আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি। খুব সুন্দরভাবে এখানকার যারা লিখছেন, আধুনিক যারা লিখছেন, নবীন প্রজন্ম যারা, তাদের মধ্যে রাহুল দাসের আমি একটি কবিতা পড়ছি, নিষিদ্ধ বাক্য। দেখবেন কি সুন্দরভাবে ওরা সমস্ত কিছু একই সঙ্গে হৃদয়ের জানালা দিয়ে সবকিছু নিজের মধ্যে করে নিচ্ছে। রাহুল দাসের একটি কবিতা, নিষিদ্ধ কাব্য এক। সন্ধ্যার পর এই রাস্তা কেউ মারায় না বিশেষ, সাইকেল রিক্সায় চেপে খুচরো প্রেমিক প্রেমিকেরা চলে যাওয়ার পর সমস্ত পথ জুড়ে পবিত্র শোকের মতো বৃষ্টি নামে। অন্ধকার এক পাগল আর এক বেহায়া মেয়ে মানুষ বৃষ্টিতে ভিজতে ভিজতে অদূর পার্কের বেঞ্চে শুয়ে আছে রাত্রির সব। আরেকটি কবিতা পড়ছি উশসী দাসের, বিস্তীর্ণ ঘাট পার থামো, কি যেন আজ দিব্যি অন্যরকম, দীঘল বাড়ি হয়ে ফেরার মুখে নীল পাহাড়ির ঘাটে ডুব দিয়ে পিঠে কিছু কলমি গুল্ম মেখে নিয়ে দলছুট মেঘেরাও ঘুরপথে চড়তে এসে খুব আইবুড়ো খুব ঠুকুর ঠুকে শুনশান আকাশ ডিঙল। আমি আরেকটি এই তরুণ প্রজন্মেরই কবিতা পড়ছি, দীপিকা পুরকায়স্থ, রামধনু সিরিজের কবিতা দুই। যতবার জন্ম নিতে চাই ততবার ঠেলে দাও নর্দমায় রাঙাও হাত, জোর উপড়ে ফেলো এবারের মরশুমকে, বলে দাও বীজ অঙ্কুরিত হবে। এই কবিতাটার সঙ্গে সঙ্গে আমার যে কথাটা মনে হয়ে গেল আমাদের কন্যা ভ্রূণ হত্যার, কি অসাধারণ ভাবে দীপিকা তুলে আনলেন ওনার কবিতায়। আমরা খুব গর্ব, আমি নিজে ব্যক্তিগতভাবে খুব গর্ব অনুভব করি আমাদের এই তরুণ প্রজন্মের কবিতায় কি অসাধারণ সব চিত্রকল্প উঠে আসে। আরেকজনের কবিতা পড়ছি, কবি নীলাদ্রি ভট্টাচার্য, কবিতার নাম উৎস।

0: ছেলেটি মাটিতে নক্ষত্র খুঁজছে। সমুদ্র মন্থনের বাতাসে ভরে উঠেছে তার মাস্তুল। দেখে যাও হে পরন্তের শ্রেষ্ঠ কবিতারা, অবশিষ্ট ভোরবেলায় ঘুমিয়ে আছে। সত্যি দারুণ লাগে ওদের কবিতা। আমি এই ফাঁকে আরেকটা কথা বলে রাখছি, কিছু কিছু কবিরা নাম করাই হতে পারেন বা এমনি কবিতা লিখেন ভালোবেসে, অনেক দূর দেশ থেকে আসেন, এসে আমাদের বরাক উপত্যকায় হয়তো কাজের সূত্রে এসেছেন, বিভিন্ন পত্র পত্রিকায় লিখেছেন, যিনি হয়তো মূলতই খ্যাতিমান, কিন্তু কিছুদিন এখানে থাকার পর আমাদের এখানে অনেক কিছুই নেই, থাকার পরেও আমাদের অনেক কিছু ভালো জিনিস আছে, অনেক অনেক কিছু ভালো জিনিস আছে। তার মধ্যে সবচেয়ে সুন্দর যেটা, সেটা আমাদের এখানকার মানুষের অসাধারণ আন্তরিকতা। এই সমস্ত নিজের মধ্যে নিয়েও কিছু কিছু কবিরা আশ্চর্যভাবে এই অঞ্চলের কথাকে ভুল বাসা বলেন, এরকম অনেক ধরনের কথা কবিতার মাধ্যমেই বলে যান। তারই একটি যোগ্য জবাব আমরা পেয়েছি অমিতাভ দেবচৌধুরীর কলমে, অবাস্তব কবিতাটা আমি এখানে একটু পড়ব। কবিতাটা, অনুন্নত উচ্চারণ ভুলে যাব পাখিদের শীষ, ফিরে যাব কলকাতা লিখব লেঠেল পংক্তিমালা, ইতিহাস কতটুকু কেরদানি জানে ৪৭, ১৯১১র পরে সব কাদা আর ধুলা, তবু আমি জমিদার দাপুটে বন্ধু নিয়ে ঘুরি, সিলেটের তীরে ডুবে বরাকের সূর্যের ঠিকানা, ব্রডগেজ ভাষা যদি কখনো বা হয়ে যায় চুরি, ভুল বাংলা কাউকেই কোনোদিন বাড়িতে ডাকে না, আমাকে ভুল বুঝো না, প্রতাপের ভাষার হদিশ মাস্তান আস্তিন জানে, ভুল বাসা যে দেশে প্রাণ সে দেশে পড়াই ছাত্র, দেশে যেতে যান নিষ্পিস যে দৃশ্যে পড়ে না আলো, আমি নই তার সন্তান, একদিন ফিরে যাব দুমড়ানো শহর ছেড়ে দূরে, কেন্দ্র ঠিক কোনখানে আমাকে আছে তো ঠিক ঘিরে। অসাধারণ কবিতা লিখেছেন অমিতাভ দেবচৌধুরী। আরেকজনের কবিতা পড়ছি, রূপরাজ ভট্টাচার্য, অসাধারণ কবিতা লিখেন। আমাদের এই নবীন প্রজন্মের কবিতা নিয়ে আমাদের খুব গর্ববোধ হয়, ভীষণ ভালো ওরা চালিয়ে যাচ্ছেন, এবং ওরা অনেক দূর দূর আকাশের তারারা, ওরা অনেক দূরে গিয়ে যাবেন, আমার ব্যক্তিগতভাবে এটা আমার সাংঘাতিক বিশ্বাস। আমি রূপরাজ ভট্টাচার্যের দুটো কবিতা পড়ছি। কবিতার প্রথম কবিতাটির নাম মারিচ। তোমারই আকাশের ওই গর্ভবতী চাঁদ প্রসব করেছিল এক সোনালী সকাল, যার স্বপ্নে ছিল তোমার প্রার্থিত পৃথিবী, প্রপিতামহের ভ্রমের মাসুল দিতে তুমি যাকে মারিচ বলে ভুল করেছিলে। আরেকটি কবিতা তার কথা। তোমার জানলার কাছে আসলে ছায়া ফেলেছিল বহিমিয়ান সুখেরা, তার বইয়ের পাতায় ছিল কবিতার শোক, এবেলা মেঘেদের দল বেঁধে ফিরে যেতে যাও দাও, আকাশের উদম মাঠে ফুটুক রঙিন আলো, অপেক্ষার আঁচর কেটে কেটে সময়ের গায়ে উলকি এঁকে রেখো। আরো দুটো কবিতা আমি পড়ছি। বিশ গাথা মধ্যের একটি অংশ পড়ছি, কি অসাধারণ দেখুন। আমাদের অক্ষম ক্রোধ, আমাদের সকল প্রতিরোধ, শলা আর ষড়যন্ত্রে পরাস্ত হয়েছে বার বার, তবুও যাপন করেছি এক সংহত প্রমিত জীবন, বর্ষার উজানি স্রোতে তাকেও আজ ভাসিয়ে দিয়েছি আমি বিষহীন জ্বালাহীন এক বুক প্রত্যাশার কাছে। আমি মনে করি আমাদের বরাক উপত্যকার এই তরুণ প্রজন্মের কবিদের এই প্রত্যাশা এক বিরাট কিছু। তারা সত্যি এই প্রত্যাশা নিয়ে বেঁচে থাকবে, এগিয়ে যাবে, আর আমাদের কাছে সত্যি তারা অনুকরণীয় হয়ে থাকবে। আমি এই কবিদের সতত ভালো, সবকিছু ভালো হোক তাদের, এই প্রার্থনা করছি।
1: এতক্ষণ শুনলেন এতদ অঞ্চলের আধুনিক লেখকদের নিয়ে বললেন শর্মিলা দত্ত। এবারে গান শোনা যাক। গজল গেয়ে শোনাচ্ছেন আমাদেরই বন্ধু জ্ঞানশ্রী দাস।

যুব বন্ধুরা, এখন বিদায় নিতে হবে। আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের যুববাণী অনুষ্ঠান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান যুববাণী।
1: প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা কেওয়াইসি পেপার, যদি একটাই চাবি হতো।
2: আছে তো বাবা, সিকেওয়াইসি আইডি।
1: সিকেওয়াইসি মানে
2: ব্যাংক তোমার কেওয়াইসি রেকর্ড গুলো সিকেওয়াইসি রেজিস্টারে আপলোড করে, যার জন্য তুমি পাও একটা ইউনিক 14 ডিজিট সিকেওয়াইসি আইডি, যা সমস্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রেই কার্যকর। এক জায়গায় কেওয়াইসি আপডেট করালে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানেও তা আপডেট হয়ে যায়।
1: বাহ, আরবিআই এই কথা বলে।
2: কেওয়াইসি নিরাপদ ব্যাংকিং এর দিকে প্রথম পদক্ষেপ।
3: আপনার চা ইএমআই বাড়ি ভাড়া কিভাবে যে ম্যানেজ করব?
1: একটা উপায় আছে, ভালো টাকা পাবে।
3: কি উপায়?
1: নিজের ব্যাংক ডিটেইলস দাও, কয়েকজন টাকা পাঠাবে, সেটা তাদের বলা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও, কমিশন পাবে।
3: এতই সোজা?
4: আরে সোজা আবার কি, এটা তো মানি মিউল হচ্ছে, ইললিগাল পয়সা ঘোরায় অন্য অ্যাকাউন্ট থেকে, এটা কিন্তু অপরাধ, জেলে যেতে হবে দাদা।
1: না ভাই না, জেল যেতে চাই না ভাই।
3: নিজের ব্যাংক অ্যাকাউন্টকে নিরাপদ রাখুন, কাউকে ব্যবহার করতে দেবেন না।
1: আরবিআই এ কথা বলে।
0: জেনে রাখুন, সতর্ক থাকুন। আকাশবাণী শিলচর, এবারের অনুষ্ঠান চাষাবাদের কথা।

0: কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথা। বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আর আজকের আসরের শুরুতেই চলুন শোনা যাক বরাক উপত্যকায় ভাস্কর্য শিল্প এই বিষয়ে আসাম বিশ্ববিদ্যালয় শিলচরের দৃশ্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর গণেশ নন্দী, সহকারী অধ্যাপক ডক্টর সোমাদিত্য দত্ত এবং রবীন্দ্র গবেষক ডক্টর বিনয় পালের সঙ্গে আমাদের স্টুডিওর বাইরে গৃহীত একটি সাক্ষাৎকার। আজ শুনবেন এই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় তথা এই শেষ পর্ব গ্রহণ করেছেন নীতা শর্মা।
1: তো এখানে আমি বিনয়ের কথার সঙ্গে আমি একটা কথা আমি যোগ করতে চাইছি, যে একটা হচ্ছে তো মাধ্যম, যেটা আমরা বললাম মাধ্যম, আরেকটা বিষয় হচ্ছে যে অঞ্চলগত যে একটা বিশেষত্ব যেটা থাকে। আমাদের বরাক উপত্যকায় মানে অন্তত 15টা বিভিন্ন রকমের জনগোষ্ঠীর বাস রয়ে গেছে, প্রত্যেকের তার নিজস্ব পরম্পরা রয়ে গেছে, সেই লোকশিল্পের পরম্পরা। এবং আমরা জানি লোকশিল্পের পরম্পরার ভিতরেই কিন্তু আধুনিক শিল্প দাঁড়ায়। তো সেই জায়গা থেকে সবার একটা বৈচিত্র্য নিয়ে কিন্তু এই বরাক উপত্যকা। তো যেমন আমি বলছি যে আমাদের কাছে যেটা কমন, বাইরের কাছে সেটা আনকমন। যেমন বিনয় পালের কথাটা আমি কারণে আনছি, যে যেমন চড়ক বিনয় পেপার মেশে দিয়ে কাজ করে, ও যে কাজগুলো করে হয় টেরাকোটা বা পেপার পাল্প যেগুলো আছে, মানে মাটির সঙ্গে সম্পর্কযুক্ত বিষয় এবং মাধ্যম নিয়েই ও কাজ করে, চড়ক নিয়েও কাজ করেছে। আজকে হয়তো মহারাষ্ট্রের কোনো মানুষের কাছে চড়কটা হঠাৎ করে এই ফর্মটা, এই কনসেপ্টটা অদ্ভুত লাগলো, ওদেরকে সেটা আকর্ষিত করছে। তো সেই জায়গাতে ও কিন্তু এখান থেকে দিল্লিতে ও চড়কের কাজ কিন্তু সেল করে দিচ্ছে। তো এই রকমের বিভিন্ন জাতিগোষ্ঠীর, কারো ঝুমুর ডান্স আছে, ডিমাসাদের বিভিন্ন রকমের ডান্স আছে, ব্যাম্বো ডান্স আছে। তো এই যে আমাদের যে বৈচিত্র্য যেটা আছে, এইগুলোকে কাজে লাগিয়ে যদি কোনো ভাস্কর বা আমাদের যে

0: ভাস্কর্যের ছাত্ররা আছে, সেগুলো যদি প্রয়োগ করে তাহলে কিন্তু সরাসরি আমাদেরকে বাইরের যে অনুকরণ করতে হবে এরকম কোনো বিষয় না, এগুলো নিয়ে এগিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়ে গেছে আর কি।
1: আমাদের এখানে যেহেতু আমরা অ্যাভেলেবল উড পাই, কাঠ পাই, নানান ধরনের কাঠ পাই এবং খুব ইজিলি আমরা পাই, কাঠের কাজ আমাদের এখানে অনেক বেশি হয়। আর যেহেতু টেরাকোটার আমরা যে মাটিটা এটা আমরা চার পাঁচ রকমের হয়তো আমরা মাটি এখানে পাই, এগুলো যে আমাদের এখানে মানে মাটিতে বিশেষ করে টেরাকোটা এবং উডের কাজটা আমাদের এখানে খুব বেশি হয়। এখন যেরকম ফাইবারের কাজ, ফাইবার গ্লাসের কাজ,
0: সমস্ত জুড়েই উডের জন্য কিন্তু ফেমাস আমাদের এই নর্থ ইস্ট আমি বলছি। তো সেই জায়গাতে বরাক উপত্যকায় তো উডের কোনো অভাব নেই। এখন আমি যে কথাটা বলবো যে সেটা আমরা যে বিভিন্ন বিষয় নিয়ে বললাম, আমাদের সঙ্গে সৌম্যাদিত্য দত্ত আছেন, তো যেমন বিভিন্ন মাধ্যম যেগুলো রয়েছে, একজন ছাত্র কিভাবে এই মাধ্যমগুলো ট্যাকল করতে পারে, যে কিভাবে কাজ করা যেতে পারে, যেমন টেরাকোটা মাধ্যম কিভাবে কাজ হয়, মানে যারা এ সম্পর্কে ধারণা নেই তাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি বলবো সৌম্যাদিত্য দত্ত, যেমন টেরাকোটার কাজ কিভাবে করা হয় বা ব্রোঞ্জের কাজ কিভাবে করা হয় তো, এবং উড কার্ভিং কিভাবে করা হয়, সেই যে কৌশলগত দিক এটা নিয়ে সৌম্যাদিত্য দত্তকে অনুরোধ করব কিছু বলার জন্য।
2: মাধ্যম ভাস্কর্য বিভাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, কারণ এই মাধ্যমকে এক্সপ্লোর করাটা ছাত্রদেরকে কিভাবে করতে হয় সেটা আমরা শেখাই, এবং কিছু কনজারভেটিভ মাধ্যম রয়েছে যেটা কিনা কয়েক বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠিত ইনস্টিটিউশনস এগুলোকে প্র্যাকটিস করে গেছেন, এনগেজ করে গেছেন স্টুডেন্টসদেরকে, এবং তারা পরবর্তীকালে বিশিষ্টভাবে সম্মানিত হয়েছেন সমাজে, যেমন কাঠ, যেমন ধাতু মানে মেটাল, তারপর হচ্ছে স্টোন, স্টোনের অনেকগুলো ভ্যারাইটি আছে, গ্রানাইট আছে, স্যান্ডস্টোন আছে, ইয়েলো পিঙ্ক রেড স্যান্ডস্টোনস আছে, গ্রানাইটেরও অনেকগুলো আছে, গ্রে ব্ল্যাক গ্রিন এরকম আছে, তারপরে মার্বল রয়েছে, মার্বেলের বিভিন্ন কোয়ালিটিস রয়েছে, প্লাস্টারও রয়েছে যেটা কিনা যদিও মাধ্যম হিসেবে বলা হয় না কিন্তু করা হয়। আগেকার দিনে যখন ফাইবার গ্লাস বা মার্বেলে করবার আগে বা ব্রঞ্জে করার আগে প্লাস্টারই কাস্টিং করা হতো। এছাড়া রয়েছে হচ্ছে আপনার সিমেন্ট, যেটা আমরা বিভিন্নভাবে আমরা এটাকে এক্সপ্লোর করি, তার প্রধান উদাহরণ হচ্ছে রামকিঙ্কর বেইজ, যিনি সিমেন্টকে এই মাধ্যমের স্তরে নিয়ে এসেছিলেন। তার পদ্ধতি অবশ্য আলাদা ছিল, আমরা মূলত এখানে ডাইরেক্ট সিমেন্ট কাস্টিং, ডাইরেক্ট সিমেন্ট স্কাল্পচার এবং কাস্টিং প্রসেস, এই দুটো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট এই দুটোতেই আমরা মূলত শেখাই। প্লাস্টারের ক্ষেত্রেও এটা করা যায়, ডাইরেক্ট প্লাস্টার করা যায় বা ইনডাইরেক্ট প্রসেসে মোল্ড নিয়ে তারপরে ঢালাই করা যেটাকে আমরা বলি সেইটা করা যায়। উডের ক্ষেত্রে আমরা জেনারেলি যেহেতু এখানে উডের একটা ট্র্যাডিশন রয়েছে অনেকদিন ধরে এবং সবাই সকলেই এর আগে বলেছে সেটা ট্র্যাডিশনাল, এবং আর আমাদের কলেজে বা ইউনিভার্সিটিতে উডটাকে এক্সপ্লোর করা হয় হচ্ছে গিয়ে মডার্ন অর্থাৎ আধুনিক এবং সমসাময়িক কন্টেম্পোরারি ট্রেন্ড এবং আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, যেখানে উড কার্ভিং শুধু নয় উডের বিভিন্ন ফর্ম যেভাবে অ্যাভেলেবল আছে সোসাইটিতে সেইগুলোকে কিভাবে আমরা বিভিন্নভাবে অ্যারেঞ্জ করতে পারি সেইটা আমরা দেখাই। তাতে কেবলমাত্র শিল্পের গুণ তৈরি হয় না, তার সঙ্গে একটা সামাজিক সচেতনতাও তৈরি করে যে আমরা কোন পৃথিবীতে কোন সময় কোন যুগে বাস করছি এবং আজকের আর্জেন্সিসগুলো কি। উডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের উড নিয়ে কাজ হয়, যেমন মেহগনি থেকে আরম্ভ করে শিরিশ থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের উড আছে, সফট, মিডিয়াম, হার্ড, জেনারেলি মিডিয়াম আর মিডিয়াম উড নিয়েই আমরা কাজ করি, এবং আমরা উডের ক্ষেত্রে আমরা সবসময় দেখি যে ফাইবারের যে টেন্ডেন্সিসগুলো যেগুলি আছে সেটা কীরকম আছে, সেক্ষেত্রে কার্ভিংয়ের যাতে সুবিধা হয়। আর বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট থাকে, যেমন ধরুন গাউজের ব্যবহার হয়, চিজেলের ব্যবহার হয়, হ্যামার বা ম্যালেটের ব্যবহার হয়, এবং এর আগে একটা প্রস্তুতি নেওয়া হয় মাটি দিয়ে যেটাকে বানানো হয়।

সেইটাকে আগে মাটি দিয়ে একটা ছোট সংস্করণ করা হয় এবং সেইটাকে মেপে তার ডাইমেনশন এবং স্কেলগত জায়গাকে মাথায় রেখে ওটাকে বড় করা হয়। আচ্ছা, এছাড়াও ডাইরেক্টলিও করা যায়, যেমন ধরুন আমি একটা কোনো মনের ভাবকে প্রকাশ করার চেষ্টা করছি কোনো একটা আকারের মাধ্যমে বা রূপের মাধ্যমে, সেক্ষেত্রে ডাইরেক্টলিও আমরা কার্ভিং পদ্ধতি শেখাই, যেটা কিনা ট্র্যাডিশনাল ওয়েতে খুব প্রচলিত একটা সময় ছিল, দুভাবেই হয়। স্টোনের ক্ষেত্রে আমরা এখানে অত বেশি এমফাসাইজ দিই না, তার কারণ স্টোনের অ্যাভেলেবিলিটি একটা বড় প্রশ্ন এবং ছাত্ররা ওটা অ্যাফোর্ডও করতে পারে না। তো স্টোনটাকে আমরা থিওরির লেভেলে বা ইনফরমেটিভ লেভেলেই রাখি, মূলত আমরা উড সিমেন্ট প্লাস্টার ফাইবার গ্লাস, যেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই ফাইবার গ্লাসে আমরা যেটা করি হচ্ছে যে ক্লেতে আগে কোনো কিছু তৈরি করে নিতে হয়, সেই ক্লেকে তারপরে প্লাস্টারে ওটাকে মোল্ড নিতে হয়, মোল্ডের আবার অনেকগুলো অংশ আছে, এগুলো সব এক একটা স্টেজ, যে স্টেজগুলো আমরা স্টুডেন্টদেরকে আলাদা আলাদা করে আমাদেরকে শেখাতে হয়, কারণ হচ্ছে মোল্ড বিভিন্ন ধরনের হয়। আচ্ছা, সেই মোল্ডের বিভিন্নতা কোন কোন ক্ষেত্রে কাজে লাগে সেইটা টেকনিক্যাল বিষয়, সেটা বোঝাতে হয়, যেটা আচ্ছা তার সঙ্গে হচ্ছে মোল্ড কত রকমের হয় সেটাও বোঝাতে হয়, তারপরে কাজ অনুযায়ী সেই মোল্ড নেওয়ার পরে সেটাকে আবার আমরা একটা বিশেষ পদ্ধতিতে ফাইবারে কাস্টিং করি। সেক্ষেত্রে মোল্ডটাকে জলে ভেজাতে হবে না শুকনো করে অবস্থায় রাখতে হবে, আর কি সেপারেটর ইউজ করতে হবে সেটা নির্ভর করেছে আমি ফাইবারে কাস্টিং করবো না সিমেন্টে কাস্টিং করবো নাকি প্লাস্টারে কাস্টিং করবো, এটার উপর নির্ভর করে। ফাইবার গ্লাস বলতে রেজিন এবং তার সঙ্গে আরো দুটো কেমিক্যাল পাওয়া যায়, হার্ডেনার এবং একটা অ্যাক্সিলারেট করে একটা কেমিক্যাল থাকে, এগুলোকে সঠিক পরিমাণে মিলিয়ে কাস্টিংটা তৈরি করতে হয়। এই মিডিয়ামটা অবশ্য মানে এই মেটিরিয়ালটা অবশ্য আমাদের এখানে বরাকে পাওয়া যায় না, এটা আমাদেরকে গুয়াহাটি থেকে নিয়ে আসতে হয় এবং সেটার জন্য স্টুডেন্টরা আগে থেকে অর্ডার দিয়ে রাখে সেই মিডিয়ামটাকে আনার জন্য। এছাড়া আমাদের এখানে ফাইবার গ্লাস তো বললামই, পেপার পাল্পে ভালো কাজ হয়, কাগজ, ডিমের ট্রে, পুরনো নিউজ পেপার, যে কোনো ধরনের কাগজকে ব্যবহার করে সেই কাজগুলো ডাইরেক্ট বা ইনডাইরেক্ট আবার বলছি মোল্ড নিয়ে না নিয়ে তৈরি করা হয়। এছাড়া আরো কয়েকটা পদ্ধতি আছে, যেমন ধরুন মেটেরিয়াল এক্সপ্লোরেশন, আমি প্রথমেই বললাম যে মেটেরিয়ালটাকে আমরা দুভাবে, একটা কনজারভেটিভ মেটেরিয়াল যেটা প্রচলিত আর অপ্রচলিত মেটেরিয়াল, মানে ধরুন দৈনন্দিন জীবনে ধরুন একটা ছেঁড়া কাপড় পড়ে আছে বা ছেঁড়া কাগজ পড়ে আছে বা ছেঁড়া একটা টিনের বাক্স পড়ে রয়েছে বা কাঠ পড়ে রয়েছে যেটা কিনা পচে যাচ্ছে ভেঙে যাচ্ছে, সেইটাকে সেইগুলোকে ব্যবহার করে নতুনভাবে কি করে একটা ভাষা তৈরি করা যায় সেইটা আমরা অনেক সময় প্রাধান্য দিই এবং যেটা মূলত আমরা মাস্টার্স ডিগ্রিতে দিই, মাস্টার্স প্রোগ্রামে এই রিসার্চমূলক জায়গাগুলো থাকে। কনভেনশনাল মিডিয়ামে আরেকটি জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওই মেটাল কাস্টিং, যেটাকে আমরা সিরেপার্দি বা লস্ট ওয়্যাক্স প্রসেস বলি, যেখানে কোনো একটি মাটির মূর্তি বা কোনো একটি মাটির একটা অবয়বকে আমরা আগে প্লাস্টারে কাস্টিং করি, প্লাস্টারে কাস্টিং করে তারপরে ওটাকে আমরা প্লাস্টারে মোল্ড নিয়ে প্লাস্টারে কাস্টিং করি, প্লাস্টারে কাস্টিং করে আগে দেখে নিই কোথায় কি আছে না আছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে, তারপরে ওটার পিস মোল্ড নেওয়া হয় প্লাস্টারের ওপরে, মাটির ওপরে পিস মোল্ড নেয় না ইউজুয়ালি, তো প্লাস্টারের কাস্টিং এর ওপরে পিস মোল্ড নেওয়া হয়, মানে এটা হচ্ছে গিয়ে নিয়ম, যেটা সেই পিস মোল্ডটা নেওয়া হয় হচ্ছে বিভিন্নভাবে, কোথায় ছোট যেখানে অ্যাঙ্গেল বেশি আছে যেখানে ডেপথ বেশি আছে সেই অনুযায়ী পিস মোল্ড নিয়ে সেই পিস মোল্ডটাকে দুভাগে মূলত ভাগ করা হয় এবং সেটাকে জোড়া রাখে হচ্ছে একটা মাদার মোল্ড, যেটাকেই দুভাগে করা হয় অ্যাকচুয়ালি, যেটা ওই গোটা ছোট ছোট মোল্ডগুলোকে একসঙ্গে আবদ্ধ করে রাখে। এই মাদার মোল্ড থেকেই তারপরে আমরা এটার মধ্যে আমরা ইয়ে করি ওই ওয়্যাক্স ঢালি, ওয়্যাক্স তিন রকমের হয়, প্যারাফিন, মাইক্রো আর হচ্ছে বি ওয়্যাক্স, এই তিনটের একটা মিশ্রণ আছে, রেশিও আছে, সেই রেশিওটা একটা আলাদা কাঁচের একটা সারফেস আমরা তৈরি করি, একটা প্লাস্টারের সারফেস তৈরি

করি, সেইটার উপরে কাঁচ রেখে আমরা ওই ফ্লুইড মানে যে এই যে ভ্যাক্সটাকে যখন আমরা গলায় মিশ্রণটা করি, সেইটা আমাদের একটা স্কাল্পচারে ছোট একটা দাড়ি পাল্লা থাকে, সেই দাড়ি পাল্লাতে কতটা নেব কতটা নেব না সেটা মাপতে হয়, তারপরে সেটার একটা মিশ্রণ করা হয়, তারপর ওইটাকে ওই ফ্ল্যাট সারফেসের উপরে ওইটাকে লিকুইড ফর্মে ছড়িয়ে দেওয়া হয় যাতে দেখা যায় কোনো ইম্পিউরিটি পিউরিটি আছে কিনা, তারপরে ওটাকে আবার গলানো হয়, গলিয়ে তারপরে ওটা ব্রাশের সাহায্যে ওই পিস মোল্ডের ওপরে ওগুলোকে লাগানো হয়, তারপরে গোটা মোল্ডটা মাদার মোল্ডটা যেহেতু আগে নেওয়া হয়েছে ওই মাদার মোল্ডটাকে ভেতরে রেখে জয়েন করা হয় আঙুল ভেতরে হাত ঢুকিয়ে এটাও জয়েন হয়ে গেল, তারপরে চুন সুরকি দিয়ে ওখানে কোর বানানো হয়, সেই কোরটা ওর ভেতরে ঢোকানো হয়, ওইটা ওই মাদার মোল্ডের ভেতরে তো গ্যাপ থাকে, ওই গ্যাপের ভেতরে কোরটা ঢুকিয়ে ওটাকে জমাট পাকানো হয়, জমাট যেই হয়ে যায় তখন ওই যে আগে যে লেয়ারটা যেটা রয়েছে ব্যাক্সের সেটা ওই জমাটের উপরে আটকে যায়, তারপর আমরা একটা একটা করে মাদার মোল্ডটা ছাড়াই তারপর পিস মোল্ডটাকে ছাড়িয়ে নিই, তারপরে আমরা দেখি হচ্ছে যেখানে জয়েন করার আছে, যেখানে তোমার আপনার ইয়ে করার আছে যেটাকে বলে হচ্ছে ভেঙে গেছে কোথাও বা কিছু, ওগুলো রিপেয়ারিংটা সব ওখানে করে নেওয়া হয়, এরপরে হচ্ছে চ্যানেল তৈরি করতে হয়, ওই এই এই যে কোরটা ঢোকানো হলো এই কারণে যে কোর আর তার পাশে যে ভ্যাক্সটা যেটা লাগানো হচ্ছে ওই ভ্যাক্সের যে সারফেসটাকে সাপোর্ট দেওয়ার জন্য কোরটাকে রাখা হয়, ঠিক আছে। এবার ওই ভ্যাক্সের যে সারফেসটা সেখান থেকে এইবারে আমরা চ্যানেল লাগাই, চ্যানেল লাগাই এরকম বড় বড় আমাদের আলাদা আলাদা ডাইস থাকে মোমবাতি বানানোর, এরকম লম্বা লম্বা এরকম চ্যানেল করা ডাইস থাকে প্লাস্টারের, সেই চ্যানেলের ভেতরে আমরা গলানো মোম আমরা ঢালি, মূলত প্যারাফিন জাতীয় জিনিস আমরা ঢেলে দিই বা একটু পিওর মানে ইমপিওর ভ্যাক্স না পিওর, যাতে ওটা তো গোলে একটা জায়গা দিয়ে পড়বে, তো সেই রকম ভাবে আমরা ওইটাকে ওই চ্যানেলগুলো তৈরি করি, সেই চ্যানেলগুলোকে ওখান থেকে তুলে এক একটা মোমবাতির মতন ক্যান্ডেল তৈরি হয়ে গেল, এবার ওই ক্যান্ডেলকে আমরা ওই যে মোমের যে সারফেসটা তার সঙ্গে বিভিন্নভাবে ওটাকে আমরা আটকাই, মূল বিষয়টা হচ্ছে আমরা যখন মেটেলটা লিকুইড মেটেলটা যখন আমরা ঢালবো ওইটা ওই একদম জলের মতন নিচে সবার আগে চলবে, তারপরও আস্তে আস্তে আস্তে আস্তে উঠবে, উঠে ওই চ্যানেলের মাধ্যমে ওই মোমের ভেতরে সারফেসের ভেতরে ঢুকবে ওই মোমবাতির মাধ্যমে, করতে করতে করতে করতে ওপরে আসবে, এই চ্যানেলটা লাগানোর পরে তারপরে এটাকে আবার বড় একটা ওই চুন সুরকির কোট দিয়ে এটাকে পুরোটা ঢেকে দেওয়া হয়, পুরোটা ঢেকে দেওয়ার পরে যে সাইজটা ছিল আসলে এর ডবল হয়ে যায়, ঠিক ঠিক ডবল হয়ে যায়, তারপরে আপনি একটা বড় একটা রিজার্ভয়ার বানাতে হয়, সেই রিজার্ভয়ারে বালি দিতে হয়, ওই পুরো কোটটাকে আপনাকে তখন ওই রিজার্ভয়ারের মধ্যে ঢুকিয়ে বালি দিয়ে প্যাকিং করতে হয়, বালি দিয়ে ইট দিয়ে ওটাকে প্যাকিং করতে হয়, প্যাকিং করে রেখে দিতে হয়, প্রথম পদ্ধতি যেটা হয় হচ্ছে এইটাকে ডিভ্যাক্সিং করতে হয় ফার্স্ট, এবার ডিভ্যাক্সিংটা কি করে করবো, ফায়ার দিয়ে তাপ দিয়ে ওই যে মোমগুলো চ্যানেল ওয়াইজ যে যুক্ত হচ্ছে কোরের ভেতরে ওই কোরটার থেকে পুরো ডিভ্যাক্সিং হয়ে গিয়ে চ্যানেলগুলো ফাঁকা হয়ে যায়, তাহলে আপনার পাইপলাইন চ্যানেলটাকে পাইপলাইন যদি ধরি তাহলে ওই পাইপলাইন দিয়েই আপনার মেটেলটা ঢুকবে, তার আগে তো আমাকে ভ্যাক্সটা ক্লিয়ার ওটা নিচ দিয়ে ভ্যাক্সটা গলে পড়ে যায়, ঠিক আছে, তারপরে নিচটাকে জোড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয় প্লাস্টার দিয়ে, এবার ওই যে প্যাকিংটা যেটা করতে হয় ওটা খুব ভালোভাবে প্যাকিংটা করতে হয় ইটের গাঁথুনি দিয়ে, কারণ হচ্ছে আমরা যখন মেটেলটা ঢালবো মেটেলটা কিছু স্পেশালাইজড মানুষ মেটেলটাকে গলায়, এবার ওই মেটেল গলানোর জন্য একটা স্পেশাল কাইন্ড অফ ফার্নেস থাকে, সেখানে তারা ওই বিভিন্ন ধরনের মেটেলের কম্পোজিশন করে, মেটেল আমরা বলি হচ্ছে ব্রঞ্জ বা অ্যালয়, এইটা হচ্ছে অ্যালয় মানে অনেকগুলো মেটেল যুক্ত করে আমরা একটা মেটেল বানাই ব্রঞ্জ, সেইটা আমরা গলাই, ওই গলানোটা ওই অনেকগুলো ওই টংস থাকে তার অনেকগুলো ওই পাত্র থাকে লোহার, যেখানে এইটাকে হাই টেম্পারেচারে ফার্নেসের মাধ্যমে হাই ওই গ্যাস ফার্নেসের মাধ্যমে ওই মেটেলটাকে প্রচন্ড হাই ডিগ্রিতে গড়াতে হয়, সেটার জন্য আলাদা গ্লাভস পরতে হয়, আলাদা মানুষ ডাকতে হয়, যারা এই টেকনিক্যাল জিনিসগুলো জানে, অনেক শিল্পী নিজেরাও করে, ভারতবর্ষে খুব অল্প শিল্পী আছে যারা নিজেরা হাতে সেটা করে, এবং এটা করার জন্য প্রচন্ড ধৈর্য লাগে, সময় লাগে এবং প্রচন্ড টেম্পারেচারের একটা বড় ব্যাপার থাকে, এবার ওইটাকে ওই লিকুইডটাকে তখন ওরা ওই টংস এর মাধ্যমে ওইটাকে
ওখান থেকে ঢালে।

0: এটা একটা বিশাল সময় এবং টেকনিক্যাল একটা বিষয়, সেইটাকে তখন ওইটাকে নিয়ে এসে ওই যে চ্যানেলটা যেটা ফাঁকা, ওই যে মোল্ড কোর করা বানানো যেটাকে ওখানে প্যাকেজ করা হয়েছে, ওইটা ওইটার ওখানে ওইটা ওইটাকে ঢালে, সেই ঢালার যে পদ্ধতিটা সেটা হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে যেরকম ব্যবহার হয় না, এরকম বড় বড় লিকুইড ডালছে যেরকম ভেসেল তৈরি ওই রকম ভাবে ঢালতে, সেই ঢালার একটা ইয়ে রয়েছে, সেটার জন্য আলাদা স্কিল্ড পার্সনাল থাকে যারা ওইগুলো করে ঠিকঠাক করে আস্তে আস্তে আস্তে আস্তে। তার আগে আরেকটা কাজ আছে, একটা এক ধরনের পদার্থ আছে, সেই পদার্থটা ওই লিকুইড মেটালে দিয়ে দিতে হয়, যাতে মেটালটা যখন লিকুইড হচ্ছে ওর মধ্যে যে কটা ইম্পিউরিটিস আছে সেটা ছেকে যায়, ওটাকে তুলে নিতে হয়, তারপরে ওটাকে ঢালতে হয়, এবং ওইটা ওই চ্যানেলের মাধ্যমে নিচে গিয়ে একদম নিচ থেকে নিচে চলে গেল, নিচ থেকে এবার আস্তে আস্তে উঠতে উঠতে ওই সারফেসটাতে মেটাল ভরতে আরম্ভ করল। এই হলো বিষয়টা মোট। তারপরে ওটাকে ঠান্ডা করার জন্য অনেকক্ষণ রাখা হয়, একটু সময় দেওয়া হয়, কিছুদিন দেখা হয়, তারপরে আস্তে আস্তে ওটাকে ভেঙে জিনিসগুলোকে খুলতে হয়। তারপর দেখা গেল যে মূল যে কাঁচটা মেটালের তার পাশে প্রচুর এরকম ওই মোমবাতির মতন রয়েছে, সেটাকে তখন গ্রাইন্ডার দিয়ে কেটে সারফেসটাকে ঘষে ঘষে ফিনিশ করে একটা মেটাল, আপনারা যে মূর্তিগুলো দেখেন এগুলো সব এই পদ্ধতিই হয়। আরেকটা পদ্ধতি হচ্ছে স্যান্ড কাস্টিং, সেইটাতে এত চ্যানেল ব্যবহার করা হয় না, হলে স্যান্ড কাস্টিং ওই অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম জাতীয় ধরনের ধাতু যেটার মধ্যে খাঁজ খোঁজ নেই, খুব সহজে দু পাটে করে বেরি করা যায়, সেইভাবে স্যান্ড কাস্টিং করা হয়।
1: ভাস্কর্য শিল্প নিয়ে কথা বললে তো অনেক অনেক বড় ব্যাপার, তো আমাদের কিন্তু আমাদের সময়টা তো বাধা ধরার মধ্যে, তো পরিশেষে আপনি
2: বলবো যে সুমাদিত্য দত্ত যেটা বলেছেন যে ভাস্কর্যের বিভিন্ন মাধ্যম রয়েছে, প্রত্যেকটা মাধ্যমের কৌশলগত অনেক দিক রয়েছে এবং এগুলো আয়ত্ত করা মানে একটা সাধনার বিষয়, তার জন্য একজন শিল্পীর সারা জীবন চলে যায় এগুলো কাজের জন্য। তো এখন শর্টকাটে ওটাই বলছি যে ভাস্কর্যের বিরাট সম্ভাবনা রয়ে গেছে, কারণ এইটা আগে থেকেও ছিল এখন আরো বেড়েছে, তো সেই জায়গাতে কেউ যদি ভাস্কর্যকে ক্যারিয়ার হিসেবে গড়তে চায় তাহলে বিরাট সম্ভাবনা রয়েছে। এবং মানুষের মধ্যে এই আপনাদের রেডিওর মাধ্যমে যদি বার্তা যায়, সচেতনতা সৃষ্টি হয়, তাহলে উপকৃত হবে ছাত্র সমাজ এবং পরবর্তী প্রজন্ম আশা করি।
1: এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ এবং সময় দেওয়ার জন্য ধন্যবাদ,
2: অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকেও যে আমাদের বার্তাটা আপনাদের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য।
3: কৃষক বন্ধুরা, এতক্ষণ শুনলেন বরাক উপত্যকায় ভাস্কর্য শিল্প, এ বিষয়ে শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর গণেশ নন্দী, সহকারী অধ্যাপক ডক্টর সোমাদিত্য দত্ত ও রবীন্দ্র গবেষক ডক্টর বিনয় পালের সঙ্গে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব। স্টুডিওর বাইরে গৃহীত এই সাক্ষাৎকার আপনাদের জন্য তৈরি করলেন, নিয়ে এসেছেন মিতা শর্মা, সম্পাদনায় অভিজিৎ কুমার নাথ, এবং চলুন একটি লোকগান শুনি অমর পালের কণ্ঠে।

লোকগীতি শুনলেন সুস্মিতা হোম চৌধুরীর পরিবেশনায়। কৃষক বন্ধুরা, আমাদের আজকের আসরের সময় প্রায় শেষ হয়ে এলো। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, আর অবশ্যই আগামীকাল আবারও এই অনুষ্ঠান শুনবেন।

এতক্ষণ শুনলেন চাষাবাদের কথা। উপস্থাপনায় ছিলেন তমাল চক্রবর্তী। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন আর্টিকেল 15 ছবি থেকে আশিস কৌরের কণ্ঠে।

এই গানটির সাথে শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন 7:34:32। এবারে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং তার অব্যবহিত পরে শুনবেন আমাদের কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশ জুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শ্যামাপ্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার ফল ভোগ করছেন। পশ্চিমবঙ্গের তিনটি শূন্য রাজ্যসভা আসনে আগামী 24 জুলাই উপনির্বাচন, বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্যও বিজ্ঞপ্তি জারি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মোজাম্বিক, নিকারাগুয়া, সুরিনাম, গাবনিজ প্রজাতন্ত্র, মঙ্গোলিয়া ও বাহামাসের রাষ্ট্রদূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেছেন। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতোল্লাহ আলি খামেনির শেষকৃত্যানুষ্ঠানে অসংখ্য মানুষ যোগ দিয়েছেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। জাকার্তা থেকে আকাশবাণীর প্রতিনিধি জানাচ্ছেন,
1: দ্বিপাক্ষিক সম্পর্ক আরও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী ইন্দোনেশীয় ও ভারতীয় নৃত্য পরিবেশন সহ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরাও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সফরকালে প্রধানমন্ত্রী মোদি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আকাশবাণীর সঙ্গে কথা বলার সময় প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে তাদের আনন্দ প্রকাশ করেন। তাদের বিশ্বাস, এই সফরের ফলে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। সন্দীপন দাশগুপ্ত, জাকার্তা, ইন্দোনেশিয়া।
0: সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী 8 তারিখে অস্ট্রেলিয়া যাবেন। মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিসের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে এক মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন, যিনি তার সমগ্র জীবন ভারতের সংহতির কাজে উৎসর্গ করেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে এক ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, আধুনিক ভারতের স্থপতি হিসেবে শ্যামাপ্রসাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
2: আজ দেশ কি ধরতি, পশ্চিম বঙ্গাল কি ধরতি, अपने एक महान सपूत, एक महान देशभक्त, भारत की अखंडता के लिए समर्पित एक युगद्रष्टा को श्रद्धापूर्वक स्मरण कर रही है। आज हम उस विचार बीज का गुणगान कर रहे हैं जो वर्तमान समय में चारों तरफ फल फूल रहा है, जो आधुनिक भारत को दिशा देने में बड़ी भूमिका निभा रहा है।
0: প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদের জীবন ও আদর্শ গণ আন্দোলনের পক্ষে অনুপ্রেরণাদায়ক। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মহান এই নেতার জন্মদিন বিশেষ সম্মান ও মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই প্রসঙ্গে শ্রী মোদী বলেন, শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে 2 বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হবে। গত বছর 6 জুলাই যে অনুষ্ঠান শুরু হবে তা শেষ হবে আগামী বছরের 6 জুলাই। উল্লেখ্য, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী আজ গোটা দেশে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পুজো অনুষ্ঠানে যোগ দেন শ্রী শাহ। ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনেও

0: এক অনুষ্ঠানে তার মূর্তিতে মালা দিয়ে শ্রী শাহ শ্রদ্ধা জানান। সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, শ্যামাপ্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার ফল ভোগ করছেন।
1: শ্যামাপ্রসাদ জি অনেক প্রকল্পকে উনোনে বিচার ভি রাখে আর আপনে ছোটে সে জীবন কে অন্দর উসকো পূর্ণ করনে কা প্রয়াস ভি কিয়া, মগর সবসে বড়া কাম কিয়া এক এসা বীজ বোয়া ভারতীয় জনসংঘ কে রূপ মে জিসনে ভারত কি সারি রাষ্ট্রবাদী তাকত কো ইকট্ঠা কিয়া আর সাংস্কৃতিক রাষ্ট্রবাদ কি নীব ডালনে কি কাম কিয়া আর আজ উনোনে বোয়া হুয়া ও বীজ এক বট বৃক্ষ বনকর পুরে ভারত মে ফল দেনে কা কাম কর রহা হ্যায়।
0: শ্রী শাহ বলেন, শ্রী মুখার্জি সেই মহান নেতা যিনি ঘোষণা করেছিলেন একটি দেশে দুটি সংবিধান, দুজন প্রধান এবং দুটি পতাকা থাকতে পারে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, পশ্চিমবঙ্গ গঠন, দেশপ্রেম এবং বিভিন্ন ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জী

0: प्रयास भी किया, मगर सबसे बड़ा काम किया एक ऐसा बीज बोया भारतीय जनसंघ के रूप में जिसने भारत की सारी राष्ट्रवादी ताकतों को इकट्ठा किया और सांस्कृतिक राष्ट्रवाद की नींव डालने की काम किया। और आज उन्होंने बोया हुआ वो बीज एक वट वृक्ष बनकर पूरे भारत में फल देने का काम कर रहा है।
1: শ্রী শাহ বলেন, শ্রী মুখার্জি সেই মহান নেতা যিনি ঘোষণা করেছিলেন একটি দেশে দুটি সংবিধান, দুজন প্রধান এবং দুটি পতাকা থাকতে পারে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, পশ্চিমবঙ্গ গঠন, দেশপ্রেম এবং বিভিন্ন ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান বর্তমান ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
2: আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবাংলার পাঠ্যপুস্তকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, পশ্চিমবঙ্গ ভূমিকে ভারত মাতার চরণে আশ্রয় নেওয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, তার আইনসভার বক্তৃতা, স্বাধীনোত্তর ভারতবর্ষে রাষ্ট্র পুনর্গঠনে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রসারে তার যে যোগদান অবদান, আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে বিদ্যালয়ের সিলেবাস ব্যবস্থা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত মুদ্রিত, পঠিত এবং চর্চিত হওয়া উচিত বলে আমি মনে করি।
1: কলকাতার মুরলীধর সেন লেনে ভারতীয় জনতা পার্টির রাজ্য সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের বর্তমান সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা এবং স্বামী প্রণবানন্দের আদর্শ অনুসরণ করেই। পশ্চিমবঙ্গে রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 24 জুলাই তিনটি আসনে উপনির্বাচন হবে বলে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবারাইকে ইস্তফা দেওয়ায় আসনগুলি শূন্য হয়। উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে আগামীকাল অর্থাৎ 7ই জুলাই। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14ই জুলাই। পরের দিন জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 17ই জুলাই। 24শে জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট নেওয়া হবে। ওইদিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। এদিকে নির্বাচন কমিশন আজ বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সেই সঙ্গে শুরু হয়েছে প্রার্থীপদ দাখিলের কাজ। বিহারের বাকিপুর, গুজরাটের মজলানপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রে এই উপনির্বাচন হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী 13ই জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং 14ই জুলাই তা পরীক্ষা করে দেখা হবে। এই আসনগুলিতে 30শে জুলাই ভোট গ্রহণ, ভোট গণনা হবে 3রা আগস্ট সকাল 8টা থেকে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মোজাম্বিক, নিকারাগুয়া, সুরিনাম, গাবোনিজ প্রজাতন্ত্র, মঙ্গোলিয়া ও বাহামাসের রাষ্ট্রদূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেন। রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে মোজাম্বিকের হাই কমিশনার আর্মান্দো পেদ্রো মুওয়ানে জুনিয়র, নিকারাগুয়ার রাষ্ট্রদূত নাদেসকা ইমারা কাদবার্ট কার্লসন, সুরিনামের রাষ্ট্রদূত হানিসা জয়রাম, গাবোনিজ প্রজাতন্ত্রের হাই কমিশনার অরেলিন মার্সেল মিনসা নগুয়েমা, মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত উলজিত লুফসানজাভ এবং বাহামাসের হাই কমিশনার পিটার নিকোলা সেমোনেট রাষ্ট্রপতির হাতে তাদের পরিচয়পত্র তুলে দেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর কমোরসের জনগণ এবং বিদেশমন্ত্রী এম বে মোহাম্মদকে সেদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। এক সামাজিক মাধ্যমে বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, মহাসাগর ভাবনাকে সামনে রেখে ভারত দুদেশের মধ্যে অংশীদারিত্ব আরও জোরদার করতে বদ্ধপরিকর। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ কালো পোশাকে সজ্জিত হয়ে যোগ দিয়েছেন। পতাকায় মোড়া খামেনির কফিন নিয়ে তারা সামিল হয়েছেন শোক মিছিলে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন তেহরানের বিভিন্ন পথ পরিক্রমা করে 12 ঘণ্টা যাত্রা শেষে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। সেখান থেকে তা নিয়ে যাওয়া হবে খামেনির জন্মস্থান মাশহাদে। সেখানকার ইমাম রেজার সমাধিস্থলে তাকে সমাহিত করা হবে বৃহস্পতিবার। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের মুখোমুখি হবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। এদিকে রাউন্ড অফ 16 খেলায় ইংল্যান্ড 3-2 গোলে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। ব্রাজিলকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।

আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ড শ্যামাপ্রসাদ মুখার্জিকে এক মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হল, ষোড়শ আসাম বিধানসভার বাজেট অধিবেশন আজ থেকে আরম্ভ, বিধায়ক ডক্টর হাওয়ে টেরন উপাধ্যক্ষ নির্বাচিত। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে গুয়াহাটিতে আজ থেকে দুদিনের কার্যসূচির মাধ্যমে ব্রিক্স রাষ্ট্রসমূহের মাদকদ্রব্য বিরোধী সংস্থাসমূহের আধিকারিকদের বৈঠক। রাজ্যের বন বিভাগের উদ্যোগে আগামীকাল বন সপ্তাহের সমাপ্তি উপলক্ষে প্রতিটি বিধানসভা কেন্দ্রে জন্মদিন শপথ উদ্যান শীর্ষক একটি করে উদ্যান নির্মাণের সূচনা এবং হাইলাকান্দি জেলার জামিরা এলাকা থেকে গতরাতে একজন বাংলাদেশী নাগরিক গ্রেপ্তার। এবারে বিস্তারিত খবর। ষোড়শ আসাম বিধানসভার বাজেট অধিবেশন আজ থেকে আরম্ভ হয়েছে। সকাল সাড়ে নটায় প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সভার কাজকর্ম আরম্ভ হয়। একুশ দিনব্যাপী এই অধিবেশনে মোট ১৬টি বৈঠক অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া আগামী ১০ জুলাই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের দ্বিতীয় কার্যকালের প্রথম পূর্ণাঙ্গ বাজেট উত্থাপন করবেন। আগামী ৩১শে জুলাই বাজেট অধিবেশনের সমাপ্তি হবে। রাজ্যে অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ, সরকারি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা হ্রাস, বিদেশি শনাক্তকরণের নামে হয়রানি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে সভা স্থগিত প্রস্তাব উত্থাপন করে সভায় আলোচনা করতে চেয়ে ব্যর্থ হওয়ায় আজ বিধানসভা অধিবেশনের প্রথম দিনই বিরোধীরা প্রতিবাদ মুখর পরিস্থিতি সৃষ্টি করে। আজ অধিবেশনের কাজকর্ম আরম্ভ হবার পর সভায় কংগ্রেস দল প্রচণ্ড গরমের মধ্যে রাজ্যজুড়ে ঘন ঘন বিদ্যুৎ কর্তন করার বিষয়টি নিয়ে আলোচনা করতে চায়। অন্যদিকে রাজ্যে ক্রমাগতভাবে সরকারি বিদ্যালয়সমূহ বন্ধ করে দেবার বিষয়ে সভায় রাইজোর দল আলোচনা করে। এআইইউডিএফও বিদেশি শনাক্তকরণের নামে স্বদেশী লোককে হয়রানি করার বিরুদ্ধে সরবভয় এবং এ বিষয়ে সভায় আলোচনা করে। তিনটি দলই এই বিষয়গুলিতে সভা স্থগিতের প্রস্তাব দেয়, কিন্তু অধ্যক্ষ এই কয়েকটি বিষয়ে আলোচনা পরে করা হবে বলে উল্লেখ করে সভা স্থগিতের প্রস্তাবে অনুমতি না দেওয়ায় তিনটি দলই সভা ত্যাগ করে বাইরে এসে প্রতিবাদ মুখর পরিস্থিতির সৃষ্টি করে। আজ সভায় নবগঠিত আমরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর হাওয়ে টেরনকে উপাধ্যক্ষ হিসেবে নির্বাচন করা হয়। বিজেপি, অসম গণ পরিষদ এবং বিপিএফ দল ডক্টর টেরনকে উপাধ্যক্ষ নির্বাচনের জন্য তিনটি মনোনয়ন দাখিল করেছিল। বিরোধী পক্ষ মনোনয়ন দাখিল না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপাধ্যক্ষ নির্বাচিত হন। সভায় আজ বেশ কয়েকটি প্রতিবেদন দাখিল করা হয়। সেই সঙ্গে আসাম বিধানসভার সদস্য হবার জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কিত সংশোধনী বিল সম্পর্কে সংসদীয় পরিক্রমামন্ত্রী পীযূষ হাজারিকা বিবৃতি প্রদান করেন। এরপর এ বিষয়ে একটি বিল তথা আসাম সামগ্রী ও সেবাকর সংশোধনী বিল সভায় উত্থাপন করা হয়। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে গুয়াহাটিতে আজ থেকে দুদিনব্যাপী কার্যসূচির মাধ্যমে ব্রিক্স মাদকদ্রব্য বিরোধী সংস্থাসমূহের আধিকারিকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার উদ্যোগে আয়োজিত এই বৈঠকে নেশাযুক্ত দ্রব্যের সরবরাহ এবং এর অপব্যবহারের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে ব্রিক্সের সদস্য রাষ্ট্র এবং দেশের মাদকদ্রব্য বিরোধী সংস্থার আধিকারিক সহ অন্যান্য প্রবীণ আধিকারিকরা অংশগ্রহণ করেছেন। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর চালক প্রধান অনুরাগ গর্গ এই বৈঠকে উদ্বোধন করে বলেন যে ড্রাগসের সরবরাহ এবং এর সঙ্গে জড়িত দ্রব্যসমূহের অপব্যবহার রোধ করার বিশ্বব্যাপী প্রত্যাহ্বানের মুখোমুখি হওয়ার জন্য ব্রিক্স রাষ্ট্রসমূহের সামর্থ্য বৃদ্ধি এবং এ সম্পর্কে তাদের অবস্থান আরও দৃঢ় হতে হবে। তিনি ডার্কনেট মঞ্চের মাধ্যমে সীমান্তের ওপার থেকে মাদকদ্রব্যের সরবরাহের নেটওয়ার্কের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলার পক্ষে মত প্রকাশ করেন। তিনি একই সঙ্গে কৃত্রিম ড্রাগস, নতুন মনস্ক্রিয় পদার্থ এবং সামুদ্রিক পথে ড্রাগস সরবরাহের নতুন পদ্ধতি এবং এ সম্পর্কে নিয়মিত তথ্য আদান প্রদানের জন্য ব্রিক্স রাষ্ট্রের একটি নিয়মিত ভার্চুয়াল গোষ্ঠী গঠনের পক্ষে মত প্রকাশ করেছেন। ভারতের প্রতিনিধিরা মাদকদ্রব্যের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণের কথা অবগত করেন। এছাড়া কঠোর আইন বলবৎ করা ও তাদের পুনঃসংস্থাপনের ব্যবস্থাসমূহের উপর গুরুত্ব আরোপ করেন। ব্রিক্স রাষ্ট্রসমূহের মধ্যে মাদকদ্রব্যের সরবরাহকে নিয়ে সৃষ্টি হওয়া সমস্যাগুলি নির্মূল করার জন্য যৌথ

0: ঘোষণাপত্র গ্রহণের মাধ্যমে এই বৈঠকের সমাপ্তি ঘটে। ভূমি অধিকার আইনের অধীনে চা শ্রমিকদের রাজ্যের 206টি চা বাগানে প্রথম পর্যায়ে 28,831টি জমির পাট্টা বিতরণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে 1,14,000 পরিবারকে পাট্টা দেওয়ার জন্য জরিপের কাজ চলছে। ষোড়শ আসাম বিধানসভার বাজেট অধিবেশনে কংগ্রেসের বিধায়ক ডাক্তার আসিফ মোহাম্মদ রাজা এক প্রশ্নের উত্তরে মন্ত্রী রামেশ্বর তেলী একথা জানিয়েছেন। বিজেপি বিধায়ক সঞ্জয় কিষাণের অপনেক পরিপূরক প্রশ্নের উত্তরে বর্তমানে রাজ্যে 2টি চা বাগান বন্ধ রয়েছে বলে মন্ত্রী শ্রী তেলী জানিয়েছেন। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও লোকসভার অধ্যক্ষ সহ বিভিন্ন মহল থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ উপরাষ্ট্রপতি ভবনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী রাধাকৃষ্ণন বলেন যে বিশিষ্ট শিক্ষাবিদ, দূরদর্শী নেতা তথা রাষ্ট্র নির্মাতা ডক্টর মুখার্জী ভারতের শিক্ষা, রাজনীতি ও গণতান্ত্রিক যাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি আরও বলেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কম বয়সের উপাচার্য, সংবিধান সভার সদস্য, অখিল ভারতীয় হিন্দু মহাসভার সভাপতি, স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী তথা ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা হিসেবে ডক্টর মুখার্জী দেশ সেবায় অনবদ্য অবদান রেখে গেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর মুখার্জীকে শ্রদ্ধা জানিয়ে তাকে সাহসিকতা, জাতীয়তাবাদ এবং নিঃস্বার্থ সেবার শাশ্বত উদাহরণ বলে উল্লেখ করেন। এ উপলক্ষে লেখা প্রবন্ধে প্রধানমন্ত্রী বলেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর সামাজিক জীবন অখণ্ড ভারতের প্রতি তার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধতার প্রমাণ ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রদ্ধা নিবেদন করে বলেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী রাষ্ট্র প্রথম ধারণাকে নিজের জীবনের দিক নির্দেশক হিসেবে গ্রহণ করেছিলেন। জাতীয় সংহতির জন্য তার সারা জীবনব্যাপী লড়াই তথা অটল প্রতিশ্রুতিবদ্ধতা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে বলে শ্রী শাহ উল্লেখ করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, ডক্টর মুখার্জীর জীবন হচ্ছে জাতীয় সেবা ও জাতীয় একতার প্রতি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধতার অনুপ্রেরণামূলক উদাহরণ। একজন শিক্ষাবিদ হিসেবে ডক্টর মুখার্জী উচ্চ শিক্ষাখণ্ডে উল্লেখযোগ্য অবদান রেখে যাওয়া সহ একজন জননেতা হিসেবে দেশের স্বার্থ ও গণতান্ত্রিক মূল্যবোধের ক্ষেত্রে কাজ করে গেছেন বলে শ্রী বিড়লা উল্লেখ করেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। রাজ্যের বন বিভাগ আগামীকাল বন সপ্তাহের সমাপ্তি উপলক্ষে আসামের প্রতিটি বিধানসভা কেন্দ্রে জন্মদিন শপথ উদ্যান শীর্ষক একটি করে উদ্যান নির্মাণের সূচনা করবে। ডিমরিয়া বিধানসভা কেন্দ্রে আগামীকাল এই উদ্যান নির্মাণের সূচনা করা হবে। রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া আজ আসাম বিধানসভায় এ বিষয়ে জানিয়েছেন। তিনি বলেন যে বন বিভাগের দায়িত্বে থাকা এই উদ্যানে সংশ্লিষ্ট বিধানসভা এলাকার যে কোনো ব্যক্তি নিজের জন্মদিন উপলক্ষে একটি করে গাছের চারা রোপণ করতে পারবে। বিধায়ক মৃণাল শইকিয়ার প্রশ্নের উত্তরে বনমন্ত্রী মানস জাতীয় উদ্যানে সবুজ ভূমি সংরক্ষণ সম্পর্কে অবগত করান। রাজ্যের বনরক্ষীদের ভাতা সম্পর্কে শ্রী বড়ুয়া বলেন,
1: অসমৰ ৱাইল্ড লাইফত কাম কৰা যিসমূহ এই তৃণমূল পৰ্যায়ৰ কৰ্মী আছে তেওঁলোকৰ যি অদম্য সাহস আৰু যি ধৰণে বিভাগটোৰ কাৰণে জীৱন দিও কাম কৰি আছে সেয়া কিন্তু সঁচাকৈ প্ৰশংসনীয়। আজি অসমৰ বনাঞ্চল ৰক্ষা কৰাৰ মূল নায়কে হ'ল তেওঁলোক। আজি কাজিৰঙা বা মানাহত আমাৰ মহিলা ফৰেষ্ট গাৰ্ডসকলেও 15-20 কিলোমিটাৰ দিনটোত খোজকাঢ়ি সেই বনাঞ্চলখনক প্ৰটেকচন দিবৰ কাৰণে, মানুহ আৰু জীৱ জন্তুৰ সমন্বয় ৰক্ষা কৰিবৰ কাৰণে প্ৰতিটো সময়ত কাম কৰে। গতিকে যদি তেনেকুৱা কোনোবা ফৰেষ্ট গাৰ্ডে পাবলগীয়া টাইগাৰ প্ৰজেক্টৰ কিবা ভাট্টা পোৱা নাই, ইমিডিয়েটলি তাৰ ওপৰত মই খবৰ লৈ মই ইমিডিয়েটলি জানি লম।
0: হাইলাকান্দি জেলার জামিরা পুলিশ থানার অন্তর্গত পালুই ছড়া দ্বিতীয় খণ্ড থেকে গতরাতে শাহেদ আহমেদ নামের একজন বাংলাদেশী নাগরিককে হাইলাকান্দি পুলিশ গ্রেপ্তার করেছে। হাইলাকান্দি পুলিশ সুপার অমিতাভ সিংহ এই বিষয়টি নিশ্চিত করেছেন বলে আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে যে ধৃত ব্যক্তির বাড়ি বাংলাদেশের সিলেট জেলার জকিগঞ্জ থানার রাসুলপুর গ্রামে। কয়েক বছর আগে ওই ব্যক্তি হাইলাকান্দি জেলার জামিরা এলাকার পালুই ছড়া গ্রামের এক ভারতীয় মহিলাকে বিয়ে করেন। বিয়ের পর তিনি মেঘালয় সহ বিভিন্ন স্থানে কাজ করতেন, তবে তার স্ত্রী ও কন্যা বিগত প্রায় আড়াই বছর ধরে পালুইছড়া গ্রামেই বসবাস করত। খবরে জানা গেছে যে দুদিন আগে ওই ব্যক্তি নিজের কন্যাকে সঙ্গে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে হাইলাকান্দিতে আসেন। এদিকে থেকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে জামিরা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। শ্রীভূমি জেলার যুবকদের মাই ভারত পোর্টালে 100% রেজিস্ট্রেশন সুনিশ্চিত করার লক্ষ্যে আজ জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে এক

0: সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলায়ুক্ত এলখিংতের পৌরহিত্যে আয়োজিত সভায় জেলার যুব সমাজকে মাই ভারত পোর্টালের সাথে যুক্ত করে তাদের ক্ষমতা এবং বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসার বিষয়ে আলোচনা করা হয়। ডিমা হাসাও স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল হাফলং এর এনএল দাওলাগাপু ইন্ডোর স্টেডিয়ামে প্রথম ডিমা হাসাও ওপেন র্যাপিড দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় জেলার 50 জন দাবাড়ু খেলোয়াড় অংশগ্রহণ করেন। এদিকে ডিমা হাসাও জেলার ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের উদ্যোগে আজ থেকে হাফলং এর সম্বোধন ফাংলো ক্রীড়াক্ষেত্রে চারদিনের গ্রেটার হাফলং জোন ভিত্তিক আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতায় 25টি বিদ্যালয়ে অনূর্ধ্ব 17 ছেলে এবং অনূর্ধ্ব 15 মেয়েদের দল অংশগ্রহণ করছে। ডিমা হাসাও জেলা স্বশাসিত পরিষদের ডন ফাইনন থাউসেন এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল অপ্রত্যাশিতভাবে ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। গতরাতে নরওয়ের বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে 2-1 গোলের ব্যবধানে ব্রাজিলকে পরাজিত করে। এই জয়ের মাধ্যমে নরওয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের জন্য কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। নরওয়ের বিরুদ্ধে পরাজয়ের পর ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন। আজ সকালে অনুষ্ঠিত প্রি কোয়ার্টার ফাইনালের অন্য একটি খেলায় ইংল্যান্ড মেক্সিকোকে 3-2 গোলের ব্যবধানে পরাজিত করে। প্রতিযোগিতায় আজ রাত 12:30 প্রি কোয়ার্টার ফাইনাল খেলায় স্পেন ও পর্তুগাল মুখোমুখি হবে। এদিকে আগামীকাল সকাল 5:30 আমেরিকা যুক্তরাষ্ট্র বেলজিয়ামের বিরুদ্ধে অবতীর্ণ হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি। ষোড়শ আসাম বিধানসভার বাজেট অধিবেশন আজ থেকে আরম্ভ। বিধায়ক ডক্টর হাওয়ে টেরন উপাধ্যক্ষ নির্বাচিত। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে গুয়াহাটিতে আজ থেকে দুদিনের কার্যসূচির মাধ্যমে ব্রিক্স রাষ্ট্রসমূহের মাদকদ্রব্য বিরোধী সংস্থাসমূহের আধিকারিকদের বৈঠক এবং হাইলাকান্দি জেলার জামিরা এলাকা থেকে গতরাতে একজন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: आकाशवाणी शिलचर। एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
2: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर

এবারে শুনবেন প্রথমে আজকের বাকি অনুষ্ঠান পরিচিতি, ওপরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। রাত ৮টায় শুনবেন বাংলা গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত ৮টা ৩০ মিনিটে লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন নিতাই দাসের দোতারা বাদন। রাত ৯টা ১৫ মিনিটে দিল্লি কেন্দ্রে প্রচারিত স্পটলাইট। রাত ৯টা ৩০ মিনিটে শুনবেন নাটক সোনার হরিণ। এবারে শুনবেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল ২২শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ মঙ্গলবার, অমৃতবাণী সকাল ৬টা ৫ মিনিটে, সকাল ৬টা ১০ মিনিটে বন্দনা, খেতে খামারে সকাল ৬টা ৩০ মিনিটে। লোকগীতি শুনবেন সুস্মিতা হোম চৌধুরীর পরিবেশনায় সকাল ৬টা ৩৫ মিনিটে। এছাড়াও দুপুর ১টা ৪০ মিনিটে লোকগীতি শোনা যাবে পরশমণি লোকসংস্থার পরিবেশনায়। সুপ্রভাত সকাল ৭টা ৫ মিনিটে, দেশ বন্দনা সকাল ৭টা ২০ মিনিটে, রবীন্দ্রসঙ্গীত শুনবেন প্রসাদ সেনের কণ্ঠে সকাল ৭টা ৪০ মিনিটে। এছাড়াও আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর ১২টা ৩০ মিনিটে ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলায়। সকাল ৮টা ৪০ মিনিটে নজরুলগীতি শুনবেন অন্তরাদের পরিবেশনায়। বাংলা ছবির গান শোনা যাবে সকাল ৮টা ৫০ মিনিটে, সকাল ১০টায় এবং সন্ধে ৬টা ১৫ মিনিটে। সকাল ৯টায় শুনবেন গীতি আলেখ্য এই যাত্রা জয় যাত্রা। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল ৯টা ৩০ মিনিটে শুনবেন নীলাদ্রি কুমারের সেতার বাদন। হিন্দি ছবির গান শুনবেন সকাল ১০টা ৩০

মিনিটে, বেলা ১২টায় এবং সন্ধ্যে ৭টা ১৫ মিনিটে। বেলা ১১টায় জগন্ময় মিত্র ও প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন আধুনিক গান। এছাড়াও দুপুর ১টা ১৫ মিনিটে আধুনিক গান শোনা যাবে গীতা দত্তের কণ্ঠে। বেলা ১১টা ৩০ মিনিটে আমার কথা অনুষ্ঠানে বেলারানী দত্তের নিজের কথা শুনবেন। ঠিক তার অব্যবহিত পরে লোকগীতি শুনবেন সুস্মিতা হোম চৌধুরী ও উর্মিলা কুমারীর পরিবেশনায়। লঘুশাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে টুলটুল পালের গিটার বাদন শুনবেন দুপুর ২টায় এবং ৮টা ১৫ মিনিটে গিটার বাদন শুনবেন অনিমা সিনহার। সন্ধ্যা দাসের পরিবেশনায় ভজন শুনবেন দুপুর ২টা ৩০ মিনিটে। দুপুর ২টা ৪৫ মিনিটে শুনবেন আলোক গাঙ্গুলির কণ্ঠে গীত। বিকেল ৬টা ৫মিনিটে শুনবেন মণিপুরি অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান শোনা যাবে বিকেল ৫টা ৪৫মিনিটে। চাষাবাদের কথা সন্ধ্যে ৬টা ৪৫মিনিটে। এতে এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে বলবেন শেখর ভট্টাচার্য। শুনবেন এর দ্বিতীয় পর্ব। ৮টায় হিন্দি অনুষ্ঠান শুনবেন ডক্টর পি এম মিশ্রের কথিকা রাজভাষা হিন্দি কি স্থিতি। লঘুশাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে ৮টা ৩০মিনিটে ঠুমরি শুনবেন শ্রীকান্ত বাকরের কণ্ঠে। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট ৯টা ১৫মিনিটে। ৯টা ৩০মিনিটে কীর্তন শোনা যাবে রামেশ্বর গাঙ্গুলির কণ্ঠে। ১০টায় শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন জিতেন্দ্র অভিষেকের কণ্ঠে। এতক্ষণ শুনলেন প্রথমে আজকের বাকি অনুষ্ঠান পরিচিতি ও পরে আগামীকালের বিস্তৃত অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী শিলচর। এবারে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গানের অনুষ্ঠান। প্রথম শিল্পী স্বপন বন্দ্যোপাধ্যায়।

গানটি শুনলেন ফিরোজা বেগমের কণ্ঠে। এবারের গানটি শুনবেন স্বপন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

অনুষ্ঠানের শেষ গানটি শুনলেন বুদ্ধদেব গঙ্গোপাধ্যায় ও সহশিল্পীদের কণ্ঠে। আকাশবাণী শিলচর, এবারে শুনবেন লঘু শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে নিতাই দাসের দোতারাবাদন।

এতক্ষণ শুনলেন লঘুশাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে নিতাই দাসের দোতারা বাদন, আকাশবাণী শিলচর। এবারে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি পরে ইংরেজি সংবাদ, এবং তার অব্যবহিত পরে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত স্পটলাইট।

0: এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্রের প্রচারিত সংবাদ ও স্পটলাইট, আকাশবাণী শিলচর। আমাদের অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্জে, এবং FM 102.3 মেগাহার্জে। শুরু হচ্ছে এবারের অনুষ্ঠান, নাটক সোনার হরিণ।
1: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
2: डाउनलोड वेव्स OTT ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
3: আকাশবাণী শিলচর, আজকের নাটক সোনার হরিণ, রচনা প্রদীপ রক্ষিত, পরিবেশনায় থিয়েটার ওয়ার্কশপ বদরপুর, প্রযোজনা হিমাদ্রি চক্রবর্তী। নাটক সোনার হরিণ।

0: এই যে শুনুন, আপনাদেরকে বলছি, পেশেন্টকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। আপনাদের মধ্যে গার্জিয়ান যিনি, কাউন্টারে চলিয়ে যান, প্রয়োজনীয় কিছু কাগজে সিগনেচার করতে হবে।
1: এখনই ওটিতে?
0: পেশেন্ট কষ্ট পাচ্ছেন, ডক্টর বলছেন দেরি হলে মা সন্তান দুজনের কষ্ট হতে পারে।
1: ঠিক আছে সিস্টার, আমি যাচ্ছি।
2: এই সময় অয়নটা যদি কাছে থাকতো।
1: যা হবার নয় তা নিয়ে তো হাউতাশ করছো কেন?
3: আচ্ছা বাবা, তুমি যাও, মা এত ভয় করার কিছু নেই, সব বাচ্চার মায়ের ডেলিভারি হয়, সিজারিয়ান এখন জল ভাত।
1: এই, তোর মাকে ওখানে বসিয়ে রাখ, আমি আসছি, চলুন সিস্টার।
2: সে যে বিয়ের 3 মাস পর গেল,
3: ওর জবটাই এরকম, ছেলে টাকা রোজগার করবে, মা বাবা বোন বউয়ের পাশে বসে থাকবে, তা তো হয় না। তাছাড়া বৌদি তো বেশ কয়েক মাস দাদার সাথে কাটিয়ে আসলো, তাই না?
4: এই সময়ে পাশে থাকতে হয়, 2 দিন বাদে বিয়ে তো হবে, তখন বুঝবি।
3: আর দাদাকে

0: ফোন করব?
1: না, বিষয়টা মঙ্গল মতো মিটে যাক, তারপর করবি। এখন ওকে চিন্তায় ফেলে লাভ কি?
0: মা তুমি বেশ, কখন কার উপর ভর করো বোঝা দেয়।
1: এই এখানে দাঁড়িয়ে জ্ঞান ঝাড়তে হবে না, যা একটু এগিয়ে গিয়ে দেখ।
0: যাচ্ছি যাচ্ছি, তুমি এখানটায় বসে থাকো, এদিক ওদিক যাবে না।
1: আমি তো বাচ্চা, ছোটাছুটি করব আর কি।
0: আচ্ছা, ধরো যদি মেয়ে হয়?
1: আজকাল ওসব নিয়ে কেউ ভাবে? মেয়ে তো লক্ষ্মী।
0: বা বেশ আধুনিক হয়ে গেছে অয়নের মা।
1: মধু, তুই যাবি না আমি যাব?
0: মধু থাকতে এত কষ্ট করতে হবে না, আমি ম্যানেজ করছি।

0: আরে শুভম দা, তুমি এখানে?
1: হ্যাঁ, কাজে এসেছি।
0: হাসপাতাল তোর বেড়াবার জায়গা নয়। তা কি কাজে জানতে পারি?
1: না, মানে আমাদের সজল।
0: সজল? কি হয়েছে?
1: না, ওর কিছু হয়নি। ওর দাদার রক্তের প্রয়োজন, আমার সাথে মিলে গেল, তাই এক ইউনিট দিয়ে দিলাম।
0: কয়দিন আগেও তো একবার দিলে।
1: প্রতি 3 মাস পর রক্ত দেয়া নিজের জন্য ভালো।
0: তুমি তোমার ভালো মন্দ বেশ বোঝো, তাই না?
1: থাক এসব কথা। তা তুমি এখানে কেন?
0: বৌদি ওটিতে
1: কি হয়েছে?
0: এই ন্যাকা, কি হবে, মা হতে চলেছে।
1: তাই নাকি? ও, ভালো খবর। অয়নকে খবর দিয়েছো?
0: সময় পেলাম কোথায়। বৌদির শরীরটা খারাপ লাগছিল, চেক আপে নিয়ে আসতেই ডাক্তার বললো এখনই অপারেশন করতে হবে। মা বাচ্চা দুজনেরই পজিশন ঠিক নেই।
1: বেশ ভালোই, ঝামেলা পোয়াতে হবে না। কাকু কাকিমা?
0: আমরা সবাই হাসপাতালে।
1: বলো আমায় কি করতে হবে বন্ধুর স্ত্রীর জন্য?
0: আমার জন্য নয়।
1: তুমিও পারো। তা চলো কাকু কাকিমার সাথে দেখা করি।
0: আমার পাশে দাঁড়াতে ইচ্ছেই হয় না।
1: সব সময় হালকামো করো না।
0: সব কাজের সময় রয়েছে, আমার জন্য নেই।
1: অনেকবার বলেছি, যা হবার নয় তা নিয়ে সময় নষ্ট না করাই ভালো।
0: ওই দিকটায় মা বসে রয়েছে, যাও আমি একটু আসছি।
1: কাজ থাকলে আমাকে বলো, আমিও যাব।
0: প্রয়োজন নেই, আমি আমার কাজ করতে পারি।
1: আরে রাগ করো না, রাগ করো না। শোনো শোনো।

0: হ্যালো হ্যালো দাদা, শুনছিস? হ্যালো,
1: হ্যাঁ হ্যালো মধু, বল কি হয়েছে?
0: এই গ্যাস কর, কি হতে পারে?
1: আরে কি হয়েছে বলবি তো। এই শোন না, এক মিনিট পর কথা বলছি।
0: এই এই যাব বাবা, কেটে দিল,
2: বোধহয় জরুরি কাজ পড়েছে।
3: রাখো তোমার জরুরি কাজ, বাড়ি থেকে ফোন আসলে তা রিসিভ করা থেকে কি জরুরি কাজ হতে পারে?
4: কাকু, ও তো আর জানে না।
3: দেখো, শাক দিয়ে মাছ ঢেকো না, বন্ধুর জন্য ওকালতি করো না।
2: তুমি কথায় কথায় ছেলের উপর রাগ করো কেন গো?

0: হ্যালো হ্যালো দাদা, এই দারুণ খবর! বলবো না, আগে বল কি দিবি।
1: তাড়াতাড়ি বলে ফেল, আমার অনেক কাজ আছে।
0: আগে বল কি দিবি।
2: ওকে বল, ও ছেলের বাবা হয়েছে।
1: কাল আমাকে সাউথ আফ্রিকা যেতে হবে কোম্পানির কাজে।
0: সে কি, তুই বাবা হয়েছিস, তোর ছেলে হয়েছে?
1: সত্যি? কিন্তু কিন্তু আমি তো আসতে পারছি না। এই শোন না, এই রত্না কেমন আছে?
0: বৌদি ছেলে দুজনেই সুস্থ আছে, তবে সিজারিয়ান হয়েছে।
1: সিজারিয়ান? কিন্তু ডেট আরো পরে ছিল না?
0: জটিলতা দেখা দিয়েছিল তাই।
1: ওদের দেখে রাখিস, আমি কাল রওনা হব। চেষ্টা করব রত্নার সাথে কথা বলার, যদি সম্ভব না হয় তাহলে সাউথ আফ্রিকা পৌঁছে কথা বলবো। এই রাখছি, জরুরি ফোন এসেছে।
3: কি হয়েছে?
0: ওকে সাউথ আফ্রিকা যেতে হবে।
3: মানে? বুঝলাম না। স্ত্রী হাসপাতালে, প্রথম সন্তান জন্মেছে, অর্থই সব কিছু।
4: ওকে জানতো এমন হবে। শুভম, তুমি ওকে বোঝাও তো।
5: কাকু, কর্পোরেট জগৎটাই এমন, এখানে মাথা ঢুকানো যত সহজ, বের হয়ে আসা ততটা কঠিন।
2: 10 বছরের চুক্তি, ইচ্ছে করলেই তো আর বদলাতে পারবে না।
3: অমন চুক্তির কপালে ছাই! কে বলেছে এসব চুক্তি করতে? টাকা টাকা টাকা!
0: বাবা, এটা হাসপাতাল।
4: আমি আর মধু থাকছি, তুমি বাড়ি চলে যাও তো।
3: সময়টা কিভাবে পাল্টে যাচ্ছে দেখেছো শুভম? তুমি তোমার মায়ের সেবার জন্য চাকরি ছেড়ে শেষ দিন পর্যন্ত মায়ের সাথে রইলে, আর আমার অয়ন।
5: কাকু, সময়টা বদলে গেছে, একটা চাকরি জোগাড় করা খুব কঠিন। অয়নের চুক্তি করে কোম্পানিতে ঢোকা ছাড়া উপায় ছিল না।
3: আমি আমি বৌমার কাছে কিভাবে মুখ দেখাবো?
0: ওরা ভালোবেসে বিয়ে করেছে, ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং পুরো রয়েছে।
2: কারি কারি টাকা তো রোজগার করছে সুন্দর সুখী ভবিষ্যতের জন্য। শুভম মাকে দেখতে গিয়ে নিজের ক্যারিয়ারটাই শেষ করে দিল। আমাদের সময় নেই, সব পাল্টে যাচ্ছে।
5: কাকিমা, জীবনবোধ প্রত্যেকের নিজস্ব, যে যেভাবে দেখে।
0: আমরা কি এখানে দাঁড়িয়ে তর্ক করে চলবো না দায়িত্ব পালন করব?
3: জানো শুভম, অয়নের জন্ম মুহূর্তে আমি পাশে ছিলাম না। বাড়ি থেকে বাবা খবর পাঠানোর সাথে সাথে আমি সব কিছু ছেড়ে অয়নের মার কাছে ছুটে এলাম। এর জন্য আমাকে 2 মাস উইদাউট পে থাকতে হয়েছে। আর আমার ছেলে সাউথ আফ্রিকা যাবে, ক্যারিয়ার তৈরি করবে।
2: আমি বুঝতে পারছি না তুমি এসব নিয়ে ভাবছো কেন। সংসার ওদের, বাচ্চা ওদের, ওরা

0: কাকিমা, জীবনবোধ প্রত্যেকের নিজস্ব, যে যেভাবে দেখে।
1: আমরা কি এখানে দাঁড়িয়ে তর্ক করে চলবো না দায়িত্ব পালন করবো?
2: জানো শুভম, অয়নের জন্ম মুহূর্তে আমি পাশে ছিলাম না। বাড়ি থেকে বাবা খবর পাঠানোর সাথে সাথে আমি সব কিছু ছেড়ে অয়নের মার কাছে ছুটে এলাম। এর জন্য আমাকে 2 মাস উইদাউট পে থাকতে হয়েছে। আর আমার ছেলে সাউথ আফ্রিকা যাবে, কেরিয়ার তৈরি করবে।
3: আমি বুঝতে পারছি না তুমি এসব নিয়ে ভাবছো কেন। সংসার ওদের, বাচ্চা ওদের, ওরা কি করবে তা তো ওরাই ঠিক করবে, তাই না? আমাদের ডিউটি আমরা করব।
1: আচ্ছা চলো চলো বৌদির কাছে যাই, দাদা নিশ্চয়ই বৌদির সাথে কথা বলবে। ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং পুরো রয়েছে, আমরা মিছেই নিজেদের মধ্যে গোল পাকাচ্ছি।
0: আসলে কাকু, সময় পাল্টে গেছে। আপনাদের সময় যেটা ধীর স্থির ভাবে ভাবতে পেরেছেন, এখন সেটাই আমাদের রান মানে দৌড়ানোর মাঝে ভেবে নিতে হচ্ছে। সময় ভাবনার আগে চলছে, আমরা সময়টাকে ধরতে পারছি না। অয়নের ছেলে ঠিক ধরে নেবে, ওরা নতুন সময়ের।
3: ঠিক বলেছ।
1: আরে স্টপ দ্য ম্যাটার, আমরা আমাদের দায়িত্ব পালন করতে যাব। শুভমদা, বন্ধুর ছেলেকে দেখতে চাও?
0: অবশ্যই।
1: হারিয়া,

0: আমি সময় মতো আসতে পারিনি বলে অভিমান হয়েছে?
1: আসলে সব কিছু বোঝার আগেই কেমন তাল গোল পাকিয়ে গেল।
0: বাবা তো রেগে লাল, তুমি একটু বুঝিয়ে বলো, তোমার কথা শুনে আমাকে বেশ কয়েক বছর সাউথ আফ্রিকাতেই কাটাতে হবে। কোম্পানির বিশাল প্রজেক্ট, সব দায়িত্ব আমার।
1: ভাবি জীবনটা কেমন বদলে গেল বিয়ের আগে দুজনে,
0: একজন অন্যজন ছাড়া ভাবতেই পারতাম না। কেমন সব শূন্য হয়ে যাচ্ছে, চাকরি, দায়িত্ব, সংসার সব যেন বিপরীত মেরুতে। কারি টাকার প্রয়োজন, বাবা তার সর্বস্ব দিয়ে আমাকে পড়িয়েছেন, মাকে ভালো কাপড় পরতে দেখিনি। মধু কলেজের পুরো দিনগুলো সিটি বাসে চেপেই কাটিয়েছিল। তোমাকে কত স্বপ্ন দেখিয়েছি, সন্তান এলো, ওর ভবিষ্যৎ, অর্থের অভাব যেন বোধ না হয়।
1: সব হয়তো হবে, কিন্তু ভালোবাসার যে একটা স্বপ্ন থাকে তা হয়তো মিস করছি। তুমি দূরে, অনেক দূরে চলে যাচ্ছ, আমি নাগাল পাচ্ছি না।
0: এক জীবনে সব সম্ভব নয়, কিছুটা সেক্রিফাইস করতেই হবে রত্না।
1: আমার কথা ছেড়ে দাও, তোমার মা, বাবা, বোন, তোমার সন্তান তোমাকে মিস করছে। জন্মের 3 মাস পরে তুমি এলে, তাও মাত্র 7 দিনের জন্য। ছেলেটা

0: তার বাবাকে চিনলই না।
1: তোমাকেই সবকিছু সামলাতে হবে, 10টা বছর বাস, বাকি জীবন একসাথে, কথা দিলাম।
0: 10 বছর পর আজকের দিনটা ফিরে আসবে তো?
1: কেমন যন্ত্রের মতো কথা বলছো, সংসারে অনেক দায়িত্ব রয়েছে, সামনে মধুর বিয়ে দিতে হবে, ছেলেকে স্কলার তৈরি করতে হবে, তাছাড়া বাবা মায়ের বয়স হচ্ছে।
0: আমার সাধ, হালাদ, ভালোবাসা, চাওয়া, পাওয়া, সব কিছু স্বপ্নই থেকে যাবে। কর্তব্যগুলোই প্রধান, তাই না? আবার কবে আসবে?
1: সুযোগ পেলেই চলে আসব।
0: ছেলের মুখে ভাত?
1: এত তাড়াতাড়ি হয়তো হবে না, তবে চেষ্টা তো থাকবে। এই, তোমাকে যে মিস করব সেটা তুমি বোঝো না।
0: থাক, হয়েছে, আর তোমাকে সোহাগ দেখাতে হবে না।
1: আমি রণক্ষেত্রের সেনানি না, না পিছু হটার উপায় নেই, পরিস্থিতি সামলে এগিয়ে যেতে হবে। তুমি, তুমি ছাড়া আমাকে সাহায্য করার কেউ নেই, শুধু 10টি বছর।
0: আমার, আমার ভীষণ ভয় হচ্ছে জানো, মনে হয় অন্ধকারে হারিয়ে যাচ্ছি, মনে হয় তুমি আমার কাছ থেকে দূরে, অনেক দূরে চলে যাচ্ছো।

0: আমি জানি মধু, তুমি আমায় ভীষণ ভালোবাসো, কিন্তু কি করব বলো? জেনে শুনে নিজের স্বার্থের জন্য তোমার জীবনটা নষ্ট করে দিতে পারি না।
1: আমরা দুজনেই অ্যাডাল্ট, হাইলি এডুকেটেড, নিজের ভালো মন্দ তো বুঝতে শিখেছি, একটা কিছু জোগাড় হয়ে যাবে। তোমার না হয় বয়স পেরিয়ে যাচ্ছে, আমার তো রয়েছে।
0: এখন যা ভাবছো অভাব সব ভাবনা ভুলিয়ে দেবে। আসলে আসলে বাঁচতে গেলে অর্থের প্রয়োজন, সংসার করতে হলে ভবিষ্যৎ বিবেচনা প্রয়োজন। তোমার দাদাকে দেখো, ভালোবেসে বিয়ে করেছে, স্ত্রীকে মর্যাদা দিতে পেরেছে, রোজগারের জন্য সব কিছু ছেড়ে বিদেশে দিন কাটাচ্ছে। এটাই প্র্যাকটিক্যাল, জীবন তো আর পুতুল খেলা নয়।
1: আমি তাহলে কি করব?
0: বাবা মা ভাই বৌদি যে ছেলে ঠিক করেছে মেনে নাও। শুনেছি অগাধ সম্পত্তি রয়েছে, তাছাড়া একটা ভালো চাকরি করে, কেন কেন মিছে জীবনটাকে বিসর্জন দিতে চাও? আমি আমি এত স্বার্থপর হতে পারবো না মধু, আমার আমায় ক্ষমা করো। সে তো তোমার জন্য অপেক্ষা করতেও রাজি।
1: এতদিনের পথ চলা মিথ্যে হয়ে যাবে।
2: হাই মধু, কেমন আছো শুভম দা?
0: ভালো।
2: মার্কেটিং এ বেরিয়েছিস?
1: হ্যাঁ,
2: আমিও। বাই মধু, বাই শুভম দা।
0: থ্যাংক ইউ।

0: আমি তোমাকে প্রথম দিন থেকে বারণ করেছি, আগুনে হাত দিলে হাত পুড়ে যায়।
1: আমি তোমায় মন প্রাণ সঁপে দিয়েছি, তুমি ছাড়া ভাবতে পারি না শুভম দা।
0: কেন কেন ভাবতে পারবে না? আমার আমার কি আছে, কি দেব তোমায়? বাপ মায়ের শেষ সম্বল জীর্ণ বাড়িটা রয়েছে, একটা রুমে থাকি, অন্য রুমটা ভাড়া, 2000 টাকা আসে মাসের শেষে, প্রাইভেট স্কুলে পার্ট টাইম করে 2000 টাকা, আমার আমার একা চলে যায় না। এ হয় না, এ হয় না মধু, আমি আমি জাস্ট ভাবতে পারছি না।
1: একটা সত্যি কথা বলবে?
0: সন্দেহ?
1: না, জানতে ইচ্ছে করে।
0: বলো কি জানতে চাও?
1: তুমি আমার চেয়ে তোমার আদর্শকে বেশি ভালোবাসো, তাই না?
0: হয়তো বা। আসলে কাজের মাঝে মানুষের প্রয়োজনটাই বেশি গুরুত্ব নিয়ে নিজের অক্ষমতা ভুলে থাকতে চাই। আমি আমি তোমায় আমার প্রাণ থেকেও বেশি ভালোবাসি। এই এই সত্য জেনে নিও, পাশে এটাও সত্য, সতীদাহ করতে পারবো না। জীবনে আক্ষেপ থাকবেই, যদি আমার ভালোবাসায় বিশ্বাস রাখো তবে ওদের পছন্দে বিয়ে করে আমায় একটু শান্তি দিও। এটা এটা আমার অনুরোধ। বাজারে দাঁড়িয়ে অনেকক্ষণ মানুষ মন্দ ভাববে, আজকের আজকের এই সাক্ষাৎ আমাদের জীবনের শেষ সাক্ষাৎ।
1: তুমি যা বলবে তাই হবে। সমাজ ব্যবস্থায় মেয়েদের চাওয়া পাওয়ার মূল্য কোনোদিন ছিল না, আজও থাকবে না।
0: এ কি করছো? প্রণাম আমি গ্রহণ করি না।
1: তোমার ইচ্ছে। শেষবার তোমার প্রণাম করলাম শুভম দা, ভালো থেকো, গুড বাই।

0: দাদুভাই দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে।
1: হ্যাঁ, সামনেই তো ওর আবার জন্মদিন,
0: ঘোটা করে করতে হবে। স্বাধীন দাদুভাই ও বাবার অভাব যেন বুঝতে না পারে।
1: আমি রত্নাকে বলেছি সবাইকে নেমন্তন্ন করতে।
0: বাহ, ভালো কথা। তা মধু সত্যি কি রাজি হয়েছে বিয়েতে?
1: হ্যাঁ।
0: না মানে শুভম?
1: বাদ দাও তোর কথা, ভালোই তো হয়েছে। যার চাল চুলোর ঠিক নেই ও করবে বিয়ে।
0: ছেলেটা বড় ভালো,
1: উৎপল হবু জামাই, কিসে কম। অনেক কষ্টে 5 বছর ধরে পেছনে লেগে রাজি করিয়েছি। পুরনো কথা ওর সামনে তুমি একদম বলবে না।
0: তা ঠিক আছে, বিয়ে একটা পবিত্র বন্ধন, শেষে আমার অয়নের মতো যেন না
2: হয়। শোন, আরে একটু খেয়ে যা, শোন না। এই এই দুষ্টু ছেলে খাবার ফেলে পালিয়ে এসেছে।
3: খেতে ভালো লাগে না তো
0: দাদু ভাই, না খেলে বড় কি করে হবে?
3: তোমার মতো বড়?
0: হ্যাঁ,
3: তাহলে তো আমাকে সবাই বুড়ো বলবে।
1: দাদু ভাই, খাবারগুলো খেয়ে নাও। শোনা,
3: খাবো তো, আগে আগে তুমি একটা গান করো।
2: কি দুষ্টু রে বাবা,
0: ঠাম্মির দুটো দাঁত নেই, কি করে গান করবে? বরং তুমি আমাদের একটা রাইমস শোনাও।
2: হ্যাঁ বল, কাল তোকে যেটা শিখিয়েছি সেটা বলো। ফেল
3: বাপুরাম সাপুরে।
2: হ্যাঁ ওটাই, বল বল।
3: আচ্ছা আচ্ছা আচ্ছা, বাপুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই সিং নেই নখ নেই, ছোটে না কি হাতে না, কাউকে যে কাটে না, করে না কো ফস ফাস, মারে না কো ঠোস ধাস, নেই কোনো উৎপাত, খাই শুধু দুধ ভাত, সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্ত, তেরি মেরি দান্দা করে দে ঠান্ডা।
4: বাবা খুব সুন্দর হয়েছে
1: ভাই, খুব ভালো হয়েছে।
2: হ্যাঁ মধু।
4: হ্যাঁ বলো বৌদি।
2: শোনো, আজ কিন্তু আমাদের বাজারে যেতে হবে, তোমার দাদা কবে আসবে কে জানে, একটু একটু করে কেনাকাটা সেরে নিতে হবে গো।
4: তুমি মাকে নিয়ে যাও বৌদি, আমার চয়েস নেই।
1: না না, আমরা পুরনো জমানার মানুষ, তোদের জিনিস তোরাই পছন্দ করে কিনে আন।
0: মধু
4: বলো বাবা।
0: বলছিলাম তুই বৌমার স্বাধীনকে নিয়ে যা।
3: কি মজা কি মজা, আমি মাকে তে যাবো। পি ও পি।
4: হ্যাঁ বলো।
3: একটা চকলেট আইসক্রিম দেবে?
4: হ্যাঁ দেবো তো, আমার ভালো ছেলে। যাও খাবারটা খেয়ে নাও, বিকেলে আইসক্রিম।
3: কি মজা কি মজা।

0: সব কিছু ভালোভাবে মিটে গেল।
1: হ্যাঁ তা ঠিক, তবে মধুর কথাগুলো তোমার কানে পৌঁছয়নি।
0: মানে?
1: মানে আমি আত্মকেন্দ্রিক হতে পারবো না, বাবা মা দাদা বৌদি প্রত্যেকের ভাবনাকে গুরুত্ব দিতে হবে। শুভমদা ব্যতিক্রম হতে চেয়েছে, সহজ কথায় নিজেকে আলাদা আইডেন্টিটি দিতে চেয়েছে।
0: উৎপলের সাথে ও সুখী হতে পারবে তো?
1: পারতে হয়, মেয়েদের পারতে হয় শুভম। তার মায়ের শেষ চিহ্ন একটা হার মধুকে উপহার দিয়েছে।
0: এটা শুভমের ঠিক হয়নি।
1: শুভম বলেছে, এক চিমটি সিঁদুর, দুটো শাখা, একটা মঙ্গলসূত্র ছাড়া বাকিটুকু যা আমার আছে সব তোমার, শুধু ওইটুকু দিতে পারিনি।
0: এ তো বলিউড মার্কা ডায়লগ, তুমি জানো না রত্না, আমি ওকে আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলাম।
1: যার আত্মসম্মান বোধ রয়েছে সে কোনোদিন এই প্রস্তাব গ্রহণ করতে পারবে না।
0: তুমি কি বলতে চাইছো?
1: তোমার বাবা সর্বস্ব দিয়ে তোমায় উচ্চ শিক্ষিত করেছেন, তুমি কি করেছো?
0: কি করিনি? আর্থিক সচ্ছলতা আনতে দিনের পর দিন বিদেশের মাটিতে পড়ে রয়েছে। অর্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুভমের অর্থ বা একটা ভালো চাকরি থাকতো, তবে মধুর কাছে অসহায় আত্মসমর্পণ করতে হতো না।
1: শুভম সত্যিকারের প্রেমিক। তুমি তুমি ভালোবাসার স্বপ্ন দেখিয়ে আমায় আপন করেছ, কিন্তু কদিন কদিন তুমি আমার পাশে রয়েছ বলো?
0: তুমি শুধু তোমার কথাই ভাবছ, আমার কর্তব্য জ্ঞানকে গুরুত্ব দিচ্ছ না। আমিও তো অভিমন্যুর মতো সপ্তরথীর বেড়াজালে আটকে গেছি। ঢোকার পথটা জানা থাকলেও বেরোবার পথ জানি না। আমার কি চাওয়া পাওয়ার কিছু থাকতে পারে না?
1: ছেড়ে দাও চাকরি, যা আছে চলে যাবে। এক ছেলে, বৃদ্ধ বাবা বৃদ্ধা মা, ওদের সঙ্গ দাও।
0: শুধু বেঁচে থাকা আর ভালোভাবে বেঁচে থাকার ফারাকটা গুলিয়ে ফেলছো।
1: এর নাম ভালোভাবে বাঁচা।
0: আমি আগেও বলেছি আজও বলছি, এক জীবনে সবকিছু আশা করা বৃথা।
1: থাক থাক এসব কথা, দুদিন বাদে চলে যাবে। মা বাবার মৃত্যু সংবাদ আমি তোমাকে পৌঁছে দেব, হয়তো হয়তো এর আগে আমার।
0: রত্না রত্না শোনো, রত্না আর তিনটি বছর, আর তিনটি বছর।

0: শুভ, এই শুভ, বাড়ি আছিস?
1: আরে অয়ন, তুই
0: কেন আসতে পারি না?
1: না মানে
0: অবাক হচ্ছিস?
1: আয় আয় বস, এখানটায় বস, চা খাবি, বানাবো?
0: আরে না না, ভালোই আছিস তাই না?
1: চলে যাচ্ছে,
0: কাল চলে যাব
1: সাউথ আফ্রিকা,
0: কাল হায়দ্রাবাদ, ওখানে কিছু অফিসিয়াল ওয়ার্ক, তারপর।
1: বাড়ির সবাই ভালো তো? কাকু কাকিমা, বৌদি আর হিরো স্বাধীন?
0: সবার কথা জিজ্ঞেস করলি, মধুর কথা জানতে চাইলি না?
1: তুই যা চেয়েছিস তাই তো হয়েছে।

0: বোধ হয় ভুল করে ফেললাম, মধু ভালো নেই।
1: সময়ে সব ঠিক হয়ে যাবে।
0: হ্যাঁ, আজকাল করছিস কি?
1: বাড়ি ভাড়া আর প্রাইভেট মাস্টারি, ব্যাস। একটু আধটু সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।
0: আমি তোর ছোটবেলার বন্ধু, সম্ভব হলে আমাকে ক্ষমা করিস, নিজের খেয়াল রাখিস।
1: এইটুকু বলার জন্য এসেছিস?
0: দেখ, তুই যে পথে চলছিস পিছলে গেলেই মৃত্যু। প্রতিবাদ করা ছাড় সিস্টেমকে মেনে নে, বিপদে পড়লে সাধারণ মানুষ তোর পাশে দাঁড়াবে না।
1: তা বলে সত্যকে অস্বীকার করব? আর আমার মতো হাজার হাজার মানুষের প্রয়োজন? এই জীবনে যদি কিছু করে যেতে পারি।
0: আমি ওপরে ওঠার সিঁড়িটা দেখেছি, ওখানে কেউ যদি বাধা দেয় তার শেষটা করুণ হয়। বন্ধু হিসেবে বলার দায়িত্ব, মানা না মানা তোর নিজস্ব রুচি। চলি, দু তিন বছর পর ফিরে আসব।
1: তোর ফিরে আসার অপেক্ষায় থাকব।
0: মরিচিকা, সব মরিচিকা, বুঝলি?

0: আরো 2 বছর? 12টি বছর তুমি কাটিয়ে দিলে।
1: আমি আমি রাজি হতে চাইনি, কিন্তু এত বড় অফার, স্যালারিও দ্বিগুণ, এতদিন কষ্ট করেছো, আর কটা দিন, দেখতে দেখতে চলে যাবে।
0: মা বাবা দুজনেই অসুস্থ।
1: তুমি তো রয়েছো, তুমি তো আমার শক্তি রত্না। এই যে স্বাধীন, এদিকে এসো।
2: বলো বাপি,
1: হাতে ওটা কি, কি লুকোচ্ছ?
2: না না, কিছু না।
1: দেখি, মার্বেল? তুমি মার্বেল খেলো? রত্না, আমার ছেলের হাতে মার্বেল?
0: মার্বেল? মার্বেল তুমি কার সাথে খেলবে?
2: আমি মার্বেল খেলি না।
1: ফের মিথ্যা কথা, খেলতে হয় কম্পিউটার গেম খেলো।
2: এইগুলো স্কুলে কুড়িয়ে পেয়েছি। বাপি দেখো, মার্বেল গুলো কেমন রাউন্ড শেপ, যেদিক থেকে দেখো একই রকম, উপর নিচ বুঝতেই পারবে না।
0: ফেলে দাও স্বাধীন।
1: দেখো স্বাধীন, তোমার নামটা আমি দিয়েছি, ফ্রিডম, কোনো কিছুতেই বাধা নেই। 91% টু পুয়ার।
0: দুদিনের জন্য এসেছো, একটু ভালোভাবে কথা বলো।
1: রত্না, ওকে আরো পড়াশোনায় মন দিতে হবে। 100% না হোক, টার্গেট 99%, তবেই 96-98% থাকবে। টার্গেটটাই আসল, কোনো কিছুতেই তৃপ্তি পেতে নেই, তুমি তাহলে থেমে যাবে। লক্ষ্য রেখে চলাটাই জীবন, স্বপ্নে ছলে বলে কৌশলে নিজেকে শ্রেষ্ঠ ভাবতেই হবে।
2: আমি আসি বাপি।
1: যা বলেছি বুঝতে

0: পেরেছো?
1: হ্যাঁ, 95% টু 99%।
0: প্রয়োজনে আরো প্রাইভেট টিউটর রাখবো, রেজাল্ট চাই, প্রথম হতে হবে।
1: সবকিছুতেই প্রথম? যদি
0: ও যদি পরাজিতরা লাঞ্ছিত হয়।
2: মার্বেলগুলো ফেলে দাও।
1: না, অ্যাকোয়ারিয়ামে মাছগুলোর মাঝখানে রাখবো। অ্যাকোয়ারিয়ামে মাছগুলো বোকার মতো, অ্যাকোয়ারিয়ামকে ঠোকর দিয়ে ভাঙার চেষ্টা করে। মার্বেলগুলো পেলে ওদের ভাবতে সুবিধা হবে, এটাই ওদের পৃথিবী।

0: দেখতে দেখতে দিনগুলো চলে যাচ্ছে। ছেলেটা বোধহয় বাকি জীবন বিদেশেই কাটিয়ে দেবে।
1: কি করবে বলো, আজকালকার ছেলে মেয়ে, ওদের ভাবনার সাথে আমাদের বিস্তর ফারাক।
0: না না, সব ছেলে এমন নয়। আমি ভাবি কারি কারি টাকায় কি জীবন, লজ্জায় বৌমার মুখের দিকে তাকাতে পারি না।
1: সত্যি অমন বৌমা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি অনেক যুক্তি তর্ক দিয়ে ভেবেছি, অয়ন প্রচণ্ড অবিচার করেছে মেয়েটির ওপর।
0: আমাদের ভাগ্য ভালো, অমন মেয়ে নিজে কিছু না পেলেও সবাইকে বিলিয়ে দিচ্ছে। হায় রে টাকা।
1: জানো এখন ভয় হয়, আমাদের মেয়ে মধুর ভাগ্যে যে কি লেখা রয়েছে।
0: এর জন্য বলেছিলাম শুভমকে আগলে ধরো, তোমরা বুঝলে না, তুমি আর তোমার ছেলে।
1: আমি কি করব, আমরা তো অয়নের উপর নির্ভরশীল, যা কিছু ছিল সব তো ছেলের পেছনে শেষ করলে, মেয়ে নিয়ে বাকি জীবন চলতো কি করে।
0: বাঁচা বাঁচা নয়, মনে হয় একটা বৃত্তের মধ্যে আবদ্ধ হয়ে আছি, স্বাধীনতা নেই।
1: স্বাধীন এখনো বাড়ি ফিরল না মা।
0: আজ তো ওদের রেজাল্ট ভালো, ফল করেছে, বন্ধুদের সাথে একটু।
1: না না না বাবা, এত সময়ও বাইরে থাকার নয়, ছেলেটাকে আঁচলে আঁচলে রেখো না বৌমা, একটু হাওয়া লাগাতে দাও।
0: মধুর বিয়ের পর ছেলেটা একদম একা হয়ে গেছে। বলছিলাম আমি একটু এগিয়ে দেখব।
1: না বাবা, এই দুপুর বেলায় যেতে হবে না, ভাবছি যা সেন্টিমেন্টাল ছেলে, রেজাল্ট যদি মন মতো না হয় তার উপর ওর বাপি ওকে আবার শাসিয়ে গেছে।
2: কি যা তা বলছো বৌমা, তুমি সব সময় সবাইকে ঘাবড়ে দাও, ঘরে বসে মন মোড়া হয়ে থাকে, যদি একটু হইচই করে ক্ষতি কি।
1: আমার জীবনে কি আছে মা, স্বাধীনকে ঘিরেই তো আমি বেঁচে রয়েছি।
3: প্রিন্সিপাল।
1: হ্যালো
4: হ্যালো হ্যালো।
1: হ্যাঁ হ্যালো,
4: আমি ডিকশন ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রিন্সিপাল ম্যাডাম বলছি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন ম্যাডাম।
4: স্বাধীন একটু মেন্টালি অসুস্থ হয়ে পড়েছে, আপনারা এসে ওকে নিয়ে যান।
1: হ্যাঁ, কি হয়েছে ম্যাডাম?
4: কি বলবো, আত্মহত্যার চেষ্টা করে।
1: না না, সে কি ম্যাডাম, কি বলছেন এগুলো?
4: এখন আউট অফ ডেঞ্জার।
1: না না,
2: কি হয়েছে বৌমা, কি হয়েছে?
1: মা স্বাধীন আত্মহত্যা।

0: কেন আবার রেজাল্টের চাপ? বাচ্চাটাকে বাঁচতে দেবে না।
1: তুমি বাড়ি দেখে রেখো।
2: ঠিক আছে বৌদি, চিন্তা করবেন না, আমি তো আছি।
1: মা চলুন বাবা,
2: চলো
0: চলো চলো
2: চলো চলো বাবা।

0: এখন কেমন আছে শরীর?
1: ভালো।
0: এমন কাজ কেন করতে গেলি বাবা? মায়ের কথা তোর মনে পড়ল না?
1: খুব পড়েছে, কিন্তু কি করব, বাপির চাপ 95% to 99%। আমি চাপ নিতে পারছিলাম না, তাই
0: আমাকে দেখে তুই কিছু শিখিসনি?
1: তুমি যেটা পারো আমি তা পারবো না।
2: দাদু ভাই, শরীর কেমন লাগছে?
1: ভালো।
3: দাদু ভাই, দুধটা খেয়ে নে, শক্তি পাবি ভাই।
2: 93% কিসে কম দাদু ভাই? তাছাড়া আজকে যেটা হয়নি কাল সেটা হবে না, তা কি বলা যায়? না না, কাজটা তুমি ঠিক করনি দাদু ভাই।
1: পিকে দেখতে পাচ্ছি না।
0: কি করে দেখবি বাবা, ও তো আশা অব্দি কেঁদেই চলছে।
1: পিকে বলো আই এম ভেরি সরি।
4: বৌদি, বৌদি, এই এটা কি করলে হিরো? বৌদি আমায় জানিয়েছে আমি আসতে চাইনি, কিন্তু স্বাধীনের কথা ভেবে তোমার অসহায়তা আমাকে আসতে বাধ্য করেছে।
2: অনেক দিন পর তোমাকে দেখলাম।
3: আমি একটু চা করে নিয়ে আসি।
4: না কাকিমা, চা এখন খাব না। আমি আমি অয়নকে বুঝিয়ে রাজি করেছি, ও চাকরি রিজাইন করছে, কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে।
0: কেন কেন বলতে গেলে, ও এসে কি করবে?
4: এখন অভিমানের সময় নয় বৌদি, যা গেছে তা হয়তো ফিরে আসবে না, কিন্তু যা আছে তা দিয়ে বাকি জীবনটা সামলে নিতে হবে।
1: আবার বকাবকি করবে কাকু, বলবে ডু অর ডাই।
4: একদম না, 93% থেকে 95% যেতে কতক্ষণ? আবার 91% নেমে আসতেও কতক্ষণ? লড়াই ছেড়ে পালিয়ে যাবে? জীবনটা বিসর্জন দেওয়া শেষ কথা নয়।
5: ঠিক বলেছ শুভমদা, লড়াই ছেড়ে পালাবে কেন? আদর্শবান পুরুষ, জ্ঞান দেওয়া যায়, পালন করাটা কঠিন, তাই না?
4: আমি আমি পরে আসবো বৌদি।
0: কেন, ওর কথায় রাগ করো না, ওর তো অভিমান হওয়া স্বাভাবিক।
4: অভিমান অভিমান রাগ এসবের অনেক ঊর্ধ্বে আমি, তবে স্বার্থপর নই। যা হয়েছে তা এ পরিবারের মঙ্গলের জন্যই হয়েছে।
2: অয়ন ফিরবে, তুমি

0: বিশ্বাস করো
1: আলবাত ফিরবে, ফিরতে ওকে হবেই। ক্লান্ত শরীর মন নিয়ে আর বেশি এগোতে পারবে না, বৃত্ত থেকে বেরিয়ে যাওয়া সহজ নয়।
2: তোমরা কথা বলো, আমি রান্নাঘরে যাই, দেখি লতা কি করছে।
1: লতা?
2: হ্যাঁ, কাজের জন্য রেখেছি, বৌমার কত করবে।
1: আমরা প্রত্যেকে নিজের জন্য একটা নির্দিষ্ট বৃত্ত তৈরি করে চলি, যার বাইরে যে খোলা জগৎ রয়েছে তা দেখার সময় সুযোগ বা ভাববার অবকাশ থাকে না। কাকু, কাকু একটা ব্যক্তিগত প্রশ্ন করব, যদি অনুমতি করেন।
0: আরে, তুমি আমাদের ঘরের ছেলে, অয়নের বন্ধু মধু।
2: থাক বাবা,
1: আপনি সারা জীবন ধরে যে স্বপ্নের জাল বুনে চলেছেন তা তো নিশ্চয়ই পূর্ণ হয়েছে।
0: না, একদম না। যা চেয়েছিলাম আমি হতাশাগ্রস্ত।
1: একই প্রশ্ন আমি কাকিমার জন্য রাখলাম।
2: সত্যি বলবো, চেয়েছি অনেক, দায়িত্ব শুধু পালন করেছি, আর পেরে উঠছি না। আমি অন্ধকারে ডুবতে চলেছি।
1: বৌদি, জীবনের অভিজ্ঞতা
3: আর আর কত সমঝোতা করে চলবো। শেষ ভরসা ছিল স্বাধীন, যাকে কেন্দ্র করে আমার হৃৎপিণ্ড সচল রয়েছে। আজ তাকে দেখে আমি হতাশায় ডুবে যাচ্ছি। আমি চাইনি, আমি চাইনি।
1: মিস্টার হিরো, তোমার কি মনে হয়, তুমি যা করার চেষ্টা করেছ তা কি সঠিক?
3: কাকু, আমি এত বোঝা বুঝতে পারছিলাম না, শুধু শাসন আর স্বপ্ন, বাস্তব যে অনেক দূরে।
1: মধু হয়তো উত্তর দেবে না, আমি বলি। মধু, লাটুম দেখেছ? এটা একটা খেলনা। লাটুমকে সক্রিয় করতে একটা সুতোর প্রয়োজন। সুতোর প্যাঁচ যত আটু হবে লাটুম তত সময় নিয়ে ঘুরে চলবে, তারপর তারপর হেলে পড়ে, তাই না? আবার আবার তাকে সক্রিয় করতে আগের মতো বাঁধনের প্রয়োজন হয়। আমরা আমরা আমাদের নির্দিষ্ট বৃত্তে লাটুমের মতো ঘুরে চলি, এক সময় পড়ে যায়, আবার আবার দৃঢ় সুতোর বাঁধনে নিজেকে দাঁড় করিয়ে জীবনটা কাটিয়ে দেবার চেষ্টা করি। প্রত্যেকের ক্ষেত্রে বিষয়টা প্রায় একই রকম, কিন্তু বৃত্তের ওপাশে খোলা আকাশের নিচে ধানের মাঠ, জলভরা নদী, সজীব প্রকৃতি কিংবা রুদ্র প্রকৃতির প্রতি আকর্ষিত হই না। যদি অবসর মিলে তবে ভ্রমণের দৃষ্টি নিয়ে কিছুটা সময় কাটিয়ে নি, তারপর তারপর আবার চেনা বৃত্তে।

0: তাই না, তাই না মধু?
1: কি বলতে চাও শুভম দা?
0: অয়ন, অয়ন অনেক দৌড়ে, অনেকটা পথ হেঁটে, অনেক অনেক উচ্চতায় যাবার চেষ্টা করেছে, কিন্তু হতাশা, হতাশা ওকে গ্রাস করেছে। আজ আজ সে ছুটে আসছে স্ত্রী পুত্র আর পরিবারের কাছে, ক্লান্ত পরিশ্রান্ত, স্বপ্নের জগৎ থেকে বাস্তবের পথে।
1: আমি স্বপ্ন দেখি না, আমি কর্তব্য করে চলেছি।
0: বৃত্তটাকে একটু বড় করে নাও, দেখবে অনেক অনেক কাজ রয়েছে তোমার জন্য, বাকিটা তোমার ইচ্ছে। আমরা নিজ নিজ কক্ষপথে লাটুমের মতো ঘুরে চলেছি, লক্ষ্যহীন। সবার কাছে অনুরোধ, হৃদয়ে প্রসারিত করে নিজের কক্ষপথ ছেড়ে সবাইকে নিয়ে ভাবো, এটাই এটাই সার্থকতা।
2: না, আর আর নিজের জন্য না, তুমি তুমি চোখ খুলে দিয়েছ।
1: আমি আমি তোমায় ভুল বুঝেছি বাবা,
3: আর আর কোনদিন এই কাজ করব না কাকু, প্রমিস।
0: বৌদি,
4: আমি চেষ্টা করব আবার সবাইকে নিয়ে পথ চলার।
0: তুমি মধু
1: দ্বিধাগ্রস্ত,
0: সমুদ্রের প্রচণ্ড ঢেউতে মানুষ ডুবতে ডুবতে একবার শেষ চেষ্টা করে বাঁচবার, কেউ পেরে ওঠে কেউ হারিয়ে যায়, পথ তুমি খুঁজে নিও। বাস্তবে বাস্তবে সোনার হরিণ বলে কিছু নেই, কিছু নেই।

0: এতক্ষণ শুনলেন নাটক সোনার হরিণ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাবা শুভ্রজিৎ চন্দ, মা সীমা ঘোষ, অয়ন তথাগত দে, রত্না জয়া সেনগুপ্ত, মধু কনক স্নেহা নাথ, শুভম অজয় সেনগুপ্ত, নার্স অর্চনা রক্ষিত, প্রিন্সিপাল ম্যাডাম শ্যামলী দে, লতা ভাস্বতী সেনগুপ্ত, স্বাধীন শিশু তন্নী চৌধুরী, স্বাধীন কিশোর দীপন পাল, বান্ধবী তামসী হোড, আবহ অভিজিৎ সেনগুপ্ত, শব্দগ্রহণ ও সম্পাদনা মৌসুমী চক্রবর্তী, নির্দেশনা রূপক রক্ষিত, প্রযোজনা হিমাদ্রি চক্রবর্তী।
1: এতক্ষণ শুনলেন নাটক সোনার হরিণ, আকাশবাণী শিলচর। আমাদের দ্বিতীয় অধিবেশন আজ এখানেই শেষ হলো। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে।

যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন রাত 10:31, 44 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।

0: আবহ অভিজিৎ সেনগুপ্ত, শব্দগ্রহণ ও সম্পাদনা মৌসুমি চক্রবর্তী, নির্দেশনা রূপক রক্ষিত, প্রযোজনা হিমাদ্রি চক্রবর্তী।
1: এতক্ষণ শুনলেন নাটক সোনার হরিণ, আকাশবাণী শিলচর। আমাদের দ্বিতীয় অধিবেশন আজ এখানেই শেষ হল। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন রাত 10:00 বেজে